এতক্ষণ শুনলেন সুরাঞ্জলি অনুষ্ঠানে ভক্তিগীতি। আজকের শিল্পী ছিলেন ভবানী দাস, আকাশবাণী বিলোনিয়া। একটু পরে শুনবেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান হায়ুংনি খরাং।

0: 랑어는 자이자이 타이 슈나무 타랑이 마루 화디게 나부기샤 오카함 오카다이 무리로기 함파니 바크 오몰로 그방마 마루도 그방마 폭샤 아가슈마니 아굴톨라 Tabuk Sengchako Chini Tini Ni Phung Ni Kokporok Awai Panda Haing Ni Khorang. Tini Grakshal Talyung Talni
1: Phungkaham
0: Shal Chidok Chibrira Thamchiba Tipra Bishi Jurai Talni Shal Shini Neshai Nechidok Ingreji Bishi O Panda Awai Khlaijegi Tongo Mita Nira Thamchidok Phutabri Eba Shashai Nira Dokchi Chuku Kiloharjo.
1: Jurai Tarni Shalshini.
0: Tumung Chung Lama Kore Tongke. Chungno Lama Funuk Nai Tongke Chung Shoi Shoi Thayo Shobimani. Abo Haino Chung Shalburum No Kok Kaham Khanai Tongke. Chini Langmano Bo. Jai jai kai shunamai talangai manu. Phaidike tabukisha kokkaham khanalayenu. Burirokni hamkraini bagui. Omolo kubangma borokno kubangma koksaka. Phiachini okokno bokthangke chukya. Abukhe hai burirokni thuyashakni.
1: Omolo kubangma borokno.
0: Tongmani Azuk Thai Unka Bumatai Hik Nukuno Natotoke Tishanani Te Nukuno Tui Shaimanani Te Kaham Shurungjakne Jaga Klai Tishanani Buri Yokni Kaisha Klai Thai Gotor Furungjak Gui Paimahai Raidano Tui Rungno Gotor Yungrogo Atabuk Jerung Krunjaki Tongo Abo Belai Langma Kurihai Arung Borok no Shida Tangui Tonaniwo Rangpusha Ajinani Shimishi Chugriti Shau Burirok no Omoran Naitok no Tongi Yapang Haini Bagui Bebak Bukhani Jaya Chugiano Kibi Wiriwi Borok Borok ni Kabishini Naitok no Piogui Punuki Manu, Omotirung She, Borok no Furung Naklai, Naitotok no Langmaniku Witong, De Abo Burino, Borok ni Bishing, Anaitok no Kyogri, Bini Langmano, Tongtotok Lai, Tishaiman, Okoka Hamrog, Zundini Kanalaika, Surozini Naidus Halangmanikok no, Kokborok Bai.
2: Kadi tabuk saya malayan light hangja jono logo tamtam pati langka abon kisah itu shotun layan. Tini hai shal sini julayo no, nai shai bash bishiwo, London awliwo, kaitham balaykeno mungganang, real tai basho, balaykeno chaya raida tikhay. Kaisha Buma Kiklai Jaka. Tai Abuma Kiklai Jakmani Bagai Korok Ba Chidok Thijaka Tai Korok Snira Borobrok Shagdukumanka. Abuni Bagai Al Qaeda no Balaikeno Chajakya Angai Ka Rubaimani Kok Shalaika Londoni Aulini Lukuro. Abon ibisunggo tay tongo, bisi, cijuku ra, cuku cijar, ro, tini hai shalono, rastrobok rok William,
1: Mac,
2: kinili, kaisa, kuthaja kobok Mumbai, Markin Congress ni kaisa pandawo, dipunjono bini bekhago klai naharmani shal. Tetongo, Bishi, Chichukura, Nechichar, Mishuriwo, Chilikuti, Banking Company, Puila, Buskangai, Tini Hai, Shalano, Chini Chamu, Eba, Chini, ব্রেড সালব্রুমব্রুম নি চামু ব্রেড এবার রুটি হিঞ্জাগো আবনো ডিজাইন খ্লাইয়ে এবার ইয়াক বাইস নাম ইয়াকারে মেশিন বাইস নাম নানি চেং যাগো তেই তঙ্গো বিশি চিচুকুরা চার্চি সাও রাষ্ট্রপতি এবার রাষ্ট্রবক্রক রোনাল্ড রিগান মার্কিন সুপ্রিম কোর্ট নি পুইলা ব্রিরক নি কেরং কেরং রক নি সান্দ্রা দেহনে লুকরক নি থানি এবা সময় তাংরে জাগো তিনি হাই শালন চিনি মুঙ্গনাং আচাইনে রকনি বিশিঙ্গ তঙ্গ মহেন্দ্র সিং দনিনি আচাইমানি শাল বক্রকশা হাকতরনি সেলিব্রেটেড তাই ক্রিকেট নি বিশিঙ্গ বেলাইখেন মুঙ্গনাং হনে সিনি জাগো আমসুক জরাতেই চেং তিনি খেলা লাইকা লাইথাং জাগ জরারগ এবা তিনি হাই শালকন তামুন জাগ হাইডি হাই নহাই চেং তিনি সাইমালাইন শাক খামক্রাইনি গগ ব্রেইন স্ট্রোক তুই ব্রেইন স্ট্রোক তাঙ্গি ইং হনকাকে ব্রেইন তুমুং ন থুইনি থাংলাইসুনি লাম মথাগি থাঙ্কে তাই থুইয় কাইসা অক্সিজেনি কোর্স দঙ তুমুং ন অলাম এবা অকোর্স মথাগি থাঙ্কাকাই চিনি বক্রক রক স্ট্রোক এবা চং স্ট্রোক অঙ্গই লাংমারক চই মানু আবনি বাকে চং চিনি শাকন নাইকলি মাতন থাই ব্রেইন উস্ট্রুকনো কাশোনা নিবাগে খাই পুইলানো চং শালব্রুমব্রুম নো চিনি হাই ব্লাড প্রেসার মা খাই কলানাই বাহাইকে খাই কলাইনাই হংকাই চং চামুং নংমুং তাই এক্সারসাইজ ক্লাইমানি বিশিংতি কাইনো চং মা খাই কলাইনাই তাল ওয়াইসা এবা হাতি ওয়াইসা চং চিনি ছাকনো মেজার এবার চেক আপ খাই তংমানি নাঙ্গ চিনি প্রেসার ন তাই চামুং নঙ্গ বহাইন কোলেস্ট্রল গনাং চামুং রকন চাইয়া মা তঙাই মাংস মুইস আ কতর বাহান রক চাইয়া মা তঙাই অ্যালকোহল এবার চোয়ারা মাইখাম বিড়ি দুমা সতর্মানি আবরং নব মাখি বিনাই তাই তুমুং ন চিনি শাক হিলিক মানি এবার ওয়েট গবাং অং তংখেকে আবনব চং মা খাইগ্লাইনাই চং চিনি বসাকনো কাহাম তন্নানি বাগেন শালব্রুমব্রুম ন চামুং তাই তুমুং গ থকনি চামুং চাইয়াওই ভেজিটেবল গবাংখে রুগুই এবার বয়েল খ্লাই চানানি লয় মা খ্লাই থাই তাই লগিও ফল ফকলা গবাং দাল বিদাল মা চানাই রম দি চিনি চামানি উল এবার সং মাইচামানি দামসানি উল সং ফল ফকলা চানানি নাঙ্গ চাউই পাইখেন চং মাই চাউই পাইখেন ফল ফকলা চামাব চিনি বাকে চাইয়া হেনি বাকে সং দামসা এবার সতী থাম চিনি ইয়াগল ন ফল ফকলা চাউই মানখাকে চং চিনি বসাকনি বেমারকন কাশুই মানো আপনি বাকে তাই তঙ্গ চং গয়াম কমলা আপেল আঙ্গুর অবহাইরক শালব্রুমব্রুম চেং চাউই দংখাকাই সিনি গাইসা বসাকনি ফানব ফাইনাই তাই আবনি লগি তঙ্গ তুমুং সং ফুঙ্গ ইয়াকলা প্লাস্টিকনি কায়াওই কাহাম চামড়া বকুরনি কাই হিম কাঙ্কাকাই চিনি প্রেসার মেনটেনিং দংাই আবহাইকে চেং তংখাঙ্কে চিনি ব্রেন স্ট্রু কাশুই মানু আমসে জরাতে সং খানা লাগিয়া তিনি শাখাম ক্রাইনি গগ ব্রেইন স্ট্রোক না তুই হিম কাঙ্কাকাই চিনি প্রেসার মেনটেনিং দংাই আবহাইকে চেং তংখাঙ্কে চিনি ব্রেইন স্ট্রোক কাশুই মানু আমসে জরাতে সং খানা লাগিয়া তিনি শাখাম ক্রাইনি গগ
0: পান্ডাও তাবু খানা লায়েন তাং বিতি চিকন চিকন ব্লাই গনাং অব অবন হাও মালমা হাইকে তরমা নুগোচং বেবাক বেরদমন ইয়ারং অংখর বলাই কিটিং কিটিং বাংলা পুসাহাই খতং হাই বেরদম বলাই অংখরু গদকমা বিশি লগই এবারমই থাঙ্গই টংনাই অব সাকলম থায়ো কাহামকে আচাইকুকো ইয়ারং বাইন এরিমানো এবাকেবা কাইমানো বুচলি রকবৈব আচাই অব আখিনি ন চিনি সিমি চিনই সেন্টিমিটার হাকর খুরই হাক সাপ খাই রা নাকাই হাও এবার টব আখিনি ন জিবা সেন্টিমিটার কুঠুক হা খুরই হা রুই সামসতা ন কাইমা নজি সেন্টিমিটার হাকসাল হাকসাল খাই আর হাকর খুরই আর ইয়ার গনাম বের দমনাওই ও সামসতা ন কাইমানো আর গচার গচারও দই সারসাওই মারনাই তালথাম নিশিমি তালবুরিনি বিশিঙ্গন বলাই খলেই মানো খেঞ্চু খিকে সামসতা বলাইনি বুতই বেলাই নাংমানি অবনি বলাইনি বুতই শাকনো তেলকার খেয়ে তোডো কামিয়াম চাইরগো আখি

0: কিনিনো বেবাক নি নগন সামসতন কাহামকে নাইকল রিউই দনি জাগু অবন জাতির পক্ষে চাইমানো সঙ্গীব চাইমানো এবাকে বা গথুংব মসুদিং রোগ চাকাহে এবার হুঙ্গ ব্লাইন অবনি ব্লাইন খলি চাকাহে চিনি বহনি বাকি বেলায় কাহাম হনজাগু যামাকারী গবং এরকাহে হাতি রক নুখুঙ্গ আসুদাকে চামাকারি হাতি রগ ফালিব রং পয়সা আজি উইমানু আশুকজরা যেন তং বিটি ও সামসতা কাইনানো রুগী সাইমান লেখা
1: তবক যেন সাইমালে না তিনি ককথুম রক বসকাংনি চকু জুলাইনি এবা নয় জুলাইনি সিমি হাপানিয়া হায়ুং বেরেমনি বাণী খোলাও চেংজাকনানি থাঙ্গই তঙ্গ শালনিনি ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ নৈশাই নিচিদক আবনরগৈ থাঙ্গাই বা জুলাইও মন্ট্রিয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহানি তৈদুল মুঙ্গ বাণী খোলানি অডিটোরিয়ামো কাইসা আমজকমুং পান্দা সংসার জাখা হাস্টিও অবন পৈলা আশুক কতর খ্লাই বিজনেস কনক্লেভ সংসারানি
0: বুসকাংনি শাল নৈচি নৈ জুলাই নি সিমি নৈচি চার জুলাই জরা শালসিনি রমই হাস্তে নি লাইবুমা গরং গুনাং খারচি তের তাই বাণী চেংজাগানি গচাম আগরতলা ব্লকনি বিশিং খপচা খয়েরপুর জিব্রী মতাই নক গথার বুসকাঙ্গ সংসা জাগানি ও লাইবুমা গরং গুনাং জিব্রী মতাই এবা খারচি তের তাই বাণী
1: বসকাং চিদক জুলাই ইয় রথ যাত্রানতয়ে কাহাম করংখাই পালাইনানি বাগৈ কাইসা বাজার কমিটি এবা হাতি কমিটি শান্তির বাজার মহকুমা বখাকস্তেনি বখাক থেকে কাইসা তের সংসার জাকনানি থাঙ্গই দঙ্গ আবো উঙ্গন শারিকনি দাম ব্রেনি সিমি কাইসা হরনি দাম দক জরা
0: অবহে কেন শাল চিদক জুলাই শান্তির বাজার বাইখোরা জুলাই বাড়ি নখবই বখাকস্তিনি গবং মা আমচায়ো রথযাত্রা সংসার জাগানি তাই উদয়পুর ব রথযাত্রা আর শালমারিও ন সংসার জাগানি
1: বসকাং চিবা নিশিমি নৈচি থাম জুলাই জরা শাল চকু রমই তের সংসার জাগনানি থাঙ্গি তঙ্গ রথযাত্রাতে খারসি তের নগৈ আবন মেলাগড় জগন্নাথ বাড়ি সিপাহী জলা নাইকল ফাংনি বখাকতে সাজাকা শালচকু রমই ও তের নসাই রাগান তাই শারিকনি দামব্রে নিশিমি হরনি দামদক জরা ও তের তঙ্গান
0: দীপ্রাসা হামক্রাই পেটেক হাস্তে হাফাং কাশা ওই মুগনি বিশিংতই রংরেম চুকুনি সিমি রং নকতর দীপ্রাসা রং সুরং টংনাই রত্ন মাগনাং বিজাব প্রিয়াবৈ রং রানানি বাকৈ সাকলাইখা অবন আবঙ্গান বিএমএস পোর্টাল ডট ত্রিপুরা ডট জিউবি ডট ইন নি বিশিংতৈ আবনি বাকৈ নাগুকমানি ডকুমেন্টস রক অংখা পাসপোর্ট সাইজনি মাংপিলি কাইসা এসটি সার্টিফিকেট সুকাং রেমনি মার্কশিট রেশন কার্ড আরো রংসুরুংনাইনি মুং কাসা জাকনা নাংনাই তাই আর রংসুরুংনাইনি নো ব্যাংক অ্যাকাউন্ট ব দংনা নাংনাই কইলাইয়া ফানানি পাইথাক শালমারি হিনতে সেপ্টেম্বর তালনি শালচি শালমারি জরা অবহাই কেন হাস্তে হাপাং দীপ্রাসা হামক্রাই বেদেক ত্রিপুরাও টংসুকনাই তাই গোসি যাক রংনগ সুরংনাই সুরঙ্গি টংনাই রত্ন বরকনি থানী নৈশাই নৈচিদক নৈচিসিনি রং বিশিনি বাকৈ আমব্রেলা স্কিম ফর এডুকেশন অফ এস টি চিলড্রেন প্রি মেট্রিক স্কলারশিপ ফর এস টি স্টুডেন্টস ত্রিপুরা মুঙ্গৈ স্পন্সার প্রজেক্টনি বিশিংতৈ রংরেম চুকুতে রেমচি সুরঙ্গি টংনাই রত্ন প্রি মেট্রিক স্কলারশিপ নি বাকি স্কলারশিপস ডট জিউবি ডট ইন পোর্টাল নি বিশিংতে কয়লাই ইয়াফানানি বাকি দাগিখা অর কয়লাই ইয়াফানানি পাইথাক শালমারি নি কক সাজাখা আগস্তালনি শাল থামচি শালমারি জরা
1: ডাইরেক্টর অফ ফ্যামিলি ওয়েলফেয়ার নি বখাক থেকে কাইসা আম জকমু নাহার জকমা নাহারজাকমানি মাল্টি পারপাস ওয়ার্কার্স নি বাগাই যে এলিজেবল এবা আমজকমুঙ্গ টিকি জাগ্রক বরকন বসকাংনি চিনি জুলাই নিসাই নিচিদক গ ওয়ার্কিং ইন্টারভিউ নাহার জাগান আবনি বাগাই তৈব কাহামকাই সাইমানান বাগাই হেলথ রিক্রুটমেন্ট ডট তিরপুরা ডট গভ ইন থাঙ্গাই নরক
0: করবুক বখাস্তিনি ইন্দু বাংলাদেশ আরিনি থামরা মিটার আমচাইনি লুকুরকনি তঙ্কচাংতে কাহাম করিংনি পাকি সারাদক চিথাম ধারাও কেরং বক্সা চাকা দাগিমুঙ্গ করবুক বখাস্তিনি ইন্দু বাংলাদেশ আরি বিউপি লাবুকান্ত কামি নিশিমি বিউপি চাপলি ছড়া জরা থামরা মিটার আমচায় সানজা দামদক নিশিমি তৈনিফুং দামদক জরা লুকুরকনি আন্তজৈন থাংলা সুথানি কেরং বক্সা জাখা ও কেরঙ্গ সেঙ্করাক এবা খেবা হাফাংনি সামুং দাংনাই রক তাই এম্বুলেন্স আবহাই রক ওদাগিমুঙ্গ খবজাক লাগ বহনিব সাজাখা ও কেরং বক্সা জাক দঙ্গানে ইজোরাইতানি শাল চিথাম শালমারি নেশাই নেচিদক জরা তুমুকে ম ও কের বার খাহকে বা গোসি আহকে বন মাজরা বেরজাক না হিনিব সাজাক
1: তীব্রা হাবাং কক থুম তে হুকুম দাগিমংনি বখাকতে পদ্ম সকাত নিয়ে বাগে কয়মুং ব্লাই ইয়াফারনা নিয়ে বাগে কবক মুং রজাখা বারোঢা কতর নিয়ে যত নিশ্লাই কুচুক বেরেম নিয়ে সিভিলিয়ান্ট অ্যাওয়ার্ড পদ্ম সকাত নিয়ে বাগে কয়মুং ব্লাই ইয়াফারনা নিয়ে বাগে কবক জাখা খুরসা খুরসা থাই বিশি চিচুকু রা বা চিব্রে বিশিনি সিমি কক্রবাইতে রিংথং মুং শাকনাই

0: বা গই কয়ম https://awards.govin অপরটানি বিশিংতেই অনলাইন কয়বলাই ইয়াচাক জাংনাই অনলাইন কয়বলাই ইয়াফারনানি বাগৈ নাংমানি কয়বলাইতেই শুক্রবৈ ককথুম পোর্টালনি মান্নাই বিসকাং থামসিসা জুলাই নৈসাই নিচিদক শালমারিনি বিশিঙ্গ অনলাইন কয়মু ইয়াফারজাক রংন সিমিন অ পদ্মশ্রী সকাল ইয়াফারজাক নাইহিনীব শাকা হাস্তে হাফাংনি জেনারেল এডমিনিস্ট্রেশন নাইখুংনি বাকাক্তি অকক্তমা শাকলাই জাখা ফাইদি সাইমালায়না ডেপুটি ইঞ্জিনিয়ার জুনিয়র ইঞ্জিনিয়ার রেল মন্ত্রকনি বখাকতই কর্পোরেট সেক্টর বুকচা থাই বরক চিতক জাগৈ তঙ্গ বুকচা থাই তঙ্গ নৈরা চুকু আবনি বাগৈ রংমারি নাংনাই ডিপ্লোমা বিএ বিটেক বিটেক পাস খাইজাক উমর খাজাক তঙ্গ টিচার নি সিমি থামচি ব্রৈ অনলাইন তে কয়ব্লাই রহনানি পাইথাক শালমারি ইংখা অ জুলাই তাননি চিব্রি শালমারি জরা
1: অবাহিকেন রেলওয়ে দেখো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড টেকনিশিয়ান আচুকথাই সুপুংরা বাকি কাইসা অমুংনি বিশিংতে সাকলাইখা আচুকথাই হাইব টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগনাল আর বেকুলি বুক চাচুকথাই তঙ্গ কাইথামরা নৈচিথাম রুংমারিনি কক সাচাখা ফিজিক্স ইলেকট্রনিক্স কম্পিউটার সাইন্স আইটি এবা ইনস্ট্রুমেন্টেশন ও আর ও বিএসসি এবার খেবা বিশিকথামনি ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা এবার বিই এবার বিটেক ডিগ্রি বরকরক কইলাই ইয়াফান মানেহিনি সাজাখা উমনিকক সাজাখা আর নখা বিশি চিচা নিশিমি নখা বিশি থামচি থাম জরা তাই খাতিজাক রকনি বাগিকে রাইদাতে উমনি কিসাসে খলির মুং টঙানি হানি ব সাজাখা তাই গেসা হনকে টেকনিশিয়ান গ্রেড থ্রি আর বেকুলি বুক চাচুক থাই তঙ্গ কাই দকসাই নৈরা ব্রৈজি নৈ আরন বাগৈ রংমালিনি কক সাজাখা মাধ্যমিক পাস লগিও এন সি ভিটি এবার কেবা এস সি ভিটি নি আইটিআই সার্টিফিকেট অতংনা নাংনা হিনি সাজাখা অর উমনি কক সাজাখা নখা বিশি যে চারনি সিমি নখা বিশি থামচি চড়া তাই অর বহাইন রাইজাতেই উমনি কিসাসে হলি রুমুং টঙান হিনিব সাজাখা অর ও কইলাই ইয়াফানানি পাইথাক শালমারিনি কক সাজাখা ই জুলাই তালনি শাল নৈজি চুকু শালমারি চড়া
0: নিপকো ও এক্সিকিউটিভ নি থায় বুকচা থাই তঙ্গ থামচি চার আর বরক ত্রাংজাক নাই আবনি বাগৈ নরকনি রংমারি নাংনাই বিএ বিকম বিএসসি বিসিএ বিটেক তাই গ্রাজুয়েট ডিগ্রি আবক্লাইজাকব বুকচা থায় কয়হরে মানাই আবনি বাগৈ উমর খাজাক তঙ্গ থামচি সিনি তাই নরকনি উমর এবা মার্কশিট এবা মার্ক মূসা জঞ্জা এবা গবাংকে মাননি আবহাই কোনো মূসা দাগি মুংকরে জেনি পার্সেন্টেজ গবাং বা কম আবহাই যতন এপ্লাই খাই মানো বহনি সাজাকা আবনি বাগে কয়ব্লাই রহনানি পাইথাক শালমারি ইংখা ও জুলাই তারনি চিথাম শালমারি জরা
1: অবাহিকে এতে কেশেতঙ্গ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ও পিও আচুক থাই সুপুংরা বাকে অনলাইন তৈ কইলাই আচাক জাগৈ তঙ্গ অর রংমারিনি কক সাজাখা বিএ এবা বিকম এবা বিএসসি বিই বিটেক খাইজাক গ্রাজুয়েট রক অর কইলাই আফরমান বাইনাই উমনি কক সাজাখা নখ বিশি নৈচি সানি সিমি নখ বিশি থামচি জরা কইলাই আফরানানি পাইথাক শালমারিনি কক সাজাখা অর ই জুলাই দালনি শালচার শালমারি জরা আসুক জরা খরালাইখা সেবুগ বরক তলাংমানি কক
0: ফাইদি তাবুক সাইমালাইনা তিনি নবার দেবানি হালকন তিনি নখা কিসা সময় দঙ্গানা ওরাম ওরাম থাই রগ ওয়াতে ওয়াইফ অনুমান হনাই সাজাকা তিনি ফুংনি দাম বাতামই সতি থামচি জরা তুমানি নুকজাখা থামচি ব্রৈ ডিগ্রি সেলসিয়াস তিনি নি শালনি সাকানি তুমারি দঙ্গানা থামচি নেই দশমিক জিরো ডিগ্রি সেলসিয়াস তে খামানি চাংমারি তঙ্গনা।

0: 4.4 ডিগ্রি সেলসিয়াস নবরত ইহকুন হকুনি মারিত অংশাকাও চুকু চিদক তে খামাও স্নি চিব্রে তে তিনি ফুংনি দাম্বাতামই সতি থামচি জরা ওয়াতে ক্লাইমানি মারি নৌজাখা 4.5 মিলিমিটার
1: পান্দাও তাবখনার জাকানে রুচাপমু
0: তিনি ফুংনি দাম্বাতামই সতি থামচি জরা ওয়াতে ক্লাইমানি মারি নৌজাখা 4.5

এতক্ষণ শুনলেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান হায়ুংনি খরাং। আপনারা অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন জানিয়ে দেব আজকের অনুষ্ঠান সূচি।

একটু পরেই 7টায় শুনবেন অনুষ্ঠান আজ সকালে। 7:25 থাকছে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 7:35 এবং 7:40 শুনবেন আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা এবং ককবরক সংবাদ। গীতালি অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রসঙ্গীত 7:45। আজকের শিল্পী সুব্রত সান্যাল। সকাল 8টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে সমাচার প্রভাত।

8:15 শুনবেন ছায়াগীতি অনুষ্ঠানে বাংলা ছায়াছবির গান। 9:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে বিশেষ হিন্দি সংবাদ। 9:05 হিন্দি ছায়াছবির গান নিয়ে গানে গানে অনুষ্ঠানটি। 10:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে হিন্দি সংবাদ। 10:05 শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে দেশবন্দনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান। হিন্দি ভক্তিগীতির অনুষ্ঠান ভজন, বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন হিন্দি ভক্তিগীতি সকাল 10:30। সকাল 11:00 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ। 11:05 থাকছে আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত FM উজ্জয়ন্তের অনুষ্ঠান। দুপুর 2:00 শুনবেন মধ্যাহ্নকালীন সংবাদ ইংরেজিতে। 2:15 থাকছে কিষাণ কথা। আমি নারী অনুষ্ঠান 2:30 শুনবেন প্রথমেই আমার কথা। আজকের অতিথি শান্তা ভৌমিক শর্মা, বিউটিশিয়ান, বনকর, বিলোনিয়া, দক্ষিণ ত্রিপুরা। এরপরই থাকছে রবিবারের আলাপচারিতা। এই অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে। দুপুর 3:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে বিশেষ হিন্দি সংবাদ। 3:05 শুনবেন বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান। বিকেল 5:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে হিন্দি সংবাদ। 5:05 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে ইংরেজি সংবাদ। জীবনের গল্প 5:10 আজকের অতিথি বিকাশশীল। এরপরই শুনবেন অবকাশ রঞ্জনী অনুষ্ঠান। লোকসঙ্গীত অনুষ্ঠানে লোকগীতি 5:45। 6:00 ককবরক অনুষ্ঠানে শুনবেন প্রথমে স্বাস্থ্য বিষয়ক কিছু কথা, এরপরই থাকছে ককবরক লোকগীতি। কিষাণবাণী অনুষ্ঠান 6:30। 7:05 থাকছে গ্রামের বৈঠকে এই অনুষ্ঠানটি। আজকের গন্তব্য আশ্রমপাড়া, ওয়েস্ট পিপাড়িয়া খলা, রাজনগর, আরডি ব্লক। 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 7:45 এবং 7:55 থাকছে আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ। লাইভ ফোন ইন মনের মতো গান 8:05। যুব বিষয়ক অনুষ্ঠান যুববাণী 9:00। 9:30 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সরগম। আজকের শিল্পী উস্তাদ ইউনুস হোসেন খান। 10:00 হারানো দিনের গান, এই অনুষ্ঠানে শুনবেন বাংলা আধুনিক গান। 10:30 অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের অনুষ্ঠান সূচি।

স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের আজ সকালে অনুষ্ঠানে। আজকের এই দিনে ঘটে গেছে ইতিহাসে এমন কিছু উল্লেখযোগ্য ঘটনা, তাই আজকে আজ সকালে অনুষ্ঠানের শুরুতে জানব আজকের দিনের ইতিহাস কি বলে। সাল 1817, আজকের এই দিনে প্রথম গ্যাস কোম্পানি প্রতিষ্ঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। সাল 1872, দিন আজকের এই দিন ভারত সংস্কারক সভা কর্তৃক ভারত আশ্রম গঠিত হয়। আজকের এই দিনে 1934 সালে একীভূত রাষ্ট্র প্রতিষ্ঠিত করা হয়েছিল ইতালিতে। সাল 2013, গণজাগরণ মঞ্চে সৃষ্টি করা হয়েছিল যোদ্ধা পরাধীদের ফাঁসির দাবিতে। 1866 সালে ঠিক আজকের দিনে স্যার আর্থার কিথ জন্মগ্রহণ করেন, যিনি একজন স্কটিশ নৃতাত্ত্বিক ছিলেন। 1915 সাল, নোবেল পুরস্কার বিজয়ী রবার্ট হফ স্টার্টার, যিনি 1915 সালে ঠিক আজকের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন। ভারতের জনপ্রিয় অভিনেতা অভিষেক বচ্চন 1976 সালের আজকের এ দিনে জন্মগ্রহণ করেন। এদিনই 1985 সালে জনপ্রিয় পর্তুগিজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো জন্মগ্রহণ করেন। 1799 সালের এই দিনই একজন ইংরেজ উদ্ভিদ বিজ্ঞানী জন্মেছিলেন, জন লিন্ডন। 1979 সালের এই দিনই মৃত্যুবরণ করেছিলেন ইংরেজ ক্রিকেটার এডি পেন্টার। সাল 1888, ওলন্দাজের বিখ্যাত চিত্রশিল্পী অ্যান্টন মাউব মৃত্যুবরণ করেন ঠিক এই দিনে। এদিনই 1955 সালে করুণা নিধান বন্দ্যোপাধ্যায় মারা যান, যিনি একজন ভারতীয় কবি ছিলেন। সাল 2011, দিন ঠিক আজকের এদিন ব্রায়ান জাক্কুস মারা যান, যিনি একজন লেখক হিসেবে পরিচিত ছিলেন। শুনলেন আজকের দিনে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনাবলী সম্পর্কে।

প্রকৃতিতে এখন চলছে ঘনঘোর বরিষা। অবিরাম বৃষ্টির শব্দ, মেঘের গর্জন আর চারপাশের স্নিগ্ধ সবুজ রূপ সব মিলিয়ে একটা দারুণ রোমান্টিক এবং কাব্যিক পরিবেশ এখন চারিদিকে। কবির ভাষায় এমনই একটা সময়ে, এমনই একটা মুহূর্তে বলতে ইচ্ছে করে, এমনি দিনই তারে বলা যায় এমন ঘনঘোর বরিশায়। গ্রীষ্মের দাবদাহ শেষে প্রকৃতি ফিরে পায় তার প্রাণ। আকাশে ভেঙে পড়ে অবিরাম বৃষ্টি, চারপাশ ধুয়ে মুছে একাকার হয়ে যায়। কবির কবিতায় এবং গানে বিভিন্নভাবে প্রকাশ করেছেন বর্ষার রূপকে। শুনব এবার আজ সকালে অনুষ্ঠানে একটি রবীন্দ্রসঙ্গীত।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানে বাঙালির মন বর্ষায় ব্যাকুল হয়ে ওঠে এভাবেই। এ যেন একটা মাহেন্দ্রক্ষণ, বর্ষাকাল এভাবেই শত শত বছর ধরে আকুল করে এসেছে বাঙালিকে। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের পর বর্ষা আসে আমাদের তৃষিত হৃদয়ে বাড়ি ধারা নিয়ে। শুধু হৃদয়ই নয়, প্রকৃতিতেও বৃষ্টির ধারা ছড়িয়ে দেয় সবুজের পরশ। এই বর্ষাতেই তা সার্থক রূপ পায়। বৃষ্টি যেভাবে মানুষকে আকুল করে তা বোধহয় অন্য কোনো ঋতুই করতে পারে না। গানটি শুনলেন জয়তী চক্রবর্তীর কণ্ঠে। আপনারা শুনছেন আজ সকালে অনুষ্ঠানটি।

চলে এলাম আজকে রাত সকালে অনুষ্ঠানের স্বাস্থ্য তথ্যে। আজকে রয়েছে বয়স্কদের জন্যে কিছু স্বাস্থ্য পরামর্শ। বয়স বাড়ার সাথে সাথে আমাদের জীবনে অনেক পরিবর্তন আসে এবং সুস্থভাবে বার্ধক্য কাটানোর জন্যে আমাদের জীবনযাত্রায় পরিবর্তন আনার প্রয়োজন। যে কোনো বয়সে সুস্বাস্থ্যের চাবিকাঠি হতে পারে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং নিয়মিত শারীরিক কার্যকলাপ। উপযুক্ত জীবনযাত্রা বেছে নিলে ডায়াবেটিস, হৃদরোগ এবং কিছু ক্যান্সারের মতো স্বাস্থ্য সমস্যাও প্রতিরোধ করা যেতে পারে। আজকের স্বাস্থ্য তথ্য এই প্রসঙ্গেই, উচ্চ ফাইবারযুক্ত খাবার বেছে নিন, যেমন রুটি বা সিরিয়াল, সিম, লবণবিহীন বাদাম এবং বীজ, গাঢ় রঙের শাকসবজি এবং ফল। ভাজা খাবার এড়িয়ে চলুন এবং পরিবর্তে গ্রিল করা বা সেদ্ধ খাবার বেছে নিন। বয়স বাড়ার সাথে সাথে আপনার হাড়কে মজবুত রাখতে ভিটামিন ডি সমৃদ্ধ কম চর্বিযুক্ত বা চর্বিহীন দুধ, দুগ্ধজাত পণ্য অথবা ভিটামিন ডি এবং ক্যালসিয়ামযুক্ত নন ডায়েরি সয়া, বাদাম, চাল বা অন্যান্য পানীয় খেতে পারেন। সারাদিন ধরে তরল পান করুন। বয়স বাড়ার সাথে সাথে আপনার তৃষ্ণা কম লাগতে পারে, কিন্তু শরীরকে সুস্থ রাখতে এবং স্বাভাবিক মলত্যাগের জন্য তরল খুবই প্রয়োজন। যদি আপনার মূত্রাশয় নিয়ন্ত্রণে সমস্যা থাকে তাহলে জল পরিমাণ মতো খেতে হবে। নিরাপদে সক্রিয় হতে এবং আপনার শরীর বা শারীরিক কার্যকলাপ বাড়াতে পারেন কিনা এবং কিভাবে পারবেন সে বিষয়ে আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে অবশ্যই পরামর্শ করবেন। এমন শারীরিক কার্যকলাপ বেছে নিন যা আপনি উপভোগ করেন এবং একা অথবা বন্ধু বা দলের সাথে করতে পারেন। স্বাস্থ্যকর ওজন বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। বয়স বাড়ার সাথে সাথে আপনার শরীরে পরিবর্তন আসবেই। যেমন আপনি যদি কম সক্রিয় থাকেন তবে আপনার পেশিগুলি হয়তো আগের মতো ভালোভাবে কাজ করবে না এবং তা আপনার শরীরকে প্রভাবিত করতে পারে। আপনি হয়তো কম ক্যালোরিও ব্যবহার করবেন, বিশেষ করে যদি আপনি কোনো শারীরিক কার্যকলাপ না করেন। সময়ের সাথে সাথে যদি আপনি শারীরিক কার্যকলাপ এবং দৈনন্দিন জীবনযাত্রা থেকে আপনার শরীরের ব্যবহৃত ক্যালোরির চেয়ে খাবার বা পানীয় থেকে বেশি ক্যালোরি গ্রহণ করেন, তবে আপনার শরীর সেই অতিরিক্ত ক্যালোরি জমা করতে পারে, যার ফলে ওজন বেড়ে যেতে পারে। এই অতিরিক্ত ওজন থেকে স্থূলতা বা ওভারওয়েট হতে পারে। অতিরিক্ত ওজন এবং স্থূলতা আপনার ঝুঁকি বাড়াতে পারে। টাইপ 2 ডায়াবেটিস, হৃদরোগ এবং স্ট্রোক, উচ্চ রক্তচাপ, উচ্চ রক্ত কোলেস্টেরল, কিডনির রোগ, ফ্যাটি লিভার রোগ, নির্দিষ্ট ধরনের ক্যান্সার, আলজাইমার রোগ এবং অন্যান্য স্মৃতি ভ্রংশ। বিশেষজ্ঞরা বয়স্কদের জন্য 25-27 মধ্যে বিএমআই রাখার পরামর্শ দেন। স্বাস্থ্যকর খাবার। বয়স বাড়ার সাথে সাথে কি ধরনের খাবার বা পানীয় গ্রহণ করা প্রয়োজন? বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরে কম ক্যালোরির প্রয়োজন হয়, কিন্তু পুষ্টির চাহিদা ঠিক ততটাই থাকে। তাই আপনার পুষ্টিগুণে ভরপুর খাবার খাওয়ার দিকে মনোযোগ দেওয়া উচিত। পুষ্টিগুণে ভরপুর খাবারে কম ক্যালোরির মধ্যেই প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ এবং শরীরের অন্যান্য পুষ্টি উপাদান থাকে। আরও বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার এবং পানীয় গ্রহণ করুন, যেমন ফল এবং শাকসবজি, গোটা শস্য যেমন গোটা শস্যের রুটি বা বাদামি চাল, চর্বিহীন বা কম চর্বিযুক্ত দুধ, দুগ্ধজাত পণ্য অথবা ভিটামিন ডি এবং ক্যালসিয়ামযুক্ত নন ডায়েরি সয়া, বাদাম, চাল বা অন্যান্য পানীয়, সামুদ্রিক খাবার, চর্বিহীন মাংস, পোলট্রি এবং ডিম, শিম, মটরশুঁটি, লবণবিহীন বাদাম এবং বীজ,
যদি আপনি সেগুলি সহ্য করতে পারেন এবং আপনার অ্যালার্জি না থাকে। কিভাবে একটি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস আপনি অনুসরণ করবেন, প্রতিদিন কি পরিমাণ খাবার এবং পানীয় গ্রহণ করা উচিত, তা আপনার ওজন, আপনার বয়স, বিপাকক্রিয়া এবং আপনি কতটা সক্রিয় তার উপর নির্ভর করবে। সাধারণত মহিলাদের তুলনায় পুরুষদের বেশি ক্যালোরির প্রয়োজন হয়। মধ্যবয়সী এবং বয়স্ক প্রাপ্তবয়স্কদের তুলনায় তরুণ প্রাপ্তবয়স্কদের বেশি ক্যালোরির প্রয়োজন হয়। সব বয়সী যারা শারীরিকভাবে বেশি সক্রিয় তাদের কম সক্রিয়দের তুলনায় বেশি ক্যালোরি গ্রহণ করার প্রয়োজন হতে পারে। খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ করুন। একবারে আপনি যে পরিমাণ খাবার বা পানীয় গ্রহণ করেন তাকেই এক অংশ বলা হয়। খাবারের অংশ পরিবেশনের পরিমাণ এবং আপনি কত ঘন ঘন তা গ্রহণ করবেন তা সম্পর্কে সচেতন থাকলে তা আপনাকে স্বাস্থ্যকর খাবার এবং পানীয় বেছে নিতে সাহায্য করতে পারে। অনেকেই প্রয়োজনের চেয়ে বেশি খেয়ে ফেলেন, বিশেষ করে বাইরে খেতে গেলে বা খাবার কিনে আনলে। তাই পরামর্শ রইল আপনাদের জন্য, মনে রাখবেন রেস্তোরাঁগুলিতে প্রায়শই একাধিক পরিবেশন করা হয় বা বাসি খাবার থাকে। একবেলার খাবারের চেয়ে যদি বেশি হয় সেই পরিবেশনের পরিমাণ, তবে বাকিটা বাড়িতে নিয়ে যান, যা পরে খাওয়ার জন্য রেখে দিতে পারেন। খাবার সময় টিভি, স্মার্টফোন বা অন্য কোনো ডিভাইসে দেখা থেকে বিরত থাকুন। অন্য মনস্ক থাকলে আপনি কতটা খাচ্ছেন তা হয়তো খেয়াল করবেন না। আপনার খাবার এবং পানীয় আরও ধীরে ধীরে গ্রহণ করুন এবং এর সমস্ত স্বাদ এবং গন্ধ উপভোগ করুন। শুনলেন আজ সকালে আজকের বয়স্কদের স্বাস্থ্য নিয়ে কিছু পরামর্শ।

এতক্ষণ শুনলেন আজ সকালে অনুষ্ঠানটি আকাশবাণী বিলোনিয়া। একটু পরেই শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, পরে শুনবেন আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা এবং ককবরক সংবাদ।

0: প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে তিনি কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক পর্যালোচনা করে দেখবেন। পশ্চিম এশিয়া সফরের দ্বিতীয় পর্যায়ে বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বাহরিনের রাজা হামাদ বিন ইসা আল খালিফার সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত ও আত্মনির্ভর ভারত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, দেশের চর্মজাত শিল্প বাণিজ্য চুক্তির কারণে বিশেষ উপকৃত হবে। পশ্চিমবঙ্গে রাজ্যসভার তিনটি আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি করা হবে, ভোটগ্রহণ 24 জুলাই। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ গুজরাট, সৌরাষ্ট্র, কচ্ছ, মধ্য মহারাষ্ট্র ও কর্ণাটক উপকূলে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। ফিফা বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 16-এ স্পেনের কাছে 1-0 গোলে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে পর্তুগাল। আসছি বিস্তারিত খবরে। তিন দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজ সেদেশের প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক তারা পর্যালোচনা করবেন। দুদেশের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে নতুন গতি সঞ্চারের পাশাপাশি উভয় নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরের বিষয়েও আলাপ আলোচনা করবেন। জাকার্তা থেকে আমাদের প্রতিনিধি জানাচ্ছেন,
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ইন্দোনেশিয়া সফরের দ্বিতীয় দিনে আজ একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। দিনের শুরু হবে সকালে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভ্যর্থনার মাধ্যমে। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো একান্ত বৈঠকে মিলিত হবেন। এরপর দুই দেশের প্রতিনিধি দল পর্যায়ের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হবে এবং পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা আরও বৃদ্ধির উপায় নিয়েও তাদের মধ্যে আলোচনা হবে। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একাধিক সমঝোতার স্মারকপত্র স্বাক্ষরিত হবে বলে জানানো হয়েছে। পরে প্রধানমন্ত্রী মোদী ইন্দোনেশিয়ার সংসদে এক কর্মসূচিতে অংশ নেবেন। এছাড়াও তিনি একটি প্রবাসী ভারতীয়দের সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেবেন এবং সেখানে ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন। সন্দীপন দাশগুপ্ত, আকাশবাণী সংবাদ, জাকার্তা, ইন্দোনেশিয়া।
0: উল্লেখ্য, প্রধানমন্ত্রী গত সন্ধ্যায় জাকার্তায় পৌঁছলে বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। সেদেশে বসবাসকারী ভারতীয়দের পক্ষ থেকেও তাকে অভ্যর্থনা জানানো হয়। সাদর অভ্যর্থনায় অভিভূত প্রধানমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে বৈঠকে ভারত ইন্দোনেশিয়া কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে নতুন গতি সঞ্চারের লক্ষ্যে তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। 2018-এ তাঁর সফরকালে এই কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক স্থাপিত হয়। মোদী জাকার্তায় তাকে স্বাগত জানাতে সমৃদ্ধ সাংস্কৃতিক প্রদর্শনের কথা উল্লেখ করে বলেন, এর মধ্যে দিয়ে ভারত ইন্দোনেশিয়ার সভ্যতা, সংস্কৃতি ও আধ্যাত্মিক বন্ধনের প্রতিফলন ঘটেছে। ভারতীয় বংশোদ্ভূতদেরও ধন্যবাদ জানান শ্রী মোদী। ইন্দোনেশিয়ায় ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী বলেছেন, প্রধানমন্ত্রীর এই সফরে প্রতিরক্ষা, বাণিজ্য, শক্তি, খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে একগুচ্ছ চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা দুদেশের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। একটি বেসরকারি সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে শ্রী চক্রবর্তী বলেন, নরেন্দ্র মোদীর এই সফর দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারিত করার পাশাপাশি অর্থনৈতিক ও সমুদ্রপথের সম্পর্ক জোরদার করবে।
2: India and Indonesia are very close and strategic partners. We are just 160 kilometers away. The southernmost tip of India in the Nicobar Islands is just 160 kilometers from Aceh. And

0: After the very successful visit of President Prabowo as chief guest for our Republic Day, I think the relations are on an upward swing in a higher trajectory, and Prime Minister's visit will reinforce that trend. And we will, of course, doing a lot of understandings and agreements on several areas of cooperation, and we are also hopeful for opening up new areas of cooperation.
1: উল্লেখ্য, সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী আগামীকাল অস্ট্রেলিয়া যাবেন। মেলবোর্নে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলীয় বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তিনি। সফরের তৃতীয় তথা শেষ পর্যায়ে শ্রী মোদী 10 জুলাই যাবেন নিউজিল্যান্ডে। পশ্চিম এশিয়ার সফরের দ্বিতীয় পর্যায়ে বিদেশমন্ত্রী ড সুব্রমণিয়াম জয়শঙ্কর কাতার থেকে বাহরিনে পৌঁছেছেন। বাহরিনের রাজা হামাদ বিন ইসা আল খালিফার সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন পন্থা পদ্ধতি নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হয়। বিদেশমন্ত্রী বাহরিনের রাজাকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা সম্পর্কে অবহিত করেন। বাহরিনের বিদেশমন্ত্রী ড আব্দুল লাতিফ বিন রাশেদ আল জায়ানির সঙ্গেও মানামায় বৈঠকে মিলিত হন ড জয়শঙ্কর। বাহরিনে ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গেও তিনি সাক্ষাৎ করেন। উল্লেখ্য, পশ্চিম এশিয়া সফরের অঙ্গ হিসেবে বিদেশমন্ত্রী কুয়েত এবং ওমানেও যাবেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো গতকাল সিরিয়ায় পৌঁছেছেন। যুদ্ধবিধ্বস্ত এই দেশে 2024 সালে বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতির পর এই প্রথম কোনো পশ্চিম নেতা এই দেশ সফর করছেন। সাইবেরিয়ার অভ্যন্তরে ওমস্কেতে অবস্থিত রাশিয়ার সর্ববৃহৎ তেল শোধনাগার লক্ষ্য করে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে। দুদেশের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই হামলা ইউক্রেনের অন্যতম দূরপাল্লার বলে কিভের সেনাবাহিনী দাবি করেছে। দক্ষিণ ফ্রান্সে স্পেনের সীমান্ত লাগোয়া এলাকায় দাবানল বিধ্বংসী আকার নিয়েছে। জোরালো হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ছোট ছোট একাধিক শহর ও গ্রামের প্রায় 10,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পাক অধিকৃত কাশ্মীর পকের রাজনৈতিক ঘটনাবলী এক নতুন মোড় নিয়েছে। জম্মু কাশ্মীর যৌথ আওয়ামী অ্যাকশন কমিটি JAAC ইসলামাবাদ সরকারকে 48 ঘণ্টার চূড়ান্ত সময়সীমা ধার্য করেছে। 9 জুলাইয়ের মধ্যে তাদের সমস্ত শর্ত মেনে না নেওয়া হলে কমিটি তাদের ধর্ণা অবস্থান চালিয়ে যাবে বলেও স্পষ্ট জানিয়েছে। ভারত কিশোরী শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত এবং আত্মনির্ভর ভারত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। কলকাতায় গতকাল শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি এমন শিক্ষার উপর জোর দিয়েছেন যা উদ্ভাবনের চেতনাকে বাড়িয়ে তোলে এবং এমন উদ্যোগের কথা বলেছেন যা দেশকে আত্মনির্ভর বানায়। প্রধানমন্ত্রী বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি এক ভারতের জন্য নিজেকে উৎসর্গ করেছেন, তাই দেশের প্রতিটি মানুষকে শ্রেষ্ঠ ভারত গড়ে তোলার জন্য উদ্যোগ নিতে হবে।
2: ডক্টর মুখার্জি এক ভারত শ্রেষ্ঠ ভারত কে লিয়ে পুরি তরহ সে সমর্পিত থে আর ইসলিয়ে জব দেশ মে দো বিধান দো প্রধান দো নিশান কি বাত হুই তো ডক্টর মুখার্জি নে ইসকা ভি জমকর বিরোধ কিয়া। উনোনে দেশ কো মন্ত্র দিয়া, এক দেশ হে দুই বিধান দুই প্রধান এবং দুই নিশান, আমরা কখনো মেনে নেব না।
1: আগেই জানানো হয়েছে, রাজনীতিবিদ শিক্ষাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী গতকাল দেশ জুড়ে যথোচিত মর্যাদায় উদযাপিত হয়। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। পশ্চিমবঙ্গে রাজ্যসভার 3টি আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। সেই সঙ্গে শুরু হবে মনোনয়ন দাখিলের কাজ। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 14 জুলাই, পরের দিন সেগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 17 জুলাই। আগামী 24 জুলাই 3টি আসনে উপনির্বাচন। রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের 3 সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইকে ইস্তফা দেওয়ায় আসনগুলি শূন্য হয়। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, দেশে চর্ম ও চর্মজাত সামগ্রী ক্ষেত্র বিভিন্ন দেশের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তির কারণে বিশেষ উপকৃত হবে। নতুন দিল্লিতে গতকাল জাতীয় চর্ম সামগ্রী রপ্তানি উৎকর্ষ পুরস্কার প্রদান মঞ্চে তিনি একথা বলেন। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি গতকাল জাতীয় সড়ক লজিস্টিক ম্যানেজমেন্ট লিমিটেডের এক পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করেন। বহুমুখী লজিস্টিক পার্ক, রোপওয়ে, ইন্টারমোডাল স্টেশন সহ বিভিন্ন ক্ষেত্রে প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করে দেখা হয় ওই বৈঠকে। জাতীয় মানবাধিকার কমিশন NHRC কর্ণাটকের বেঙ্গালুরুতে 7 জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু এবং আরও 5 জন আহত হওয়ার ঘটনায় রাজ্যের মুখ্য সচিবকে নোটিশ জারি করেছে। 2 সপ্তাহের মধ্যে ব্যাপারে রিপোর্ট দিতে বলা হয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর আজ গুজরাট, সৌরাষ্ট্র, কচ্ছ, মধ্য মহারাষ্ট্র, কর্ণাটক উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, বিহার, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, কর্ণাটকের অভ্যন্তরীণ ভাগ, মধ্যপ্রদেশ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমেও দুদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ সিক্সটিনে স্পেনের কাছে 1-0 গোলে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে পর্তুগাল। ডালাসে এই ম্যাচে স্পেন প্রথম থেকেই ছিল আক্রমণাত্মক। এদিকে প্রি কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র ও বেলজিয়ামের মধ্যে খেলা চলছে। এ পর্যন্ত পাওয়া খবরে বেলজিয়াম 3-1 এগিয়ে। খবর আপাতত এ পর্যন্তই। পরের খবর, স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি ইন্দিরা দেব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দিনের সরকারি সফরে গতকাল ইন্দোনেশিয়ায় এসে পৌঁছেছেন। জাকার্তা বিমানবন্দরে পৌঁছালে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোবো সুবিয়ান্তো প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান এবং ইন্দোনেশিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত ও ভারতীয় সম্প্রদায় সদস্যরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। সামাজিক মাধ্যমে শ্রী মোদী বলেছেন, 2018 সালে ভারত ও ইন্দোনেশিয়া তাদের সম্পর্ককে একটি ব্যাপক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করেছে, যা জনগণের জন্য লাভজনক হয়েছে। আকাশবাণী সংবাদদাতা জানিয়েছেন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ঐতিহ্যবাহী ইন্দোনেশীয় ও ভারতীয় নৃত্য পরিবেশনা সম্মিলিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবাসী ভারতীয়রাও তাকে স্বাগত জানিয়েছেন। এই সফরকালে প্রধানমন্ত্রী মোদী ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোবো সুবিয়ান্তোর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, ডিজিটাল প্রযুক্তি এবং সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার উপর আলোকপাত করা হবে বলে আশা করা হচ্ছে, যা ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী গতকাল সারা দেশে যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন উপরাষ্ট্রপতি ভবনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানান। তিনি ডক্টর মুখোপাধ্যায়কে জাতীয়তাবাদ, নিঃস্বার্থ সেবা ও নির্ভীকতার এক চিরন্তন প্রতীক হিসেবে বর্ণনা করেন। আগরতলায় টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, দেশের অখণ্ডতা রক্ষায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান ছিল অপরিসীম। তার আদর্শ ও চিন্তাধারাকে পাথেয় করে ভারত আজ বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত। অনুষ্ঠান শুরুর আগে টাউন হল প্রাঙ্গণে ডক্টর মুখোপাধ্যায়ের পূর্ণাবয়ব মূর্তি স্থাপনের লক্ষ্যে ভূমিপূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। আসন্ন রথযাত্রাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে গতকাল শান্তির বাজার মহকুমার শাসকের সভাকক্ষে প্রস্তুতি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়, আগামী 16 জুলাই শান্তির বাজার, বাইখোড়া, জোলাইবাড়ি সহ মহকুমার বিভিন্ন এলাকায় রথযাত্রা আয়োজনের জন্য স্থানীয় থানা থেকে আগাম অনুমতি নিতে হবে। কোনো প্রকার প্রাণী রথ টানার কাজে ব্যবহার করা যাবে না। বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে রথ টানার কাজ সম্পন্ন করতে হবে। রথ পরিক্রমা করার পথে ওই সময় বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হবে। কাঞ্চনপুর মহকুমা শাসক কার্যালয়ে গতকাল একটি চাইল্ড কেয়ার রুম এবং হেল্প ডেস্কের উদ্বোধন হয়। শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা এই ডেস্কের উদ্বোধন করে বলেন, এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের, বিশেষ করে শিশু সন্তান সহ মহকুমা শাসকের কার্যালয়ে আসা মায়েদের জন্য খুবই উপযোগী হয়ে উঠবে। এখানে শিশুদের জন্য খেলনা, শিশুবান্ধব পরিবেশ, আরামদায়ক বসার ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে মহকুমার শাসক কার্যালয়ে আসা মানুষের সুবিধার্থে একটি হেল্প ডেস্কও চালু করা হয়েছে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা গতকাল থেকে শুরু হয়েছে। পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী জানিয়েছেন, মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা চলবে 10ই জুলাই পর্যন্ত, উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা চলবে 14ই জুলাই পর্যন্ত। রাজ্যে 26টি কেন্দ্রে বছর বাঁচাও পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তিনি জানান, পরীক্ষার্থী সংখ্যা মাধ্যমিকে 756 জন এবং উচ্চ মাধ্যমিকে 1570 জন। কাঞ্চনপুরে নেশামুক্ত ভারত অভিযান ফুটবল টুর্নামেন্ট গতকাল থেকে শুরু হয়েছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। খেলাধুলায় সক্রিয়ভাবে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজেও অংশ নিতে শিল্পমন্ত্রী যুব সমাজের প্রতি আহ্বান জানান। প্রতিযোগিতা আগামী 17ই জুলাই পর্যন্ত চলবে। কাঞ্চনপুর মহকুমার 3টি ব্লকের 24টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 16-এর ম্যাচে পর্তুগালকে 1-0 ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে স্পেন। অপর ম্যাচে বেলজিয়াম আমেরিকাকে 4-1 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। স্পেন ও বেলজিয়াম কোয়ার্টার ফাইনালে একে অপরের বিপক্ষে খেলবে। আবহাওয়ার খবর, আগামী 24 ঘন্টায় দক্ষিণ সিপাহীজলা, খোয়াই, গোমতী ও পশ্চিম জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 8.5 মিলিমিটার।
স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা, কক্তমা পড়িব বিথিকা দেববর্মা। মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী শালনিনে বেড়াইমুঙ্গ মিয়া ইন্দোনেশিয়া ও সগৈকা জাকার্তা বীরখুংখলা ও বন লামসোকা ইন্দোনেশিয়ানি প্রেসিডেন্ট প্রভো শুভিয়ান্তু বেড়াইমা জোড়া খড়ক নই অজা বুখাক নিনি হালক নখব জুদা জুদা নাংকুকমা দিখল ককলাম সালাইয়ানু। মন্ত্রী বক্রক বেড়াইমা জোড়া যোগাকার্তা ও ব্রহ্মানান মান্ডপ ও বেড়াইনাই আরো নাইনাইতে আরো থাঙ্গই ভারতনি তংনাই রগ্নি বুখাক্তে ককরক নারেগানু। হদালান্তই মুচাং মোদী সাকা 2018 বিশ্ব ভারতে ইন্দোনেশিয়ানি হালোগো হামক্রাই এংমা বাই লুকরক শেপ মান বাইখা আকাশবাণী ককতমা থুমনাই সাকা মন্ত্রী বক্রগ্ন শিরিশি তিনি রায়দাতে ইন্দোনেশিয়া ভারত হা কতনি মুসামুং ফুনুকমা বিশিংতিন হুকুমু পান্দা কাইসা সংসা ওই বন লামসকা। ড শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়নি মিয়া ফিল সারা নই জিবা আচাইমা শাল হা কতর গনাঙ্গই যাই যাই খে বরমরি উই বিনি আচাইমা শাল ন পালাই যাখা। রাষ্ট্রবক্র গিয়াক চু সিপি রাধাকৃষ্ণন বিনি তংমা নগ ড শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়নি মাংপিলিও খুম্বগুই খুলুমুং ইয়াফারি শাখা ব খড়কসা মুঙ্গনাং রংক রংতে ওয়ানসু করং ভারত হা কতনি রংতে লুকু ফান রায়দানি সেব বিনি নাংকুক মানে গনাং কতর সামুং নাংমানি মারি তঙ্গ। মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী ড শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আচাইমা শালো বিনি ফাইসিং খুলুমুং ইয়াফারকা ড মুখোপাধ্যায়নি লাংমা তংফ্রু সামুং তাংমানো কতাল আচাই সংরগ্ন সরংনা বাগে মন্ত্রী বক্র কবক্ষা। ইয়াং আগরতলা টাউন হল সংসাজাক পান্ড মন্ত্রী অকরা প্রফেসর ড মানিক সাহা সাকা হা কতনি থাংসানো মুথাং নারেগনা ও ড শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সামুং কাহাম তাংমানি মারি তঙ্গ বিনি আবনুরুগী ন তে ওয়ানসুকমুংন নাহারিন ভারত হা কতর তাবুক হায়ুংনি দাংসা ও কাশাকা পান্ডা চেংমা সকাং আগরতলা টাউন হল বুসকাঙ্গ ড শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় খাকলাব জোড়ানি মাংতাং আচুগ্রিমা বাগৈ হলং থং কাইমা পান্ডা মন্ত্রী অকরা আরো মানজাখা। ত্রিপুরা রংকচার নাইমথা বাই নাইকলজাক মাধ্যমিক তে কুচুক মাধ্যমিক নি বছর বাঁচাও আঞ্জুকমুক মিয়ানিসিমি চেংজাখা। নাইমথানি কাজকু ড ধনঞ্জয় গণ চৌধুরী শাখা মাধ্যমিক নি বছর বাঁচাও আঞ্জুকমুক তে জুলাই ও জুলাই তালনি সালচি জোড়াতে কুচুক মাধ্যমিক নি বছর বাঁচাও আঞ্জুকমুং ও জুলাই তালনি শালব্রী জোড়া অঙ্গানু হাস্তে নিচিদক থায়ো বছর বাঁচাও আঞ্জুকমুং নাহারজাক তঙ্গ বতাই বসাকা মাধ্যমিক খড়ক স্নিরা বাঁচিদক তে কুচুক মাধ্যমিক খড়ক শাহ সাই বারা স্নিচি আঞ্জুকমুঙ্গ মানজাক তঙ্গ। কাঞ্চনপুর হাঙ্কর তাংনক মিয়া চাইল্ড কেয়ার রুম তে হেলথ ডেস্ক ন চেঙ্গি রিখা স্নামখরতে বানিয়া মন্ত্রী সান্ত্বনা চাকমা ও হেলথ ডেস্ক ন চেঙ্গি শাখা অবহাই লামনাহার চাকমা তংকসং তংনাই লুকু চেরাই বুসান খবুই হাঙ্কর তাংনক ফাইনাই বুড়ি রোগনি বাকই বেলাই নাংমানি আরো চেরাই রোগনি বাকই থংজাকনাই খরা কম্পারকনি বাকই তংখর কাহামনি সেবরক খেলাই যাখা হাঙ্কর তাংনক লুকু রোগনি কাহামনি বাকই হেলথ ডেস্ক কাইসা চল খেলাই যাখা। বুসকাং রথযাত্রা নরুগৈ মিয়া শান্তির বাজার হাঙ্কর তাংনক তিয়ার ইংমানি কমিটি কাইশা ককলাম পান্ডা অংখা ও তালনি চিদক শালমারিও শান্তির বাজার বাইখুড়া জুলাই বাড়ি নখবই হাঙ্কুনি জুদা জুদা আমচায়ো রথযাত্রা যুগালমুং নরুগৈ আরুনি থানানি সকাংবাড়িয়া গোসিমুং নাহানা নাঙ্গানু সারিক দামব্রিনি সেমি দামদক জোড়া রথযাত্রা সতনমানি সামুং বুতাং অঙ্গানু তে রথ বেড়াইমা জোড়া ফেরাংনি শেপ মোথাকজা তঙ্গানু। হায়ুঙ্কা ফুটবল নি রাউন্ড অফ 16 নি ম্যাচ ও পর্তুগাল

এতক্ষণ শুনলেন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, পরে শুনলেন আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা এবং ককবরক সংবাদ। আপনারা অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 7:48 হয়ে 10 সেকেন্ড। এখন শুনবেন গীতালি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত। আজকে শিল্পী সুব্রত সান্যাল।

0: এতক্ষণ শুনলেন গীতালি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত। আজকের শিল্পী ছিলেন সুব্রত সান্যাল। আকাশবাণী বিলোনিয়া, একটু পরে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত।
1: মেরা খাস আগ্রহ হ্যাঁ বর্ষা কা বুন্দ বুন্দ পানি হাম মিলকর কে বাঁচায়ে।
2: জল হ্যায় তো হাম হ্যায়।

স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের ছায়াগীতি অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠান প্রথমে শুরু করব এমন একজন গায়িকার গাওয়া গান দিয়ে, যার গান সত্যি মন মুগ্ধ করে। তিনি হলেন ইমন চক্রবর্তী। জন্ম 1989 সালের 13ই সেপ্টেম্বর। তিনি একজন ভারতীয় গায়িকা এবং অভিনেত্রীও বটে। ইমন চক্রবর্তী তার কর্মজীবনে একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, দুটি ফিল্মফেয়ার বাংলা পুরস্কার পেয়েছেন এবং একটি একাডেমি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন। সেই অনুযায়ী তিনি ভারতের সেই অল্প কয়েকজন গায়িকার মধ্যে একজন, যিনি তার প্রথম চলচ্চিত্রের গানের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন। আজকে ছায়াগীতি অনুষ্ঠান শুরু করব ইমন চক্রবর্তীর গাওয়া বিভিন্ন বাংলা ছায়াছবির গান দিয়ে।

ইমন চক্রবর্তী পশ্চিমবঙ্গের হাওড়া জেলার লিলুয়া শহরে জন্মগ্রহণ করেন। বড় হওয়ার সময় তিনি তার প্রয়াত মা তৃষ্ণা চক্রবর্তীর কাছে সঙ্গীত শিখেছেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্মের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তার প্রথম সুযোগ আসে যখন তিনি ভারতীয় রেকর্ড লেবেল কোম্পানি সারেগামাপার সাথে যোগাযোগ করেন, যারা তার প্রথম অ্যালবাম বসতে দিও কাছে বাংলা ভাষায় প্রযোজনা করার সিদ্ধান্ত নেয়। অ্যালবামটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি গানের পরিবেশনা ছিল। অ্যালবামটির সুরকার অনুপম রায়ের দৃষ্টি আকর্ষণ করেন, যিনি তার সুরের জন্য নতুন কণ্ঠ এবং স্বরগুণ সহ একটি নতুন কণ্ঠ নিয়ে পরীক্ষা করতে চেয়েছিলেন। পরবর্তীতে তিনি রায়ের বাংলা চলচ্চিত্রের গান তুমি যাকে ভালোবাসো গেয়েছেন।

2018 সালের ডিসেম্বরে ইমন চক্রবর্তী টলিউড অ্যালবাম মনের টাইটেল সং মন প্রকাশ করেন। এটি ছিল গায়ক সর্বজিৎ ঘোষের সাথে একটি দ্বৈত গান, যিনি এই গানের সঙ্গীত পরিচালক, সুরকার, গীতিকার এবং প্রযোজক ছিলেন। এভাবেই ইমন চক্রবর্তীর গাওয়া গান বিভিন্ন বাংলা ছবিতে আমাদের মন কেড়ে নিয়েছে এবং তার মধুর কণ্ঠ আমাদের মনকে মুগ্ধ করেছে। আপনারা শুনছেন ছায়াগীতি অনুষ্ঠানে বাংলা ছায়াছবির গান।

চায়েদিতি অনুষ্ঠানে ইমন চক্রবর্তীর পর এবারে শুনব লগ্নজিতা চক্রবর্তীর কণ্ঠে বিভিন্ন বাংলা ছায়াছবি থেকে গান। লগ্নজিতা চক্রবর্তী একজন ভারতীয় নেপথ্য গায়িকা ছিলেন। জন্ম 1991 সালের 30শে মার্চ। তিনি মূলত বাংলা ছবিতে গান গেয়ে কণ্ঠ দেন। চতুষ্কোণ চলচ্চিত্রের বসন্ত এসে গেছে একটি প্রাণবন্ত গান গেয়ে তিনি খ্যাতি অর্জন করেন। পশ্চিমবঙ্গের একটি বাঙালি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন লগ্নজিতা। বাবা শুভঙ্কর চক্রবর্তী এবং মা সংযুক্তা চট্টোপাধ্যায় চক্রবর্তী। লগ্নজিতা কলকাতা শহরে কলকাতা পাঠভবন এবং পরে সেন্ট জেভিয়ার্স কলেজের ছাত্রী ছিলেন। 2014 সালে তিনি যদি বলো হ্যাঁ নামক একটি বাংলা চলচ্চিত্রে অভিনয় করেন। এই চলচ্চিত্রের অন্যান্য সদস্যরা হলেন মীর অনির্বাণ ভট্টাচার্য, সায়ান এবং পৌলমী বসু। সম্প্রতি তিনি বাংলা সাহিত্যের সহকারী বাঙালি গায়ক সোমলতা আচার্য চৌধুরীর প্রিন্টে একটি বিজ্ঞাপনও দেখেন। এবারের গান শুনব লগ্নজিতা চক্রবর্তীর কণ্ঠে, প্রথম গানটি ছবি সোয়েটার থেকে।

ঘরে বাইরে ছবির এই গানটির মধ্য দিয়ে শেষ করব আজকের ছায়াগীতি অনুষ্ঠান। আজ শুনলেন ইমন চক্রবর্তী এবং লগ্নজিতা চক্রবর্তীর কণ্ঠে বিভিন্ন বাংলা ছায়াছবি থেকে গান। আকাশবাণী বিলোনিয়া। একটু পরে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশেষ হিন্দি সংবাদ।

এতক্ষণ শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশেষ হিন্দি সংবাদ। আপনারা অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 9:05 হয়ে 48 সেকেন্ড। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গান নিয়ে গানি গানি অনুষ্ঠানটি।

স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের গানে গানে অনুষ্ঠানে। আজকের প্রথম গানটি শুনবেন বর্ডার ছবি থেকে সোনু নিগম, রূপকুমার রাঠোর এবং সহশিল্পীদের কণ্ঠে।

গানে গানে অনুষ্ঠানের গানটি শুনলেন দিল হ্যায় কি মানতানেহি এ ছবি থেকে কুমার শানুর কণ্ঠে। এবারে গানটি শুনবেন বাজিগার ছবি থেকে কুমার শানু এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে।

কুমার শানু এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে গোলাম ছবির এই গানটির মধ্য দিয়ে শেষ করব আজকের গানে গানে অনুষ্ঠান। আকাশবাণী বিলোনিয়া, একটু পরে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

এতক্ষণ শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে দেশবন্দনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান।

এতক্ষণ শুনলেন দেশবন্দনা অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর কণ্ঠে দেশাত্মবোধক গান, আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন ভজন অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ভক্তিগীতে।

Hey.

Uh-oh.

Hey, goodbye, yay.

sa Alungal.

আসুজরা নরকনাই তো আকাশবাণী আগরতলা এফ এম উজেনতে 101.6 মেগাহার্টজ তাই তিনি আং তো নরগই নরনি লগি নরনি বুকু আর জে মিনা তাহবতে খবর মারা কিছিং জং আসুজরা খানা লাইখা বালাইখানা খানা তো তক পান্দা হাচুকনি রসাপুং পান্দা তাবুক সেংজাগো তাবুক জরানি পান্দা তিনি নিওয়ান সুকমুং পান্দা তিনি নিওয়ান সুকমুং পান্দা ও ফাদি জং হান হাই কতাল খেওয়ান সুকলাইয়ান তে কিসি সাচিনি লাংমন কাহাম খ্লাইদামান তে কিসি সাচিনি লাংমন জং কচুকো দতলাংইমান তে কিসা কাহাম তংমানি সাই তে কিসা কাহাম কাহামনি সাই তে সা কাহাম খ্লাইনাই জং চিনি লাংমন তে কিসা সংসাউইদামান জং তে কিসা মান মানানো হই আশা ওই বৈদ্যখ্লাই যে সামুগ্রখ্লাই তোমানি আবর্ন চিনি আশামু তাই চিনি সামুগ্রগ্ন তাই কিসা যেন বাংর ওই তে কিসা আলাই দেওয়া আনসক মুং না হারে তে কিসা ইয়াক বারা সামুখ্লাই তে কিসা যা সামু ও কাসাই দা মানো আনসক মুরক যেন হাইন হাই তিনি আনসুকলাই এনে হাইন হাই যেন তিনি লাংমানো হাইন হাই তে ওয়াইসা জরা কাহাম হাইকাবা তে ওয়াইসা যেন লাংমানো নাই নাইয়ানো তে ওয়াইসা ওয়ান সুকমুং কতাল ওয়ান সুকুই নাইয়ানো তে কিসা আলাইদা যিনি লাংমানো যেন খ্লাইদা মানো কাহাম খ্লাইদা মানো কুচুগো তোলাংদা মানো যেন আবো ফাদি যেন ওয়ান সুকলাইন তিনি ফাদি যেন তিনি ওয়ান সুকলাইয়ানো বৈসং নো তামো হনো ও ককনো যেন ওয়ান সুকিয়া বই যিনি যে খ্লাইদাই সামু যেন যিনি যে সামু খ্লাইদাই যে আং খাও চঙ্গি তংমানি যে আং খ্লাইনা মুসংমানি যে আং অংনা মুসংমানি যে আনি নক নুখুনা আং যেভাবে আং সামনা মুসংমানি অবাহিকে সামনানি ও সামথানি ও বুইতাম হন বুইতাম ওয়ান সুকন ও ওয়ান সুক মুরগ্ন চেং কারি রানানি ও ওয়ান সুক মুসে তেং চেং তিনি ওয়ান সুক লাইন আও হব ন কাকলাই নরক বহাইন আংবাই বাকসা করেনগানে হনি নাই তাই চিনি ও ওয়ান সুক মুনি পান্দানি বিশেমতে যেন তে কিসা কুচুগ কানানি বাকে ইয়াকলি সামই দামানো যেন আবো নাইলাইয়ানো আবোন ফারি যেন বুইতাম হন বুইতাম সান আবোন যেন ওয়ান সুগিয়া ওই চিনি যে খ্লাই দায় আং অবশ্য নাঙি দো আং বুই হমাবাই আনি নগ মাইকল সাব শক পাই গেলাক মহিত থাইসাব শক পাই গেলাক বুইতাম হনা হে ওয়ান সুগি দোকানকাই আর নেন বুই বুই হনে যা তং হনে যা তং নিনি খ্লাই দেয় সামুলে নেন মা খ্লাই দেয় বুইন কিরে লাচি ওই বুইনি ককন মাং ওয়ান সুগৈ নেন সামু খ্লাই আঙি দং খাঙ্কে নেন বুফুরো নিনি সামুনো নেন পাইরি মানে নিনি সামুনো নেন বুফুরো চারি মানে আপনি বাকে বুইতাম হন বুইতাম ওয়ান সুকন আবতা ওয়ান সুক দি কেবনি থানি কেবনি ককন আসে কুথুকে ওয়ান সুকনানি কেবনি জরাক শাক পাই থাকি নক নুখুন তৈ সে ওয়ান সুগুই ওয়ান সুপাইয়া শাক বাই থাকি বসা বতৈ রং তৈ সে ওয়ান সুপাইয়া বিহিক বসা বসাই বসানো তৈ সে ওয়ান সুপাইয়া কক বিটি খলবাইয়া বুফুরু নিনি লাংমান নিনি লাংমা কাহাম দাংন হামিয়া দাংন কেবনি ওয়ান সুকনানি জরাক আপনি বাকে নিনি সামু খ্লাইতাই যে সাও নিনি বখা অমন কাহাম অবনো সয়িংনাই অবনো জায়িংনাই নাই নেন ওয়ান সুগুই সামুং খ্লাই গেহাঙ্কে আর সামুগ নেন গপ্লাইংনাই বুইনি ককন মাং ওয়ান সুগুই বুইতাম হন বুইতাম সানো হনে নেন ওয়ান সুগুই নক নিয়ম খরিয়া সামুং খ্লাইয়া তখাঙ্কে

0: nung je wan chok pani bui a bui rok to no ro phai gala aboni ba ge ni ni shamun nung no ma khlai de shaboni ni ba ge ta wan chok tong haimya da sai tong ka ham da sai tong ning opulo ofili ta na shik de ni ni shamun nung no sai ma nai nung no si nai ni ni lang mona ka ham khlai ta lang nai nung no o bui ya o bui rok no no গ্রি জরাও নন চা দি নিং দি অমুবাই সামুং খাই দি নন কে বড় ফাই গেল আপনি বাকি জেসা সামুং ফান খাই সঙ্গে থাকা হাঙ্কে বৈতাম হন বৈতাম সারি নেই বখা সাই দো অ সামুং কাহাম অ সামুং নং রঙ অ সামুং নাই নিনি বখা কক সাই দংখে নং সামুং কাহাম খাই থাকে আর সাক সাকনি সাকাও বৈদক রাগ তে আর নে মান মানে সামুং নি রা হ তাইব সরদি তাইব সরদি তাই আর সামুং বেলাই খে পাকা পক্ত কুমু নং সুকদি রং সুকদি হাইকে নেব মেজানি মান গেল আও ফারি চিনে অ কক্রী সালাই নরকতামহীন বৈতাম ওয়ান সুকন বৈতাম হন ও কক ওয়ান সুগুইদা যামু খায় দোন যায় নিয়ে দায় আবনি বাকি ফাইডি নরকতাম ওয়ান সুক অ কক রই অ কক রা নাই জিনে লংবাবো বৈতাম হন বৈতাম সানো হই যাই ওয়ান সুগুই সামু খাইরা গিয়া সামু ইয়াপরি বারোরা গিয়া মূসাসক সামু কতাল হাইকা সামু কীসাসক জুদা আবহাই সামর খাইরা গিয়া নক গান বরকা তাম হন ও জাতি মাসারকা তাম হন বাইসং দারা সঙ্গা তাম হন বাই গেবা ওয়ান সুগু যান সুগুই গোল পাইয়া ওয়ান সুগুই নাই যসুলো ফারিকে যাই নাই দিনে দিহাই অ ককলামনি বিসিংব সাও তাম সানা মসংজাক সাও সানা নাই ফারি কক দোকনি বিসিং তৈ নাইলে গরঙ্গি হ্যালো
1: হ্যালো
0: দীপর কাহাম তাকো
1: দীপর কাহাম ভাই নব আর ব্রং ব্রং লাইন মাই এমাং মাই এমাং দিলে ভাই কে ফাটা মানে দিছাবলা
0: ও বেলাই না হাম ভাই সাবং বড় নি গা সাইত অং সাগরা দি
1: কে গর্জিনি চিন্তা নোয়া দিয়া সাহরই তো ভাই
0: গর্জিনি না আও বেলাই খেলাম সব তা কক না আও
1: তুমি তো ওয়ান সব লাগবে নি কক না ঠিক না বাবু সইনো
0: হাই সামু খাই দংখলে সাবলে ফাইনাই চা
1: আবোন
0: বুদ্দিন বাইন মান সুগী সামু মা খাইন বুনি বুদ্দিন বুফুরু না বাজেফুর আ সামু রঙিয়াঙ্গি দংখা শিয়াঙ্গি দংখা আবো কাছে কুসু ব্যাপার গংখা আবহাই অকরা রং মা সঙ্গু হে দিবা আবহাই দা বেবাক জাগাও তো বুনি কক বাই সামু খাইন কক গিয়া হ্যাঁ দা আও বেলাই না হামবাই দা খুব গরম মানে বাদে ও দলাই খেনা তিনি খাই

যত না শের খাইলেও হ্যাঁ দা আমাকে জ্বর কিসারে বেশি গো বেলায় সালাই কেন গাবা বেলায় খানা তো কথা সাদি দা মা সরনাই তা গরং রকনি থানি কে মা সরনাই আউফারিকেছেন রেসাপ মুং তাংসা খনালায়ন অজরাও খনাতত রেসাপ মুং রেসাপ নাইংখা জয়ন্ত জমাতিয়াবাই রেসাপ জাক রেসাপ মুং

belai kena kerata to resa mungceng kena iman laike joyan to jomatia resa pna kering kuk takuk ni resa bzak resa mungte au farike ceng shalai tong mani tini ni wan shuk mung pandawo ceng buita mush hano buita mung hano hanai ne wan shugui ceng shamung humung klaya wui tong kan kai tini shamung puru chanai oni bagai tini je baka kok shawo যে চিনে বখা মুসুঙ্গ আবাহাই সামুং জন খাইনি নাগ যে মুজুং মানে সামুং যে রং মানে সামুং যে পারি মানে সামুং আর সামুং রক ওখা যাক্তি নাহাম রেজাল রো হাইকা যা সামুং সাকসেস মনে বাকি বইতাম সানো বইতাম হনো আর কক্রো ওয়ানসুগিয়া ওই নিনি সামুং নিনি রং মানে নিনি সেমানে আবনসে সামুং ফানাগে নিনি সামুং চাসারি তিসানি বাকে ওয়ান শক্তি ও কক্রক সালাই তো মানে হরেকে চিং নাই নেনে কক দব সাব তো হ্যালো দীপর কাহাম বুকু আও বেলা কেন দীপর কাহাম সাব বরনি সাই তং সাগরা দি বরনি সিমি সাই তংখা সাব সাই তংখা সাগরা দি জং সামুং হামিয়া খাইনা থাঙ্গা জং মা ওয়ান সকনাই ফিয়াবা সামুং কাহাম খাইনা থাঙ্গানি জি আনি নক নুখুংনি কাহাম সামুং খাইনা থাঙ্গানিলে বইতাম হনো বইতাম সানা আমস ওয়ান সকইলে জং জোগলাইগলাক হেয়াদা আ কংরং সালাইমাসে আবন্তা এ নরকে হর সালকে সাল সানজাকে সানজা বা বাজার হাতে হাসাল ফানো নারি গাই ফানো থাঙে মা পাইনে বলে হ্যাঁ দিবা আবো না আপনার তা জং সাতং ওয়াতে হনিয়াওই ফানা জং সামুং মা খাইনাই হ্যাঁ দি বা বুনি নগ ফানা সামুং মা খাইনাই হাই কাবা নং বুনি বানিয়া খাইমানে দোকান বা হাজারক ফানা মা তঙই নাই হ্যাঁ দি বা কৰি হিংকাবা হ্যাঁ

0: Ah, gente. আও আহাই নতা আবনো আবনো চিনি সামুং ন জং সিনাই হাই দিবা যে খলাইয়া বরক ব সি সিয়া জরা বসাই মিয়া মুসা বসাই মিয়া নন থাংমা লাই সমা নুখা উকলো গ পদরে পট কক সাই তং আবর কক রং তো খানা ওই চেং চিনি সামুং জাগরা গুলে হাই দিবা বং করং সং ওয়ান সক তাই করে ব জেসমান হনই তংথং জেসমানা সাই তংথং আনি সামুং আং থানা নাংনাই আনি সামুং আং খলাইনা নাংনাই হে দা আও এ বাইকো নুন চিং সালাই তোমান তিনি বেলাই হামবাই বুকু নুন গরং মানি বাগাই হাজা বেলাই হামবাই আবা কে চিং গরংই গরং মানি চাই তো গই তংখাং কাই সালসে সালসা গরংই মানো হ্যাঁ দা তিনি সামু হুম রকবো আবা হাই নো চিং জেসা সামু ও পানো চিং নাঙই তংখাং কে গরংই তংখাং কে আ সামু সালসে সালসা চাও বেলাই হামবাই বুকুক দো বেলাই কেন গরং মানে বাকে আও আও অবা কেন নেন সালপুমপুর ন চাই তো গই তং রে গরংই মানানো তাই নিনি গবাং মানে নি বখানে কওর নব নং অর শেয়ার খলাই মানানো বেলাই কেন হামবাই গরং মানে বাকে আও আবো ন নাই নাই দি চিনি বুকুক বহাই নং ব বিনি শাকনি ব মানজাক মানে কক বিনি সামুনি কক বসং না সাই কেন রে কা ও বহাই নো চিনি লাংমা ও জং ও বতাম হন বতাম সানো আং তাবো নক নে অংখরি থাঙ্কা ব নু খাটাম হন ফনা নু খাটাম হন আবার জং ওয়ান সক থাইক্রাই আনি সামুং ন আং নসাই মানো আনি সামুংনি জরা আং নসাই মানো আং থানা সে নাংনাই আর সগৈনা সে নাংনাই হিঙ্গাঙ্কাই আং বইনিসে সে গাংফান মা অংখরনাই জরা সাইয়া ফানো মা অংখরনাই গানই চুমুই গানই চুনি গাহামকে ফানো মা অংখরনাই জং জাগা বুঝি ন চিনি জং কামুং সুমুরব গানই মা থাঙ্গো মা চুমু গবাং ন বড় রক বদ্রে পদ কক সালাই উকলুগো নং যে সেকাপন নং তংনি উকলুগো কক সানাই বরক ব সানাই নং বজে সেকাপন সানাই নং নাইথকব বুড়িতাম সং নাইথকনি পন বরক উকলুগো বদ্রে পদ সানাই সিতরাঙ্কাব বরক বদ্রে পদ সিতরা সানাই নং ড্রেস নাইথকানি থাকাব বরক সানাই সিতরা কানাই থাকাব বরক সানাই বরকনি সামুংখা উকলুগো কক সানানি আমনি বাকি আবাহাই কৰুন খুঁজু খানানি নাংগিয়া আবাহে কৌরুন এভয়েড খাই দি খানা পান খানাইয়া খানাগাই আং তে খানাকে তে কাইসা খুঁজতেই গাড়ি রহনি আবাহাই ফেয়াবা নিনি সামু কাহাম নং মা খাইনাই তাই সালচায় সালচা নং যেফুর সাকসেস হো আপুরকে আ বড় রক ন আ বড় রক নিনি কাহাম সাবান নাই ফটিকে হেন হেন নাই নেই অন কক দু সাব তো হ্যালো
1: হ্যালো
0: দীপর কাহাম দীপর কাহাম
1: চিনি সামুং খাইতে ন খাইয়া তো নানি
0: কগিয়া
1: আনি আনি খাইয়া নাংমানি না আং মা খাইগেরা নাই গাহাম হামিয়া তো আং খাই মান বলে খাইয়া দিবা গাহাম হামিয়া খাই মানে দঙ সু দঙ চ আনি গাহাম চিং নানি আং বই আনবো তো যা থান আনো চাইয়া দা হিন হনে চলাপ করে কানি খাইতে তো আং খাই মা থানা আং তাঙ্গই চানা নাংমাবা
0: আনি বহ কমাবো আনো সুফুঙ্গা
1: আনি বহ মাইমাসে আং নগর আংক্রেন তোমা তো বসাইমি আবলে
0: আবু নতা
1: আং সে আং সাইতুম সাইতুম চাং সাইমানো কাইনি বতিনে আনো সাইয়া হনে হম্পানা আনি নু কোয়া আং চলে উই মা তঙ সাইফানো চং কাহাম হামিয়া বসিনি বলে
2: ไปกองเลยลงมันตั้งนะกองเลยมันตั้งครั้งให้เขาอ๋อไปแค่นั้นบุกงูพุงมาทั้งวันเอซีทันดันอีบักเลยอาบะเฮงต้องหัตถ์กิซ่าอ๋อไปกองเลยมันตั้งนี่ครั้งให้เขาไม่ทันจริงขนาดนี้มันนี่อ่าตามไปจะไปให้ของกิบะเฮง

0: 예다.
1: 아, 하드님 말 넣어도 기사님사 분명 기사님사
0: 어머나 가이디 따북도 니니 줘라 어머나 어머나 꼭 그래 자가롱어도 따북승 아슥 아사나니 그래 증 삭삭니 오브러는 증마 아삭곡 나이 삭삭니 오브러는 반마라 나이 증 제바 가시아까 함 접다 마노 아보 자이톡 디 아보니 로기 로기 능 따북 능또 লেখা পড়া গেনাং ফরঙ্গি মানো সারা রং ফরঙ্গি টং নে বরং ফরঙ্গি টং হাং কে নং বো সরং জাক রিং গই টং গো কে কবাং মানো
1: ইনকো সিরি চাকা পাই ই এমি রং ফুরু কে আং রি থাতো এমনি ট্রেনিং ও গিজাক দ গে এমনি ট্রেনিং লো হলি ফুরু কে ইনকো রক ন চর টিটি কিচেন জাস হেমন কাতা ই পরক নি ছাগো পা থরুং মা রক ইয়া বো হেমন কা আবো কে জেলো
0: ইনি বড় ছুটি না নিমুত আমি তখন ছুটি আর কিং খাই না নিমুত বড় খাই না আপনার হয় যেন কিছা কিছা খাই না ওলো ও পাথর খাই থাঙ্গুর নিনাই কিছা কমতাই না চিং যে প্রপন্ন সিনি শাক নি যে অঙ্কর নাই আবর রং চিং কাসুম নারক মানি চাইয়া চিং কিনা পা মুসুং কা সুতে পা মুসুং কা খুবিনে পা মুসুং কা আবার হাই রং চিং কাসুই নারক মানি চাইয়া আবার বেবং ন হামিয়া চিনি শাগো নাঙ্গিয়া ngই ন আবং খরো ngaবর ন কারি ন রহনান নং কাবন ন নং তাবু কাহাম বাহে কে জব খলাইমানো জব মানো আবরক চাইটক দি নাই দি নান খাহাঙ্কে বেবাক নুরুক তুরুক নাই মানানো নিনি যে বাই টংনাই রক ন হ্যাঁ দা বেলা খেলা হামবাই গরং মানে বাকে আও আবো নু ফুরং দি আমন লগে লগে নুসরঙ্গি টংনে হিঙ্গাঙ্কে চর্চাঙ্গি টংখাঙ্কে আসুক পগলাকা পড়া রক নি কেরা করক নু পগলা বলে হামবাই গরং মানে বাকে দো হামবাই খাই টংনে চিনি পানা আও আবু নিনি লংমাও জালপাইয়া যতনি নাই নাই যাই নাই খাঙ্কাই বেলাই ওয়ানও বিনি বজুদা বিনি বজুদা জাল জাই সু সুক ওয়ান সক উ জালে আনি সাকো সিমেন টংসু আনি লংমাও সিমেন টং বুই যতন কাহাম জানি জালংমা বিন্দাস খে বড় খে স্মুথ খে চলেই টংনি যানসুক ফিয়া বহাইয়া যতনি আবো গনান বনাঙিয়া গরি বনাঙিয়া নাইথক বনাঙিয়া সিদ্রা বনাঙিয়া লংমাও কবা প্রবলেম যতনি ফাইও যতনি জাল দো যতনি দুঃখ দো আপনি বাকে যবরকনি ইয়াকি ইয়াকি হিঙ্গাঙ্কাই যাক সাক সিমিন অবরকনি ইয়াকি যাক সাক ফিওগি মাননাই আপনি বাকে বেবাক সামু পানজালই সামু খাই দি তা সেলার দি খানাঙে সামুং খাই দি বইতাম সানো বইতাম হনো তা ওয়ান সুক দি তা সেলার দি তা বাথাক দি তা লেলা দি সামুং খাই নো থাকবি সালচা সালচা নবুফর কুসুকো থাঙে সগৈ সাহসলাপ মাংলা ফাটি নাই নেন হাইন হাই কক দো গোসাও দো হ্যালো হ্যালো এ বাই লামসুকো হাইন হাই আংকে খাই দোক নি রেডু নিশি খাই দো খা হাই দো বিখে কল তানজাগে থাকা তানজাগ থাকা হাইবানো দাম হিনি খরান খাই দো আংকে নি রেডু নিশে কেসা স্লো থাঙে খাই দো খা হাই দো দাম খাশি সাই মানিয়া দ কক করে আবো গরঙ্গি মানলাইয়া হাঙ্গাঙ্কাই গরঙ্গি মানলাইয়া হাঙ্গাঙ্কাই ব কাহামকে বুঝিলাই মালাইয়া হাঙ্গাঙ্কাই কক সাই খাপিয়া তা আবো তো ব সাই টংখা আলগা নং সাই টংখা আলগা বুঝিলাই নি জরাব কেসি সাহাঙ্গা বুঝিলাই মালাই আংলাইতা দ সা দে এখন যেন তিনি সালাই টং মানে বেচাব সাগ্রা দি
1: নগানা নিম্বু ফাঙাইবা থাকলো তো ফাঙাবো নখং রাও গলাইবাই মা সাইজে মা লিয়াবো লাইরাও

0: পারা নেই নি নি তাখৌ রবীন্দ্র দেব রুমা বাই ইনি বাই দেখল দামা সানমা থাকলা কাহানি জমনি বখা বিসিং অ
1: হাই দে নং এং মুদা ওয়াটি ফাই দং সাগরা দে
0: এ ওয়াটি ফাই দং ও তাবুন দল সা কটমা ফাই থাকে রো কা হাই দে ফাই দল সা ফাই না নাই কেও কাটা নখ সমো
1: আ ইনি কে ওয়াটি ফাই সিনে নো
0: মানে কে মানজো লাই চং লাই ওতা ওয়াটি রাতে

0: আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ সে দেশের প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। দুদেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষরিত। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত ইন্দোনেশিয়া অংশীদারিত্বে আজ এক স্বর্ণিল অধ্যায়ের সূচনা হয়েছে। প্রধানমন্ত্রীকে ইন্দোনেশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান বিন্তাং আদিপূর্ণা প্রদান করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 2026-এর ডুরান্ড কাপ ট্রফির আবরণ উন্মোচন করেছেন। পশ্চিমবঙ্গে রাজ্যসভার 3টি আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 14 জুলাই। তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সন্দেহজনক তহবিল জোগানো এবং অসৎ আর্থিক লেনদেন মামলায় ইডি আজ কলকাতায় 5টি জায়গায় তল্লাশি চালিয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 16-এর শেষ পর্বে আর্জেন্টিনা মিশরের এবং সুইজারল্যান্ড কলম্বিয়ার মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ সে দেশের প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনার পাশাপাশি দুদেশের সুসংহত কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করার লক্ষ্যে তাঁদের মধ্যে কথা হয়েছে। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দুই নেতার উপস্থিতিতে সমঝোতা স্মারকপত্র মৌও স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারত ও ইন্দোনেশিয়া কৌশলগত অংশীদারিত্ব বর্তমানে এক নতুন মাত্রা পেয়েছে। জাকার্তায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, পারস্পরিক আস্থা বৃদ্ধির ফলে প্রতিরক্ষা, নিরাপত্তা ও সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা মজবুত হয়েছে। প্রতিরক্ষা সরঞ্জাম আদান প্রদান, বিপর্যয় ব্যবস্থাপনা ও শিল্পক্ষেত্রে সহযোগিতা আরও বাড়াতে সম্মত হয়েছে দুই দেশ।
1: আজ হমনে ডিফেন্স এক্সচেঞ্জ, ডিজাস্টার ম্যানেজমেন্ট और इंडस्ट्रियल सहयोग बढ़ाने पर सहमति बनाई। अब हम दोनों देशों के कोस्ट गार्ड हिंद महासागर में मैरिटाइम सेफ्टी और सिक्योरिटी के लिए मिलकर काम करेंगे। दो करीबी मैरिटाइम देश होने के नाते हमने ब्लू इकोनॉमी, पोर्ट डेवलपमेंट और मैरिटाइम ट्रेड में आपसी सहयोग बढ़ाने का भी निर्णय लिया है।
0: ভারত ও ইন্দোনেশিয়া অংশীদারিত্বে আজ নতুন স্বর্ণিল অধ্যায়ের সূচনা হবে বলে শ্রীমোদী জানান। প্রধানমন্ত্রী বলেন, দুদেশের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তির ফলে ভারতের উচ্চমানের এবং সাশ্রয়ী মূল্যের ওষুধ সহজেই ইন্দোনেশিয়ার মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। ইন্দোনেশিয়ার চিকিৎসক ও স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে ভারত সহায়তা করবে। ভারতে সরবরাহ করা গমের বীজ ইন্দোনেশিয়ার খাদ্য নিরাপত্তা বৃদ্ধিতে সহায়ক হবে। বিরল খনিজ এবং ইস্পাত ক্ষেত্র সরবরাহ শৃঙ্খল আরও শক্তিশালী এবং স্থিতিশীল করতে উভয় দেশে গুরুত্বপূর্ণ সমঝোতায় পৌঁছেছে।
1: ভারত আর ইন্দোনেশিয়া কে লিয়ে গরিবি কো পরাস্ত করনা আর আপনে নাগরিকো তক কল্যাণকারী যোজনাও কা লাভ পৌঁছানা সর্বোচ্চ প্রাথমিকতা হয়। হমনে ইন্দোনেশিয়া কে সাথ अपनी मिड डे मील स्कीम और पब्लिक डिस्ट्रीब्यूशन सिस्टम के सॉल्यूशंस साझा किए हैं। अब हम इस सहयोग को नेक्स्ट लेवल पर लेकर जा रहे हैं।
0: শ্রীমোদী আরও বলেন, ভারতে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস ইউপিআই শীঘ্রই ইন্দোনেশিয়ার অনলাইন পেমেন্ট ব্যবস্থার সঙ্গে যুক্ত হবে। এর ফলে ব্যবসা, বাণিজ্য, ভ্রমণ সব ক্ষেত্রেই সুবিধা মিলবে। সেদেশের প্রেসিডেন্ট সুবিয়ান্তো আগামীকাল ভারত ও ইন্দোনেশিয়া অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হিসেবে 1000 বছরেরও বেশি পুরনো প্রাম্বানান মন্দিরের সংরক্ষণ প্রকল্পের সূচনা করবেন। শ্রীমোদী এই অনুষ্ঠানে অংশ নেবেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ উদযাপনে দুই দেশই অংশগ্রহণ করছেন বলে শ্রীমোদী উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে নানা অনিশ্চয়তা সমাধানে ভারত সর্বদাই কূটনীতি এবং আলোচনাকে গুরুত্ব দিয়ে এসেছে। ইন্দোনেশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান বিন্তাং আদিপূর্ণা অফ দ্য রিপাবলিক অফ ইন্দোনেশিয়া তাঁকে প্রদানের জন্য ধন্যবাদ জানান শ্রীমোদী। ভারতের জনগণকে এই সম্মান

0: উৎসর্গ করেছেন তিনি।
1: সবসে পহলে মাই গর্মজোশী ভরে স্বাগত কে লিয়ে আপনে মিত্র প্রেসিডেন্ট প্রবোবো কো উনকা হৃদয় সে আভার ব্যক্ত করতা হুঁ অর আজ উনকে আত্মীয়তা ভরে নিমন্ত্রণ পর ইন্ডোনেশিয়া কি যাত্রা করতে হুয়ে মুঝে বহুত খুশি হো রহি হ্যায়। আজ সুবহ মুঝে আদর কে সাথ ইন্ডোনেশিয়া কা সর্বোচ্চ সম্মান দিয়া গয়া হ্যায়। ये सम्मान कोटि कोटि भारतवासियों का है, इंडोनेशिया के लोगों की भावनाओं का है।
0: প্রধানমন্ত্রী মোদীকে আজ ইন্দোনেশিয়া সর্বোচ্চ নাগরিক সম্মান বিন্তাং আদিপূর্ণা প্রদান করেছেন সেদেশের প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে কৌশলগত অংশীদারিত্ব এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার ক্ষেত্রে অভূতপূর্ব অবদানের স্বীকৃতিতে শ্রী মোদীকে এই সম্মান দেওয়া হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিন্তাং আদিপূর্ণা অব দি রিপাবলিক অব ইন্দোনেশিয়া সম্মান প্রদান সমস্ত ভারতবাসীর কাছে গর্বের বিষয়। সামাজিক মাধ্যমে এক পোস্টে ডক্টর জয়শঙ্কর বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কৌশলগত অংশীদারিত্ব এবং ভারত আসিয়ান সম্পর্ক আরও গভীর করার জন্য যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই সম্মান তারই স্বীকৃতি। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইন্দোনেশিয়ার সর্বোচ্চ সম্মান প্রাপ্তির জন্য অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী সিং এই সম্মানকে প্রধানমন্ত্রীর দূরদর্শী এবং রূপান্তরমূলক নেতৃত্ব এবং ভারতের জাতীয় স্বার্থ এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে অটল প্রতিশ্রুতির প্রতিফলন বলে জানিয়েছেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। আজকের প্রসঙ্গের এবারের বিষয়ে প্রধানমন্ত্রীর ইন্দোনেশিয়া সফর ও সেদেশে প্রবাসী বাঙালিদের জীবনযাত্রা। প্রধানমন্ত্রীর সফর সঙ্গে আমাদের প্রতিনিধি সন্দীপন দাশগুপ্ত কথা বলেছেন সেখানে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে। অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী কলকাতা সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 2026 সালের ডুরান কাপ টুর্নামেন্টের ট্রফির অনাবরণ করেছেন। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, ডুরান কাপ, প্রেসিডেন্টস কাপ এবং সিমলা ট্রফির চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবছর নতুন দলগুলি প্রতিযোগিতা করবে। এবারের টুর্নামেন্টে শ্রীলঙ্কার অংশগ্রহণ নিয়ে সন্তোষ ব্যক্ত করেন শ্রীমতী মুর্মু।
2: हम वर्ष 2047 तक भारत को विकसित राष्ट्र बनाने के लक्ष्यों के साथ आगे बढ़ रहे हैं। मुझे विश्वास है कि जिस प्रकार फुटबॉल में खिलाड़ी एक दूसरे का सहयोग करते हुए टीम को विजेता बनाते हैं, उसी प्रकार हम सभी देशवासी एक दूसरे के साथ देते हुए विकसित भारत के लक्ष्यों को प्राप्त करने में सफल होंगे।
0: পশ্চিমবঙ্গে রাজ্যসভার 3টি আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেই সঙ্গে শুরু হবে মনোনয়ন দাখিলের কাজ। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 14 জুলাই। পরদিন জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 17 জুলাই। আগামী 24 জুলাই ওই 3টি আসনে উপনির্বাচন হবে। ওই দিনই বিকেল 5টা থেকে ভোট গণনা। তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক তহবিল জোগানো এবং অসৎ আর্থিক লেনদেন মামলায় ইডি আজ কলকাতার 5টি জায়গায় তল্লাশি চালিয়েছে। ইডির প্রাথমিক তদন্তে উঠে এসেছে, বিমান পরিবহন এবং ভ্রমণ সংস্থার মাধ্যমে সন্দেহজনক উদ্দেশ্যে 150 কোটি টাকারও বেশি ওই অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। বৌবাজার ও লালবাজার সংলগ্ন এলাকায় 2টি ট্যুর অ্যান্ড ট্রাভেল সংস্থাতে ইডি তল্লাশি চালিয়েছে। 2টি সংস্থাই অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ বলে সন্দেহ করা হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের ঘটনা এবং এর জেরে তৈরি হওয়া জনরসের প্রেক্ষিতে জাতীয় মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। গোটা ঘটনায় উদ্বেগ ব্যক্ত করে রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছ থেকে 7 দিনের মধ্যে বিস্তারিত অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর সফরের আগে তদন্তের অগ্রগতি খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী দলের সদস্যদের সঙ্গে আজ বৈঠক করেন। বারুইপুর কাণ্ডের তদন্তে গঠিত সিটের সব আধিকারিক এই বৈঠকে উপস্থিত ছিলেন। তদন্তের বর্তমান অগ্রগতি, ফরেন্সিক রিপোর্ট, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ, পলাতকদের খোঁজ এবং পরবর্তী তদন্তের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সমৃদ্ধির প্রকৃত সৌন্দর্য মানবতা ও নিঃস্বার্থ সেবার মধ্যেই নিহিত রয়েছে। সংস্কৃত সুভাষিতম সমাজ মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিয়ে শ্রী মোদী বলেন, সাফল্য তখনই পূর্ণতা পায় যখন তা জনগণের কল্যাণ এবং সমাজের মঙ্গলে কাজে লাগে। কেরালার কোচিতে আগামীকাল 2 দিনের ব্রিক্স মহিলা মন্ত্রীগোষ্ঠীর বৈঠক শুরু হতে চলেছে। নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, বৈঠকে ব্রিক্স সদস্য দেশগুলির মন্ত্রীরা নারী নেতৃত্বে উন্নয়নের বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ভবিষ্যৎ সহযোগিতার কৌশল নির্ধারণ নিয়ে মত বিনিময় করবেন। এবার ফুটবল বিশ্বকাপের খবর। বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিনের খেলা আজ শেষ হবে। শেষ পর্বের খেলায় গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে মিশরের বিরুদ্ধে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9:30। অন্য খেলায় সুইজারল্যান্ড কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে। ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেদেশের প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। দুদেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষরিত। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত ও ইন্দোনেশিয়া অংশীদারিতে আজ এক স্বর্ণিল অধ্যায়ের সূচনা হয়েছে। খবর শেষ হলো, এরপরই স্থানীয় সংবাদ।
3: চিং নাইথকে লংমানো নাইথকে থানানি বগে চিং রং পুষক গনাং বংনানি নাঙ্গিয়া গাড়ি গুরাং গনাং নাঙ্গিয়া নক চিনি দালান পাকা কুচুক কুচুক বংনানি নাঙ্গিয়া চিনি লংমানো চিং নাইথকে বিন্দাসকে থানানি গাই চিং চিনি বখানো চিমিসে পজিটিভ কে চিং লংনানি নাঙ্গো বেভাগনো কাহাম ওয়ানসুকনানি কাহাম কক সানানি বুইনব হামজাকনানি চুবানানি অবরকথা বেলাইখেন চিনি বখানো দংথকরো চিং বুইনানাসলাই বুইন হামিয়া সাই দংখে আবো চিনি বখা হামিয়াংনাই চিনি বুকুক হামিয়াংনাই চিনি ওয়ান সুকমানি হামিয়াংনাই চিনি নাসলাই মুং ফাইগাংকে চিনি বখাও দংথক মুং ক্রিংনাই বেভাগ না বরক হামিয়া অমন বাগা বাহেরক বেভাগ ন কারাই রদি ইয়াকারাই রদি বাদ্রি রদি লংমা কিসি সাসে স্রাব সাসে চিং নগুই দঙ্গ চিনি গানা গিনে গবাং মা বড়রক বরকনি জানি জানি জরা ফাইকে বরক ইয়াকারি মাথাং সংসার স্রাব সাসে অবনি বাকি অব অবাহাই জরা সংসার ইয়াকারি থানানি জরা বুফুর ফাইনকে বসাই মানিয়া যে দংসাক যেন ব্যাপক ন দংথতকে হাসি খুশিকে দঙ্গই থাকে ফারিকে খানাত রসাব মুং তাই দংসা খানা লাইবানো জরাঙই দংখা রসাব মুং খানা লাইনানি রসাব মুং রং বহাইনো জন বেলাই খানো খাত সারাং রব খা দংথক রব চুন কাহাম পজিটিভ ভাইভ রো আপনি বাকি রসাব মূ রক বহাইন চিনি লংমানী কাইসা লগি হাই আপনি বাকি রসাব মূ বেলা খানানি নাঙ্গি চালাইনে খানাত রসাব মূ বিশ্বনাথ দাবরমাবাই রসাব সাক রসাব মূ আশোক সামানী উল ও রসাব খানালাইন ফাইদি

চিনি বাকি আমি বাকি অবরক ননক খাকজাং মারি মানায় বুইরমানি মানে যেসান কাহাম দামনি ইংদি আব কষ্ট খাই আজি মানে অ চিকুন সাত কম দামনি মানে বাই সুইনাই খাঙ্কে যেন ও কষ্ট খাই আজি মানে অ মানে নন দেরা ফুরুকে যেন খাসাও যেন অবন হামজাকবো আমি বাকি সাক বাইথাং আজি মানে মানে খনই দাম কমনি ফানো অবন সুন্ন খাকজাং মারানাই অবন সুন্ন টংটক মারানাই বুইরমানি মানে বুইনি মানে বুইনি বুইনি ন আর ও চিনি খাকজাংমা গ্রে চিনি মানেও চিনি খাকজাংমা আরও নি চিনি বেখা আরও নি চিনি টংটকমা আপনি বাকি বাইথাংনি বেবাক ন বাইথাংনি এংনা নাঙ্গো বাইথাংনি মানে খনই বরক নথং বেবাক ন আবো বাই খাকজাংমা হাই টংটকমা হাই সংসার বুইনি মানে বুইনি রি চুম বুইনি মানে বুইনি বরক অবো বাইব যেন খাকজাং মানিয়া খাকজাংমা মানিয়া টংটকমা মানিয়া চিনরত তাবুক বড়রক বরকনব শেখলাই বরকনব আনি নিনি হলাই বুইনিনব শেখলাই বুইনি বরকনব শেখলাই আনি আনি সি ও আনি খাইনা মুসং মানে আবো বেলাই খেচায় আবনি বাকি বেভাকন না আনি খাইনা মুসংগু গাঙ্গা আর বেলাই খেন যেন জাল কতর ফাইনে ফাড়ি যেন যে আজি মান মানে চিনি কষ্টকে যে যেন আজি মানে আবনে চিনি আবনে সঙ্গে খাকজাং মারানো আবনে সঙ্গে টংটক মারানো খালাই মানে হাই হাই খনাতক রেজাবো ফাইডি খালাই খনাতক অ রেজাবো

এত ক্ষণে রেলগাড়ি শোনানো হলো। আকাশবাণী উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান, আকাশবাণী বিলোনিয়া। এবারে শুনবেন দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ।

0: Good afternoon. This is Akashvani and I am Valsa Williams with the midday news. The headlines. Prime Minister Narendra Modi holds delegation-level talks with Indonesian President Prabowo Subianto in Jakarta. MOUs exchanged in several areas including critical minerals, technology, agriculture and maritime security. Prime Minister Modi conferred Indonesia's highest honour, Bintang Adipurna, of the Republic of Indonesia in Jakarta. Gujarat High Court upholds death sentence for 38 accused and life term for 11 persons in 2008 Ahmedabad serial blast case. President Draupadi Murmu flags off trophies of Duran Cup Tournament 2026 in New Delhi today. And southwest monsoon to further advance into parts of Gujarat, Haryana, Punjab and Rajasthan during next 3 days. Prime Minister Narendra Modi held delegation-level talks with his Indonesian President Prabowo Subianto in Jakarta to review the full spectrum of bilateral ties and provide fresh momentum to the comprehensive strategic partnership between the two countries. The two leaders also witnessed the exchange of Memoranda of Understanding, MOUs, aimed at enhancing collaboration in areas of mutual interest. Speaking at a joint press conference with the Indonesian President in Jakarta, Mr. Modi said growing mutual trust has strengthened cooperation in defense, security and the maritime sector, with both countries agreeing to expand defense exchanges, disaster management cooperation and industrial collaboration. The two leaders also reaffirmed their commitment to strengthening the Indonesia comprehensive strategic partnership. During talks in Jakarta, the two leaders witnessed the signing of several MOUs covering defense, critical minerals, agriculture, steel, maritime cooperation and emerging technologies. They agreed to set up a branch of IIM Bangalore in Jakarta. The two sides also agreed to strengthen collaboration in manufacturing, food security and digital technology.
1: भारत और इंडोनेशिया के लिए गरीबी को परास्त करना और अपने नागरिकों तक कल्याणकारी योजनाओं का लाभ पहुंचाना सर्वोच्च प्राथमिकता है। हमने इंडोनेशिया के साथ अपनी मिड डे मील स्कीम और पब्लिक डिस्ट्रीब्यूशन सिस्टम के सॉल्यूशंस साझा किए हैं। अब हम इस सहयोग को नेक्स्ट लेवल पर लेकर जा रहे हैं। हमारा हेल्थ कोऑपरेशन दोनों देशों में क्वालिटी हेल्थ सर्विस सुनिश्चित करने में अहम योगदान देगा। आज हुए एग्रीमेंट से भारत की हाई क्वालिटी और किफायती दवाइयां इंडोनेशिया के नागरिकों को और सहजता से उपलब्ध होगी।
0: Mr. Modi expressed gratitude after being conferred Indonesia's highest civilian honour, Bintang Adipurna of the Republic of Indonesia. He dedicated the award to the people of India and described it as a reflection of the enduring historical and civilizational ties between India and Indonesia.
1: सबसे पहले मैं इस गर्मजोशी भरे स्वागत के लिए अपने मित्र प्रेसिडेंट प्रभवो को उनका हृदय से आभार व्यक्त करता हूं और आज उनके आत्मीयता भरे निमंत्रण पर इंडोनेशिया की यात्रा करते हुए मुझे बहुत खुशी हो रही है। आज सुबह मुझे आदर के साथ इंडोनेशिया का सर्वोच्च सम्मान दिया गया है। ये सम्मान कोटि कोटि भारतवासियों का है, इंडोनेशिया के लोगों की भावनाओं का है।
0: Mr. Modi said the partnership is advancing across a wide range of sectors, including development, security, technology, culture and education, expressing confidence in the future of bilateral ties. He said a new golden chapter in the India-Indonesia partnership begins today.
1: Hum development, security, technology, culture aur education har kshetra mein mahatvapurna kadam badha rahe hain. Mujhe vishwas hai आज से भारत इंडोनेशिया साझेदारी का एक सुनहरा अध्याय शुरू होगा और इस सुनहरे अध्याय का बहुत बड़ा सकारात्मक प्रभाव 21वीं सदी की दुनिया पर होगा, पूरी मानवता पर होगा।
0: The Prime Minister said an agreement signed today will make India's high quality and affordable medicines more easily available to the people of Indonesia. He added that India will contribute to the capacity building of Indonesian doctors and healthcare professionals. Mr. Modi said both sides have reached an important understanding to strengthen supply chain resilience in critical minerals and steel. He added that companies from the two countries are beginning new partnerships in stainless steel and rare earth magnets. The Prime Minister said India's Unified Payments Interface, UPI, will soon be integrated with Indonesia's payment system, promoting both ease of doing business and ease of travel.
1: People-to-people ties हमारे संबंधों की सबसे बड़ी शक्ति है. हमें बहुत खुशी है कि भारत की यूपीआई इंडोनेशिया के पेमेंट सिस्टम के साथ इंटीग्रेट होने जा रही है. इससे ईज ऑफ डूइंग बिजनेस और ईज ऑफ ट्रैवल दोनों को ही बल मिलेगा.
0: Earlier, Prime Minister Modi received a ceremonial welcome at the Istana Merdeka, the presidential palace. Defence Minister Rajnath Singh also congratulated Prime Minister Narendra Modi on being conferred with Indonesia's highest civilian honour, the Bintang Adipurna of the Republic of Indonesia. In a social media post, Mr. Singh said this exceptional honour is a resounding recognition of Prime Minister Modi's visionary leadership, transformative statesmanship and steadfast commitment to advancing India's national interests. External Affairs Minister Dr. S. Jaishankar said the conferment of Bintang Adipurna of the Republic of Indonesia Medal of Honour upon Prime Minister Modi is a matter of immense pride for all Indians. The Gujarat High Court today upheld a special court order sentencing 38 convicts to death and 11 others to life imprisonment in the 2008 Ahmedabad serial blasts. A division bench of Justices A.Y. Kokje and Sameer Dave rejected all appeals against the order of the lower court and upheld its verdict confirming the sentences to members of the terror outfit Indian Mujahideen in the case. On July 26, 2008, a series of 21 bomb blasts ripped through Ahmedabad in a span of 70 minutes, killing 56 people and injuring 200 others. Some hospitals in the city were also targeted. A special court in 2022 sentenced 38 Indian Mujahideen members to death. The court had also sentenced 11 other convicts to life imprisonment. The government has debunked videos circulating on social media falsely claiming that the Chinese army has entered 60 kilometers into India. The fact-check unit of the Press Information Bureau said the claim is fake. It further clarified that the videos being circulated are unrelated and not from the India-China border. Amid the political storm intensifying in Pakistan-occupied Kashmir, PUK, the Jammu-Kashmir Joint Awami Action Committee has issued a 48-hour deadline to the government in Islamabad, threatening a grand and final response on July 9th if their conditions remain unfulfilled. In a formal declaration, the committee announced that its current sit-in protest will persist indefinitely until all of its demands are satisfied. The committee has called upon residents throughout POK and members of the Kashmiri diaspora to participate in the protest scheduled for July the 9th. Thousands of people took to the streets demanding an end to the alleged blockade, restoration of communication services, uninterrupted supplies of food and medicines, the release of detained leaders and implementation of a 38-point written agreement. This is Akashwani giving you the news. For quick news updates round the clock, follow us on our X handle at AIR News Alerts. And for details of stories and more, log on to our website www.newsonair.gov.in and download News on AIR app. Welcome back to the Midday News. President Draupadi Murmu unveiled and flagged off the trophies of Durand Cup Tournament 2026 in New Delhi today. Addressing the gathering, the president said this year new teams will compete to become the champions of the Durand Cup, the President's Cup and the Shimla Trophy. Expressing happiness over the participation of the Sri Lankan team in this year's tournament, President Murmu said the inclusion of new teams would make this historic competition even more popular. The president extended her best wishes to all the teams and players participating in the tournament.
2: हम वर्ष 2047 तक भारत को विकसित राष्ट्र बनाने के लक्ष्यों के साथ आगे बढ़ रहे हैं। मुझे विश्वास है कि जिस प्रकार फुटबॉल में खिलाड़ी एक दूसरे का सहयोग करते हुए टीम को विजेता बनाते हैं, उसी प्रकार हम सभी देशवासी एक दूसरे के साथ देते हुए विकसित भारत के लक्ष्यों को प्राप्त करने में सफल होंगे।
0: The Union Ministry of Tribal Affairs Ministry has unveiled a renewed vision for strengthening tribal research institutes as engines of knowledge, innovation and evidence-based policy making for tribal development, inaugurating a national workshop in Bhubaneswar today. Union Tribal Affairs Minister Joel Oram called for integrating indigenous wisdom with cutting-edge technology to preserve tribal heritage and promote inclusive growth. Our correspondent reports.
3: The two-day national workshop on strengthening tribal research institutes began in Bhubaneswar this morning, bringing together policymakers, researchers, academicians and technology experts from across the country. Inaugurating the workshop, Union Tribal Affairs Minister Joel Oram said, tribal research institutes must evolve into centers of excellence that seamlessly blend indigenous knowledge with modern research and technological innovation. He underscored the need to preserve tribal languages, culture and traditional knowledge while leveraging digital technologies and artificial intelligence to strengthen research, documentation and policy formulation. A major highlight of the workshop was the launch of TribeX, a first-of-its-kind digital learning platform dedicated to tribal arts, culture, languages and traditional knowledge. Prakash Das, Akashwani News, Bhubaneswar.
0: Union Home Minister Amit Shah today launched the mission to plant 70 lakh saplings in Delhi under the Ek Ped Maa Ke Naam Abhiyan to increase green cover in the national capital. Speaking on the occasion, Mr. Shah said this campaign is a significant initiative aimed at transforming Delhi's environment. He said Prime Minister Narendra Modi had launched the Ek Ped Maa Ke Naam campaign to promote environmental conservation. The Home Minister highlighted that the government is continuously working to clean the Yamuna River. The Enforcement Directorate today conducted searches at five premises in and around Kolkata in the case of dishonest financial dealings and routing of suspected funds in the bank accounts of Trinamool Congress. The preliminary investigation by ED has revealed that huge funds of more than 150 crore rupees have been routed through aviation and travel companies for suspicious purposes. The sixth batch of pilgrims for the ongoing Sri Amarnath Yatra was flagged off from the Bhagwati Nagar base camp in Jammu early this morning amid tight security arrangements. Our correspondent reports that a total of 8,815 pilgrims left for the Holy Cave Shrine in Kashmir. The India Meteorological Department, IMD, has said conditions are favourable for southwest monsoon to further advance into some more parts of North Arabian Sea, Gujarat and remaining parts of Haryana and Punjab and Rajasthan during the next 3 days. The Weather Department forecast heavy rainfall over parts of coastal Karnataka, Gujarat, Konkan, Goa and Madhya Maharashtra today. In Gujarat, heavy monsoon rains continue to lash several parts of the state, especially in Saurashtra and South Gujarat region, with Vapi and Valsad district recording a maximum of 8.5 inches rainfall in the last 24 hours, a report.
4: Heavy rains have affected normal life in the state, leading to temporary relocation of over 700 people, closure of 80 regional roads and power disruptions across multiple rural pockets. Waterlogging in the Mumbai division has led to cancellation of major trains heading from Ahmedabad, Surat, Jamnagar and Okha. As a precautionary measure, schools and Anganwadis in Surat and Navsari districts have been ordered to remain closed today. Meanwhile, the IMD has maintained its active warning for heavy to exceptionally heavy spells across South Gujarat and parts of Saurashtra, advising fishermen to avoid venturing into the Arabian Sea until 9th of July. Aparna Khunt, Akashwani News, Ahmedabad.
0: In men's cricket, India will take on hosts England in the third T20 international of the five-match series at Trent Bridge in Nottingham tonight. The match is scheduled to begin at 10 p.m. Indian time. The men in blue will look to level the series as the newskeeper Shreyas Iyer is yet to register a win under his captaincy. And now before we end the bulletin, the headlines once again. Prime Minister Narendra Modi holds delegation-level talks with Indonesian President Prabowo Subianto in Jakarta. MOUs exchanged in several areas including critical minerals, technology, agriculture and maritime security. Prime Minister Modi conferred Indonesia's highest honour, Bintang Adipurna of the Republic of Indonesia, in Jakarta. Gujarat High Court upholds death sentence for 38 accused and life term for 11 persons in 2008 Ahmedabad serial blast case. And southwest monsoon to further advance into parts of Gujarat, Haryana, Punjab and Rajasthan during next 3 days. With that, we end the midday news.
5: আকাশবাণী মিলনীয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন কিষাণ কথা। কিষাণ কথায় আজ রয়েছেন কলাবাড়িয়া এলাকার বাসিন্দা সমীর দে।
6: কথা বলেছি কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের একজন কৃষক বন্ধুর সঙ্গে। কৃষক ভাই, আপনার নাম?
7: সমীর দে।
6: সমীর দে, আচ্ছা, আপনি চাষবাস করছেন কত বছর ধরে?
7: হয়েছে তো আজ 10-12 বছর।
6: দশ বারো বছর ধরে চাষবাস করছেন। জমি কত গানি আছে?
7: জমি বেশি না, কানি চারেক।
6: চার কানি জমি আছে। তো এখন আপনি জমিতে দেখা যাচ্ছে বসে বসে আলু তুলছেন নাকি? এই আলু কখন করেছিলেন?
7: এটা দনাত 2 মাস হন হয়েছে না।
6: তাহলে এখন তো চলছে ফাল্গুন মাস।
7: ফাল্গুন মাস,
6: তাহলে পৌষ মাসের শেষে লাগিয়েছিলেন?
7: হ্যাঁ, এরকমই করি। পৌষ মাসের দনা অর্ধেক বা মাঝামাঝি এরকম কিছু।
6: আচ্ছা, তো কতটুকু জায়গাতে আলু করেছিলেন? এক কানি জায়গাতে আলু চাষ আপনি শুরু করেছিলেন। শুরু থেকে কিভাবে জমিটাকে তৈরি করলেন বা বীজতলা কিভাবে করলেন?
7: তো ট্রাক্টর দিয়ে প্রথম সার দিছি, সার দেওয়ার পর গোবর টোবর নামাইলাম, গোবর সারটা দিছি, মিক্সার ভিটামিন সারটা আছে, সেটি দিয়ে সহি চড়ানোর পরে আমরা সারটা আনি ঘরে লাগাইছি। লাগানোর পরে ধরুন গাছটা উঠছে, কোপাইছি, কোপাল সব গুঁড়া টুড়াই দিছি, সারটা দিলাম হালকা করে, বস্তু শুদ্ধি করে চলছে। কিছুদিন যেতে মাটি দিছি, মাটি দেওয়ার পর আর দুটা ভোট দিছি।
6: শুকনো চুন দিয়েছেন? প্রথমে চুন দিয়ে মানে জমির মাটিকে উপরে নিচে করে তারপরে চুনের সাথে মিশিয়ে নিলেন। আচ্ছা, তারপরে
7: এরপরে সারটা দিয়ে রেখে দিয়ে না সারটা অনেক আছে, সারটা আমি অনেক লাগাইছিলাম। ওই এরপরে আলু উঠছে আর কুবাই টুবাইছি, কুবাই আর হালকা করে কোটো দিয়ে আর পেট টুকরা উঠছে, গাছটা যাই উঠছে, বাসে উঠে দিয়ে দিয়ে কুবাই মাটি দিচ্ছি, মাটি দেওয়া বোড়া দিচ্ছি, তিনটা বোর্ড দিচ্ছি আর দিচ্ছি আর
6: তাহলে আপনি তো বীজ সংগ্রহ করেছেন বাজার থেকে?
7: বাজার থেকে,
6: মানে খোলা বাজার থেকে?
7: খোলা বাজার।
6: দেখি প্যাকেট জাত বীজ ছিল নাকি?
7: প্যাকেট।
6: আচ্ছা, বীজটাকে রোপণ করার আগে কি শোধন করেছিলেন?
7: না, এমন কোনো সুযোগ করিনি। আমি বিজবিহারে ঘরে রাখি, ঘরে টাকাটা লাগাইছি।
6: কারণ আমরা যে কৃষি আধিকারিকের সঙ্গে কথা বলি প্রায় সময় শুনি, তারা বলেন যে চাষের আগে বীজ শোধন বা মাটি শোধন করছিলেন না, মানে বীজ শোধন হয়নি, তার জন্য মনে হয় যে আপনার এখন আলুতে দেখা গেল খুব দাগ দাগ না। আচ্ছা, এটা কি আলু? এটা
7: জুতি,
6: জুতি আলু।
7: জুতি।
6: তাহলে এরকম আপনার এই এক কানি জমিতে কিরকম আলু নষ্ট হয়েছে এরকম দাগ দাগ?
7: চার হাজার বস্তা হইব ধর না, 2 কুইন্টাল 2 কুইন্টাল
6: 2 কুইন্টাল 2 কুইন্টাল আলু নষ্ট হয়ে গেছে না? আচ্ছা, এই এর জন্য কি আপনি কোনো কৃষি আধিকারিক বা বিএলডব্লিউ সঙ্গে যোগাযোগ করেছিলেন?
7: না স্যার, যোগাযোগ করিনি। যোগাযোগ করি না তো এটা এনার দোকান তুন সার দিয়ে দোকান তুলে এই দোকানে দিকে শেয়ার করেছি, এটা 20 ঘন্টা লইব। এটাই
6: আপনারা কিছু অফিস থেকে কোনো বীজ বা সার পান না?
7: না, এটা
6: আলু চাষের জন্য কোনো বীজ বা সার পান
7: না? এটা হয় না, এটা আমি আপনার দোকান থেকে নিয়ে আনি করছি।
6: আপনারা যে মানে আপনারা এখানে বিএলডব্লিউ আছে কি?
7: আছে, রতন
6: উনি দেখেছেন আপনার জমিতে?
7: দেখেন, সমস্যা হয়েছে না? দেখেন, দেখেন না তাই বলছে একটা তারিখটা জানাই না, তো জানালে আইলে কইলে কইতো দেখছো সেটা জানাই না।
6: এই আপনার এক কানি জমিতে আলু চাষ করতে মোটামুটি কত খরচ হয়েছে, সার ওষুধ সব কিছু নিয়ে জমি তৈরি থেকে শুরু করে মোটামুটি কত টাকা খরচ হয়েছে আনুমানিক? মানে একদম
7: 9,500 টাকা হবে।
6: সেই অনুযায়ী কি আপনি আলু পেয়েছেন?
7: না এটা আলু আনো,
6: কত টাকার আলু বাজারে বিক্রি করতে পারবেন কি? এখনো তো বিক্রি করেননি।
7: না এখনো বিক্রি করিনি, এর মধ্যে অল্প কচি ঠিক আছে করি না করলে বলে।
6: কত টাকার আলু বিক্রি করেন?
7: কুইন্টাল বেচছি 3,000 টাকার মতন বেচছি।
6: 3,000 টাকার মতো আরো মোটামুটি কত টাকার আলু বিক্রি?
7: কত নলে আপনার সবচেয়ে বেশি লেগেছে না 1,000-4,000 করে অনেক করতে পারি না।
6: কিন্তু আপনার খরচ হয়ে গেছে 8,000-9,000
7: টাকা। 9,000-9,500 টাকা হইব, 9,000-9,000 উপরে হইব। আর আমরা তো মনে করেন অত লেবার টেবার লোক কুবাইছি না, আমরা নিজেই কুবাইছি নিজেই সব কিছু করছি। কিন্তু লেবার টেবার দিয়ে যদি কুবাইতাম বা সেইভাবে লেবার খরচ করলে আমরা অবশ্যই আর বেশি লাগতো 12,000-13,000 টাকা বুঝেছি। তো আমি তো বেশিরভাগ নিজে খাচ্ছি, নিজে খাড়িগিরি করছি। এই এর মধ্যে মনে করেন লেবার লাগাই না, লেবার লাগালে খুঁজে বেশি যেত।
6: আচ্ছা আচ্ছা, তো এই আলুর আগে এই জমিতে আপনি কী করেছিলেন?
7: ধান আছিল।
6: ধান কী ধান করেছিলেন?
7: মাসুরি।
6: মাসুরি ধান, সেটা শুরু করেছিলেন কোন মাসে?
7: এটা মালিকেরা লাগাইছে, আমার তো এটা আমি লাগাই না, মালিকেরা একটা এটা আমার জায়গা নয়, এটা আরেকজনের জায়গা।
6: তো আপনি শীতকালীন সবজি করেননি?
7: শীতকালে
6: ফুলকপি বাঁধাকপি মূলা এগুলো
7: এটি করিনি আমি।
6: কেন এই আপনাদের এই যে মাটি, এই মাটিতে এটা হয় না?
7: হয় ঠিক আছে, সবজি টুজি দরকার আছে এই কারণে করি না।
6: আচ্ছা, গ্রীষ্মকালীন যে সবজি
7: যে ঠিক মতো খাইতে পারি না, সময় হয় না, সময় দিতে পারি না, এই কারণে করি না কিলে আগে।
6: গ্রীষ্মকালীন সবজি চাষ করেন আপনি? মানে খিরা শসা এগুলো
7: করি না আমি,
6: উচ্ছা এগুলো কিছু করেন না?
7: তাহলে আমি সাধারণ অল্প হালকা তিত করা লাগাই, অল্প
6: তিত করা
7: 200 গ্রাম বা 100 গ্রাম যে সময় যা তাই এগুলো লাগাই, বাড়তি করি না।
6: এবার এটা করেছেন, লাগিয়েছেন?
7: ও লাগাইছি।
6: কতটুকু জায়গাতে?
7: ও 5-7 ঘন্টা হইব।
6: 7 ঘন্টা জায়গাতে? 7 ঘন্টা জায়গা কম না। এই এই ধনিয়া পাতাগুলি কার?
7: এই আমার।
6: এগুলি আপনি লাগিয়েছেন? না ধনিয়া পাতা বিক্রি করেছেন বাজারে?
7: না দাদার বিক্রি করছি না, এটা অল্প নিজে বিশেষ লাই রাখছিলাম আগাই।
6: আচ্ছা আচ্ছা,
7: অল্প হালাইছিলাম, তো এটা বিশ্ব এখন সামনে এবার যদি হারি কর্মী বাড়াই এটা একটা আশা নিয়েছিলাম।
6: আচ্ছা আচ্ছা, তো তিত করলার জন্য বীজ তোলা কিভাবে তৈরি করার প্রয়োজন?
7: না এটা আমি বাজার থেকে কিনে আনছি বীজ, আর কি
6: বীজ কিনে নিয়ে
7: কিনে আনছি। 500-100 গ্রাম উড়া লেগেছে 550 টাকা।
6: 550 টাকা?
7: 550 একশো গ্রাম গোড়া, 247 টাকা গোড়া।
6: তো এগুলি লাগানোর পদ্ধতি কি?
7: এটা আমি আগে খোলা করি, খোলা করি খোলা ইতে আনো সারটার খাবাই, গোবর টোবর খাবাই, আর মিক্সচার করি। এরপরে 7-10 দিন হরে বা 15 দিন হরে এবার গুঁড়া বীজামু, গুঁড়া বীজা গুঁড়া কোয়াল ফাঁড়াই সারাটা খোলা দেবো আমি। এরপরে এবার সারা উঠলে ধর না 4-5টা 7-8টা হয়েছে, তখন এবার মারে আমি লাগাম, এই হিসাবে লাগাই।
6: চার থেকে পাঁচটা পাতা যখন বেরোবে তখন মূল জমিতে, এই জমিতে লাগাবেন? মানে মূল জমিতে এনে লাগাবেন? না
7: লাগাম,
6: সারি সারি করে লাগাতে
7: হবে। আর মুড়া করে করে তারপরে এবার গাছ অল্প টিকে উঠলে মানে মাল মশলা যায় সারটা যায় দিই, এটা দুমু দিই, এবার সারটা দিই দুমু, এবার যায় ফসল ধরে ওষুধ ওষুধ দিয়ে এবার যা করছে আর দিই।
6: সারটা কি গাছের গুঁড়াতে সরাসরি দিয়ে দেন নাকি মাটির সাথে মিশিয়ে?
7: না মাটির সঙ্গে মিশিয়ে দিই।
6: একই সার মানে কি কি সার দেন?
7: তো আছে বিভিন্ন ভিটামিন সারটা দিই, গোবর সোবর এডি লই বিশ্রাম মিক্সার করে দিই, সুগার অবস্থায় পটাশ ইউরিয়া দিই, এডি না দিলে তো আপনার গাছ শিখতো না।
6: মানে সব চাষীদের একই সুপারফসফেট পটাশ ইউরিয়া দেওয়ার কথা বলতে শোনা যায়, কিন্তু কতটুকু জায়গাতে কতটুকু দিতে হবে সেটা কি আপনার নিজের অভিজ্ঞতা থেকে দেন নাকি কোনো পরামর্শ নিয়ে?
7: না না না, এটা আমার নিজের তো নিশা করে দিই,
6: নিজের অভিজ্ঞতা, কারণ আপনি তো দীর্ঘ 10 বছর ধরে চাষ করছেন।
7: 10 বছর না আরো মানে বেশি 12-13 বছর হইব নাকি, আরো বেশি হইব করতে পারি না, একটা আইডিয়ারই দূরত্বে করি।
6: এখন যে তিত করলা চাষ শুরু করছেন এটা বাজারে কখন বিক্রি করবেন, কত মাস সময় লাগবে?
7: এটা বৈশাখ 70 মাসের 2 তারিখে দেখা দিব, বৈশাখ হয়তো মনে হয় কুড়াতে মনে বাড়িব, এই সময় বৈশাখ হয়তো 10-12 কেজি 15 কেজি এইভাবে করে যায় ফাড়ি বাড়িব। এইভাবে এটা আনু খাটনি বেশি হইব, ওষুধ লাগে বেশি, ওষুধটা খরচ তখন লাগে বেশি।
6: এখন যে এখন বাজারে যে তিত করলা পাওয়া যাচ্ছে সেটা কখন চাষ করেছিল?
7: এটা আরও আগে লাগাইছে, এটা আমরা লাগাইছে কাতি আগুন মাসে লাগিয়ে দিয়ে লাগাইছে। আগস্ট পৌষ মাসের দিকে,
6: মানে সঠিক সময় যদি বাজারজাত করা যায় তাহলে কিন্তু মানে বেশি দাম পাওয়া যায়। আপনি এখন যদি কলা চাষ করছেন সেটা যদি আরো আগে শুরু করতেন তাহলে কিন্তু
7: এখন বেশি, এখন আমরা 70 মাই বাজারে উঠাইলে আমরা 80-90 টাকা এখন আছে, কিন্তু আমি তো উঠাইতে আসতাম না, আসতেন না আমি যত্ন করতাই না, আর এর মধ্যে আমি জরিলে লাগাইছি, যখন আঁকলে লাগাইতাম তখন ফলনটা দেখা দিত, তখনও ফুল আছে, একটা দুইটা করে ফুল আছে, 50 গ্রাম 100 গ্রাম এইভাবে ফরা হয়েছে, বলে কিন্তু আমি অন্য যত্ন করতে চাইছি না ঠিক মতন, কাজে সমস্যা আছে এই কারণে ফারিনি।
6: তো এই আলু তোলার পর আপনি এই জমিতে কি করবেন?
7: এটা তখন আলু তোলার পর কোমর আছে, কোমরের তো পরে এরপর ফাটিরা ধান লাগাইব,
6: ধান করবে,
7: হ্যাঁ ধান করব, বাগা দিলাই।
6: তাহলে আপনার আলু চাষে এবার কিন্তু এমন কুয়াশা হয়নি যে আলুতে ধসা রোগ সৃষ্টি হবে, শুধুমাত্র বীজের কারণে?
7: হ্যাঁ বীজের গণ্ডগোল।
6: তো আপনি যেহেতু অনেক বছর চাষের অভিজ্ঞতা, আমার মনে হয় বীজ যদি আপনি শোধন করে লাগাতেন তাহলে মনে হয় এই সমস্যাটা হতো
7: না, হইতো না, এটা করে নেই এইভাবে, বীজ শোধন করে লাগালে কিন্তু এই দশার দাগটা আইতো না, তখন দেখা যাক। তো এমনি আপনার দোকান তো আমি একটা বস্তা লাগাইছিলাম, এটাই তো মোটামুটি ফসলও ভালো হয়েছে,
6: আচ্ছা
7: 1 মাস 26 দিন আছে, এটা ফসলও ভালো হয়েছে, এটা পয়সাও পাইছি 15-16 টাকা করে বাজার পাইছি, তখন তো বাজার খারাপ আর আলুও বেশি সুবিধা নো, এটি আনো কিছু দাগ টাক লাগিয়ে তো ফসল ঠিক মতন হয়েছে না, টাইম ফানো এর মধ্যে বৃষ্টিটা কিছু গন্ডল করে লেছে।
6: এই যে কিছুদিন আগে একটা বৃষ্টি হলো, সামান্য হলো, এটা কি ক্ষতি করেছে আপনার?
7: এটা ক্ষতি করে লেছে, এটি যদি না হইতো তোরে আমরা এত দশা দাগটা নো হয়তো,
6: মানে এই বৃষ্টির পরে কি ডাক্তার দেখা?
7: হ্যাঁ বৃষ্টির পরে, বৃষ্টির পরে দেখাইছে, দেখা দিচ্ছে, এর আগে এরম আসেন না, মোটামুটি বালু সিজন বালু আসেন, বৃষ্টি পরে না দেখা যায় দাগটা দেখা যায় হালকা হালকা।
6: তাহলে আলু চাষ করে আপনি যত টাকা খরচ করেছেন আলু চাষে মোটামুটি সেই টাকায় আশা করা যায় উঠবে বা তার থেকে সামান্য টাকা বেশি
7: হবে এরকম কিছু হইব।
6: আচ্ছা আর গ্রীষ্মকালীন সবজি হিসেবে অন্য কোনো কিছু চাষ করেন না আপনি?
7: না না আমি অন্য কোনো কিছু চাষ করি না।
6: ঠিক আছে ধন্যবাদ আপনাকে।
5: কিষাণ কথা অনুষ্ঠানে সাক্ষাৎকার দান করলেন কলাবাড়িয়া এলাকার কিষাণ সমীর দে, আর সাক্ষাৎকার গ্রহণ করলেন বিজয় চক্রবর্তী। শেষ হল কিষাণ কথা অনুষ্ঠানটি।

0: আকাশবাণী বিলোনিয়া শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন অনুষ্ঠান আমি নারী। আমি নারী অনুষ্ঠানে প্রথমে শুনবেন আমার কথা। আমার কথায় রয়েছেন বিউটিশিয়ান শান্তা ভৌমিক শর্মা।
1: নমস্কার, আমি শান্তা ভৌমিক শর্মা। প্রথমেই আমি ধন্যবাদ জানাবো মিলুনিয়া আকাশবাণীকে আমাকে আমার কথা অনুষ্ঠানে বলার সুযোগ করে দেওয়ার জন্য। বর্তমানে আমি একজন বিউটিশিয়ান। বলাই বাহুল্য, 1992 সালে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর বিধির নিয়ম অনুসারে বিবাহের পরিণয়ে আবদ্ধ হয়ে আমি এই বিলোনিয়া শহরে আসি। তখন একজন শিক্ষকের গৃহবধূ হয়েই আমি এই শহরে আমি আসি। সেই সময় আমি সাহিত্য চর্চা নিয়ে খানিকটা ব্যস্ত থাকতাম, কিন্তু একটা সময় পারিবারিক গার্হস্থ্য কলহে আমি আমাকে কোথাও যেন হারিয়ে ফেলেছিলাম। তখন শুধু ভাবতাম যে কীভাবে নিজেকে স্বাবলম্বী করে তোলা যায়, আর একটা কথা ভেবেছিলাম যে মহিলাদের স্বাবলম্বী হওয়াটা খুবই দরকার। তো সেই সময় আমি এই বিউটিশিয়ান কোর্সটা করে আসি, শুধুমাত্র নিজের পরিচয়টা তৈরি করার জন্য। আর এই বিউটিশিয়ানের কোর্সটা করে আমি কিন্তু আমার পরিচয় তৈরি করতে সক্ষম হয়েছি, পাশাপাশি বিভিন্ন ধরনের হাতের কাজ এবং বিউটিশিয়ানের প্রশিক্ষণ দিয়ে অনেক মহিলাকে স্বনির্ভর করে তুলতে সক্ষম হয়েছি। আজ আমার গর্ব হয় যে আমি আমার পরিচয়টা আমি নিজেই তৈরি করতে পেরেছি, কারণ প্রত্যেকটা মহিলার আমি মনে করি নিজের পরিচয়টা নিজেকে তৈরি করে নিতে হয়, আর নিজেকে স্বাবলম্বী করে তোলার জন্য তার আত্মপ্রচেষ্টাই সবচেয়ে বেশি দরকার। ধন্যবাদ জানাই আবারও বিলোনিয়া আকাশবাণীকে আমাকে আমার এই মূল্যবান কথাগুলো বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য।
0: আমার কথায় আজ ছিলেন বিউটিশিয়ান শান্তা ভৌমিক শর্মা। এবারে শুনবেন রবিবারের আলাপচারিতা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হচ্ছে।
2: সুধী শ্রোতা, আমি নারী অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই। আজ প্রথম রবিবার, আর আজ আমাদের জন্য রয়েছে রবিবারের আলাপচারিতা। রবিবারের আলাপচারিতায় নির্ধারিত বিষয়গুলো সবসময়ই আমাদের খুব প্রয়োজনীয় বিষয় নির্ধারণ করা হয়। আজও আমাদের অনুষ্ঠানে এমনই একটি বিষয় নির্ধারিত হয়েছে, সদ্য মা ও শিশুর যত্ন। বুঝতেই পারছেন, নতুন মা হয়েছেন যারা, যে বাচ্চাটি পৃথিবীতে নতুন এসেছে, দুজনেই আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাদের যত্ন আমরা কিভাবে করব, আমাদের এ নিয়ে বলবেন নার্সিং অফিসার অর্পিতা বিশ্বাস। অর্পিতা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের রবিবারের আলাপচারিতায় আসার জন্য।
3: নমস্কার দিদি। হ্যাঁ, খুবই আনন্দিত যে এই জিনিসটার মানে আজকে আমি অ্যাটেন্ড করছি এই প্রোগ্রামের।
2: আচ্ছা আচ্ছা, বিষয়টা খুব সুন্দর, তাই না? এই যে আজকের যে বিষয়টা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যিনি সদ্য মা হয়েছেন, তার পরিবারের লোকজন যেমনি জানা প্রয়োজন, তার জানা প্রয়োজন, আমাদের সবারই জানা প্রয়োজন, কারণ দিন বদলাচ্ছে, তাই না? আমাদের ধ্যান ধারণা, আমাদের চলন বলন সবই বদলে যাচ্ছে। একটা সময় যে ধারণা ছিল, এখন সে ধারণা কাজে নাও লাগত, তাই না? তাহলে আপনি কি বলবেন, প্রথমত আমরা কি শুনবো?
3: প্রথমত আমাদের তাহলে জানতে হবে পরসব পরবর্তীকালীন যত্নটা কি সে জিনিসটা।
2: হ্যাঁ,
3: তো প্রথমে হলো প্রসব পরবর্তীকালীন যত্ন বলতে আমরা শিশুর জন্মের থেকে প্রসব পরবর্তী ৬ সপ্তাহ মানে ৪২ দিন পর্যন্ত মা ও নবজাতকের জন্ম প্রদত্ত সকল স্বাস্থ্য সেবা যত্ন ও পর্যবেক্ষণ এই সময়কালটাকেই বুঝি। এই সময়কালটাকে আমরা আবার পারপেরিয়ামও বলি।
2: আচ্ছা,
3: তো আমাদের এই প্রসব পরবর্তীকালীন সময়ে যত্নের উদ্দেশ্যটা কি সেটা আগে জানতে হবে। তো এর প্রধান উদ্দেশ্যগুলি হল মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা, প্রসব পরবর্তী জটিলতা দ্রুত শনাক্ত ও প্রতিরোধ, পিপিএইচ ইনফেকশন এক্লেমশিয়া প্রতিরোধ করা। এখানে কথা আসতে পারে পিপিএস, পিপিএস জিনিসটা কি? পিপিএস জিনিসটা হলো পোস্ট পার্টাম হেমারেজ মানে অতিরিক্ত রক্তক্ষরণ। সেটা আমরা কিভাবে বুঝব? তো যখন নর্মাল ডেলিভারি হয় তখন তাদের ক্ষেত্রে যদি ৫০০ ml বা তার থেকে বেশি রক্তক্ষরণ হয় সেই অবস্থাটাকে আমরা বলবো পিপিএইচ। আর সিজারিয়ান সেকশনে ১০০০ ml মানে ১ লিটারের যদি ১ লিটার বা এর থেকে বেশি রক্তক্ষরণ হয় তখন সেটাকে আমরা পিপিএইচ বলবো।
2: আচ্ছা আচ্ছা।
3: আর ইনফেকশন
2: নর্মালে ৫০০ আর সিজারিয়ানে
3: ১০০০ ml
2: ১০০০ ml
3: মানে ১ লিটার।
2: আচ্ছা,
3: এর মধ্যে ইনফেকশন আমরা সবাই জানি, ইনফেকশন সম্বন্ধে আমার মনে হয় না ডিটেলস বলতে হবে ইনফেকশন জিনিসটা কি। এক্লেমশিয়া, এক্লেমশিয়াও এটাও একটা ডিজিজ কন্ডিশন। এক্ষেত্রে আমরা যদি আমাদের মানে মাদের ব্লাড প্রেশার ১৪০/৯০ mmHg মার্কারির সমান,
2: আমরা ধরি প্রেশারটা যদি হাই থাকে,
3: না এটার মধ্যে আর একটা কন্ডিশন আছে, যদি আমাদের পেচ্ছাপের সাথে বেশি পরিমাণে প্রোটিন যায়, এই দুইটা কন্ডিশন থাকতে হবে। বিপি বেশি প্লাস প্রোটিন যাতে যদি যায়।
2: আচ্ছা আচ্ছা। ওই ব্লাড প্রেশার তো বেশি আছেই প্লাস ইউরিন যখন পাস হবে তখন যদি প্রোটিনটা বেশি চলে যায়।
3: হ্যাঁ হ্যাঁ।
2: আচ্ছা, এটা পেশেন্ট কিভাবে বুঝবে?
3: এটা তো পেশেন্ট বুঝতে পারবে না।
2: আচ্ছা,
3: এটা তো
2: ওই সময়টা তো আসলে ওনারা ডাক্তার
3: যখনই বিপিটা বেশি থাকে এই ধরনের পেশেন্টে তখন পেচ্ছাপ পরীক্ষার জন্য দেয়া হয় আর কি।
2: এটা একটা খুব ভালো দিক, বিপি থাকলে এটা হতে পারে।
3: হ্যাঁ, হতে পারে।
2: আচ্ছা,
3: সব কন্ডিশনে হয়ও না, কিন্তু
2: বুঝতে পেরেছি সবার ক্ষেত্রে হয় না, কোনো কোনো ক্ষেত্রে হতে পারে। আচ্ছা,
3: তারপরে মার মানসিক স্বাস্থ্য রক্ষা করা, খুব তাড়াতাড়ি এবং এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং নিশ্চিত করা, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সেফ কেয়ার সম্পর্কে শিক্ষা দেয়া, মাকে দেয়া যে তুমি কিভাবে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এবং নিজের যত্ন কিভাবে নেবে। হ্যাঁ, প্লাস বাড়ির লোকদেরকেও এগুলো বুঝাতে হবে যে আপনারা কিভাবে মা এবং শিশুর যত্ন নেবেন, সেগুলোর জন্য মানে এটা দরকার। তারপরে পরিবার পরিকল্পনা সম্পর্কে পরামর্শ দেয়া, তারপরে মা ও শিশুর বন্ডিং, মা এবং বাচ্চা কিভাবে থাকলে বা শিশুকে কিভাবে রাখলে মা ও শিশুর মধ্যে একটা বন্ডিং তৈরি হবে, অ্যাটাচমেন্ট তৈরি হবে, সেটা হ্যাঁ সেটা সম্বন্ধেও জানা যায়।
2: আচ্ছা,
3: তারপরে
2: এটা কিরকম বলবেন যে মা ও শিশুর মধ্যে যাতে ঘনিষ্ঠতা বাড়ে,
3: তো
2: কিরকম এটা মানে আমি জানতে চাইছি, এটা মানে আপনারা কি বলেন?
3: আমরা জন্মের পরপরই কিন্তু বাচ্চাকে মার বুকের মধ্যে দিই, তখন বাচ্চা মার স্পর্শটা বুঝতে পারে। হ্যাঁ, প্লাস এটার আরেকটা জিনিসও আছে, এটা কেএমসি, কেএমসি তো আমরা কিন্তু মা ও শিশুর মধ্যে বন্ডিং তৈরি করতে, কাঙ্গারু মাদার কেয়ার। হ্যাঁ, বাচ্চাকে কাঙ্গারুর মতো ভাবে,
2: হ্যাঁ,
3: মাথাটা একদিকে কাত করে তারপরে হাত দুইটা ছড়িয়ে
2: মায়ের
3: বুকের মধ্যে রাখা হয়, তাতে মা ও শিশুর বন্ডিংটা তৈরি হয়। এটা আমাদের বাচ্চা বেবি আউট হওয়ার পরে পরে আমরা এটা স্টার্ট করতে, মা যখন ডেলিভারি টেবিলে থাকবে তখন আমরা এটা স্টার্ট করতে পারব।
2: আচ্ছা, আর মায়ের যদি ধরুন সিজারিয়ান,
3: সিজারিয়ানও করা যায়,
2: করা যায়, একটু মানে সতর্ক করে মায়ের যাতে আঘাত না লাগে সেরকম ভাবে করতে হবে। ঠিক আছে, এরপর
3: আর এটা আবার আপনারা যারা প্রিম্যাচিউর বেবি তাদের জন্য কিন্তু খুব ফ্রুটফুল
2: এটা। আচ্ছা আচ্ছা
3: ওদের খুব দ্রুত মানে কিউরের জন্য এটা তাড়াতাড়ি, অনেক সময় প্রিমেচুর বেবির অনেক ক্ষেত্রে ওয়েট কম থাকে, তারপরে তাদের স্বাভাবিক
2: বাচ্চারা।
3: হ্যাঁ, তারপরে একটা জিনিস আমরা আমাদের ঠাকুমা দিদারা ছোটবেলায় বলতো, বাচ্চা নাকি উম থেকে আসছে, তো উম থেকে আসলে ওকে উম দিতে হবে, উম মানে হলো গরম।
2: হ্যাঁ,
3: ওরা যে জায়গাতে থাকছে এটা সাধারণত আরেকটা এনভায়রনমেন্টে আসছে, হ্যাঁ জন্মের পর ওইখানে একটা গরম ইয়ের মধ্যে থাকছে, তো সুতরাং আমরা তখন কি করি তাড়াতাড়ি বেবিকে মুছিয়ে, হ্যাঁ
2: মুড়ে দিতে হয়
3: সুতির কাপড় দিয়ে, পরিষ্কার সুতির কাপড় দিয়ে।
2: মানে কি বলবো, ওই সময়টা মানে আপনি বলাতে আমার মানে খুব মনে পড়ছে যে মানে ওদের যে মুড়ে যখন পাশে দেয় মানে একটা ডলের থেকে লাগে, এত পুতুল পুতুল লাগে, মানে সে মুহূর্তটা যে মায়েদের জন্য কি বা আপন জনদের যারা দেখতে আসেন,
3: ওইটা আবার আমরা আমাদের ইয়েতে বলি মাম্মি রেস্টেন, মাম্মি রেস্টেনের মতো একদম মাথার শুদ্ধ
2: মুড়ে, শুধু চোখ মুখটা নাকটা খোলা পুরোটা মোড়া,
3: কারণ মাথাটা মুড়ে দিই কেন, কারণ আমাদের হাইপোথার্মিয়া, বাচ্চাদের যাতে হাইপোথার্মিয়া না হয়ে যায়।
2: আচ্ছা, এটারও একটা লজিক আছে না,
3: এই জন্য মাথাটা
2: আমি তো ভেবেছি এমনি হয়তো,
3: না না না না,
2: আচ্ছা মাথা মুড়ে দিলে আর মানে কোন রকম সমস্যা হবে না। আচ্ছা বাহ, তারপর
3: তারপরে আমরা পোস্টনেটাল মাদারদের চারটি ভিজিটের ডাক্তারদের কাছে যাওয়া, চারটি ভিজিট, যার মধ্যে প্রথম ভিজিটটা জন্মের 24 ঘন্টার মধ্যে, তখন হাসপাতালেই থাকে, ওটার জন্য সমস্যা হয় না। দ্বিতীয় ভিজিটটাও জন্মের 3 দিন, 3 দিনের দিন আমরা নর্মাল যাদের ডেলিভারি হয় তারা 3 দিনের দিনই ছুটি হয়, ডাক্তারবাবু দেখেই ছুটি দেন, তো সিজারিয়ান সেকশনও কিন্তু ওরা থাকে হসপিটালেই থাকে, তাদের 7 দিনের দিন ছুটি হয়। তৃতীয় যেটা ভিজিট সেটাও জন্মের 7 থেকে 14 দিন, সেগুলো মার এসে হয়তো করাতে হবে, 7 দিন যেটা হয় 7 থেকে 14 দিনের মধ্যে। আর চতুর্থ ভিজিটটা জন্মের 6 সপ্তাহ মানে 42 দিন।
2: হ্যাঁ,
3: এই চারটা ভিজিট মাকে অবশ্যই ফিল করতে হবে, পূরণ করতে হবে। এই
2: এগুলো করলে অনেকটা নিশ্চিন্ত হয়ে যায়, তাই না? এগুলো না করলে তো মানে কি বলবো, সারা জীবনের জন্য একটা ঝুঁকি থেকে যায়।
3: এটাই তো আমরা প্রসব পরবর্তী মায়ের যত্নটা কিভাবে করব সেটা নিয়ে এখন একটু আলোচনা করব।
2: হ্যাঁ, আচ্ছা।
3: তো মার জন্য প্রথমে দরকার হলো পুষ্টি ও খাদ্যাভ্যাস। তো প্রসূতি মায়ের সুষম খাদ্য যেমন ডাল, মাছ, ডিম, সবুজ শাকসবজি ও ফলমূল ইত্যাদির প্রয়োজন। শরীর দ্রুত সেরে উঠতে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন খাওয়ার দেয়া প্রয়োজন। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে মাদের শুধুমাত্র ওই নিরামিষ তরকারি বা শিং মাছের ঝোল দিয়ে শুধু খাওয়ানো হচ্ছে।
2: আচ্ছা আচ্ছা।
3: হ্যাঁ, কিন্তু আমরা বলি সব কিছু মা খেতে পারবে, সুষম খাদ্য যেটা সেটা তো প্রচুর পরিমাণে দিতে হবে, সব কিছু একদম শাক সবজি,
2: হ্যাঁ
3: সব কিছু মা খেতে পারবে।
2: আচ্ছা আচ্ছা। কিন্তু একটা সময় ছিল মানে বাড়িতে যারা বড়রা থাকেন বা বড়রা যারা মা বাচ্চার গাইড হিসেবে থাকেন, তারা বলেন এটা খাওয়া যাবে না, সেটা খাওয়া যাবে না। এক্ষুনি আপনি যেটা বললেন সেটা কিন্তু খুব জরুরি একটা বার্তা আমাদের নতুন মায়েদের জন্য, যে সবকিছু খাওয়া যাবে।
3: কেউ আবার কেউ কেউ দেখি লবণ জল দিয়ে মেখে মানে খাচ্ছে, হ্যাঁ এমনও হয় হাসপাতালে, তো অনেক ক্ষেত্রেই হয়, তখন আমরা দেখলে সঙ্গে সঙ্গে প্রোটেস্ট করি যে না, মাকে সবকিছু খাওয়া, মা সব খেতে পারবে, মার খাওয়ার কোনো বাদ বিচার নেই।
2: তাই? আচ্ছা।
3: তারপরে মাকে জল ও তরল জাতীয় খাবার, বুকের দুধ পর্যাপ্ত পরিমাণে পাওয়ার জন্য প্রচুর পরিমাণে জল, ফলের রস এবং স্যুপ পান করানো উচিত,
2: স্যুপটা এই সময়ে শরীরটার জন্য খুব দরকার।
3: তারপরে বিশ্রাম, বাচ্চা যখন, কারণ বাচ্চা তো সারা, বাচ্চা তো বাচ্চার টাইমে ঘুমাবে, আমাদের টাইম মতো তো আমরা যেমন রাতে ঘুমাই, হ্যাঁ ওরা তো আর মানে ওইসব কিছু বোঝে না, ও যে সময়
2: এগুলো তোমার আপনার এটা হয় দেখেছি, অনেক বাচ্চা দিনে ঘুমিয়ে পুরো রাত যন্ত্রণা করবে মাকে,
3: তার জন্য বাচ্চা যখন ঘুমাবে তখন মারও ঘুমানো বা বিশ্রামের প্রয়োজন।
2: একটু আমাদের পরিবারের অন্যান্য সদস্যরা যারা
3: সাপোর্ট করতে হবে,
2: পুরো তাদের উপর নির্ভর করে যে মাকে একটু তো বিশ্রাম দিতেই হবে,
3: তার জন্য তাদেরকে কি করবে বাড়ির অন্যান্য সদস্যরা মাকে সাহায্য করবে
2: অবশ্যই,
3: হ্যাঁ কারণ বাচ্চা যখন উঠবে স্বাভাবিক মা ঘুমাতে পারবে না, সুতরাং বাচ্চা যখন ঘুমাবে তখনই মা ঘুমাবে, এটাই।
2: আর অনেক সময় খুব ছোট হলে এক কথা, একটু বড় যখন হয় যদি অন্যরা একটু দেখভাল করেন তখন মা একটু বিশ্রাম নিতেই পারে, কারণ ছোট বাচ্চাদের কিন্তু অনেক রকমের কাজ থাকে, তাই না? একটু নির্দিষ্ট সময় পেরোলে ওদের কাজকর্ম এগুলি তো মারাই বেশিরভাগ করে থাকেন, বা পরিবারের বয়োজ্যেষ্ঠ যারা থাকেন তারা করেন।
3: আর ব্যক্তিগত পরিচ্ছন্নতার কথা তো আমি আগেও বলেছি,
2: খুব দরকার, এটা খুবই দরকার।
3: মাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, বেবিকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, আর সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে সেলাইয়ের যে স্থানটা থাকে সেটা পরিষ্কার ও শুকনো রাখতে হবে। এবার মা নিয়মিত স্নান করবে, পরিষ্কার পরিচ্ছন্ন সুতির ঢিলা ঢালা পোশাক পরবে, সেগুলোই। আর আরেকটা জিনিস আছে, মানসিক স্বাস্থ্য। এই সময় আফটার ডেলিভারি মানে হরমোনাল কিছু চেঞ্জ হয়, সেই হরমোন পরিবর্তনের কারণে মার ক্লান্তি বা বিষণ্ণতা আসতে পারে। তো পরিবারের মানুষদের এটা মাকে মানে মাকে কখনো যাতে মানে আনন্দের পরিবেশ থেকে দূরে
2: মনটা
3: খারাপ না থাকে,
2: মাকে একটু হাসি খুশি
3: পরিবেশ তৈরি করতে হবে।
2: আর সত্যি কথা বলতে কি, বাড়িতে বাচ্চা এলে এমনি পরিবেশটা চেঞ্জ হয়ে যায় না, সবাই খুব খুশি থাকে, সবার মধ্যে মানে সবাই আসছে যাচ্ছে, কি বলবো, মানে এটা পুরো পরিবেশটা চেঞ্জ হয়ে যায় বাড়ির। তবে একটা ব্যাপার, যেমন আমরা দেখি অনেক সময় অনেকের এই জিনিসটা বেশি হয়, আপনি যেটা বললেন বিষণ্ণতার ব্যাপারটা, এটা অনেক সময় দেখা যায় অনেকে মেয়ে বাচ্চা চান না, ওই সময় মায়েদের ওপর নানা রকম প্রেশার আছে, হ্যাঁ, এই ধরনের চাপ আসে, তখন তো স্বাভাবিক পরিবারের সহযোগিতা না থাকলে এ ধরনের প্রেশারে মায়েরা একটু বিষণ্ণতা বোধ করতেই পারেন।
3: দেখুন, সন্তান মেয়ে হোক ছেলে হোক,
2: আমাদের প্রতিটা অনুষ্ঠানে আমরা যখন অনুষ্ঠানে বসি আমরা কিন্তু সব সময় বলে থাকি যে মেয়েদের বেশি ভালোবাসতে হবে।
3: এটা তো আসলে কারো হাতে থাকে না, ছেলে হওয়া বা মেয়ে হওয়া এটা কারো হাতে থাকে না, যে সন্তানই আসুক ওকে আনন্দের সাথে অ্যাকসেপ্ট করতে হবে, সেটাই পরিবারের মানুষকে আগে বুঝতে হবে,
2: আগে বুঝতে হবে। আর মেয়েদের তো বেশি ভালোবাসা প্রয়োজন, কারণ একটা নির্দিষ্ট সময় পর আপনার মেয়ে আমার মেয়ে কেউই আমাদের কাছে থাকবে না, তাই না? তাহলে যে মেয়েটাকে আমরা দিয়ে দিতে হবে একটা সময়, সে অন্য পরিবারে গিয়ে অ্যাডজাস্ট করবে বা চাকরি বাকরি যাই করুক, বিয়ে তো দিতেই হবে না, মা বাবার কাছে তো আর থাকবে না। সেজন্য আমি মনে করি ছেলেদের থেকে মেয়েদের বেশি ভালোবাসা উচিত, আদর করা উচিত, তাই না?
3: এটাই। তারপরে আমি এর আগে বলেছি স্বাস্থ্য পরীক্ষা জন্মের পরপরই ওই 24 ঘন্টার মধ্যে একবার, পরবর্তীতে তৃতীয় সপ্তম এবং চতুর্দশ দিনে স্বাস্থ্যকর্মীর মাধ্যমে মা ও শিশুর পরীক্ষা করানো উচিত। তারপরে সন্তান জন্মে 6 সপ্তাহ পর্যন্ত সহবাস করা যাবে না।
2: আচ্ছা,
3: এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা মাদেরও মাথায় রাখতে হবে, স্বামীকেও এটা মাথায় রাখতে হবে।
2: আচ্ছা,
3: কারণ এই সময়টা মার উপর দিয়ে প্রচন্ড ধকল গেছে, প্লাস যেটা আমরা ইউটেরাইন ইনভলিউশন মানে জরায়ুর আগের আগের আকার অবস্থায় ফিরে যেতে কিন্তু
2: 42 দিন
3: সময় লাগবে। তো এই গেল আমাদের মায়ের কিভাবে আমরা যত্ন করব।
2: আচ্ছা,
3: এবার আসি নবজাতকের যত্ন কিভাবে করা যায়।
2: আচ্ছা,
3: তো প্রথমে বুকের দুধ, জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বাচ্চাকে শাল দুধ বা কোলেস্ট্রাম, যেটা মায়ের প্রথম হলুদ ঘন দুধ, সেটা খাওয়াতে হবে। প্রথম 6 মাস পর্যন্ত শুধু মায়ের বুকের দুধই শিশুর জন্য যথেষ্ট। অনেকে কি করে, এই যে কোলেস্ট্রাম যেটা সেটাতে মানে এটা কিন্তু হাই রিচ, বেবিদের জন্য মানে খুব ভালো, এটার মধ্যে সব কিছু কন্টেন্ট আছে, আমাদের ফুডের সব কিছুই আছে। অনেকে কি করে, ওটাকে আগে আগে বেশি হতো, এখনের মধ্যে এটা কমেছে,
2: এখন এটা কমে গেছে, একটা সময় ছিল
3: এটা ফেলে দিত,
2: হ্যাঁ বলতো যে এটা এটা কি করে খাবে, এটা তো বিষ, এরকম একটা, কিন্তু এখন সবাই জানে,
3: এখন সবাই জানে। তারপরে উষ্ণতা বজায় রাখা, জন্মের পর নবজাতকের শরীর দ্রুত ঠান্ডা হয়ে যায়, তাই শিশুকে পরিষ্কার নরম ও গরম সুতির কাপড়ে মুড়িয়ে রাখতে হবে।
2: আচ্ছা, ওই মানে ওকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে এরপর মুড়ে নিতে হবে, সেটা তো করা হয়।
3: নাভির যত্ন, নাভির যত্ন,
2: এটা মেইন, ওরে বাবা, এটা মানে কি বলবো, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা কিভাবে করতে হবে?
3: শিশুর নাভি সবসময় শুকনা এবং পরিষ্কার রাখতে হবে, নাভিতে কোনো প্রকার তেল হলুদ বা পাউডার ব্যবহার করা যাবে না, নিজে থেকে শুকিয়ে নিজে থেকেই পড়ে যাবে, তো সেটা মাথায় রাখতে হবে, কোন রকম তেল বা পাউডার আমরা ইউজ করব না।
2: যদি কোনো সমস্যা হয়
3: এটার জন্য ডাক্তার বাবু আছে,
2: আমাদের অবশ্যই নিতে হবে,
3: শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার বাবু আছে বিলুরিয়াতে, ওনার সাথে কনসাল্ট করতে হবে যদি সমস্যা হয়।
2: সমস্যা হতেই পারে, অনেক সময় হয় দেখেছি, কারো কারো ক্ষেত্রে হয়, কিন্তু তখন নিজেরাই এই ব্যাপারগুলো না করে যে তেল বা কোনো মলম জাতীয় কিছু বা এটা ধুয়ে মুছে পরিষ্কার করার চেষ্টা এসব না করে,
3: এগুলো না করে
2: না করাই উচিত, কারণ চিকিৎসকরা ভালো বলতে পারে।

0: সুতির কাপড় ভালো করে পরিষ্কার করে এটাকে কুমকুম গরম জলে দিয়ে আস্তে করে এটাকে
1: একটু ঘষে দিলেই
0: পরিষ্কার হয়ে যায়। এরপরও যদি না যায় তখন আমরা চিকিৎসকের পরামর্শ নেব।
1: বুঝতে পেরেছি, যদি বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা প্রতিদিন করতে হবে, কিন্তু
1: রোজ করতে হবে।
0: হ্যাঁ রোজ করতে হবে, দুধ নইলে তো ওই আস্তরণ গুলো পড়ে যাবে না।
1: রোজ তো সে
0: পরিষ্কার করে রাখতে, আমরা প্রতিদিন দাঁত মাজি না
1: ওদের
0: তো। হ্যাঁ, মুখের ইয়েটা ক্লিন না করে রাখলে তো সমস্যা।
1: আচ্ছা,
0: তারপরে স্নান। আমরা এখন নবজাতক শিশুকে কিন্তু 2.5 থেকে 3 মাস পর্যন্ত স্নান না করাতে বলি।
1: এটা কিন্তু একটা নতুন দিক।
0: হ্যাঁ
1: ঠিক না, এটা কিন্তু বেশি দিন হয়নি যে বাচ্চাদের স্নান করানো।
0: বাচ্চাদেরকে আগে তো
1: কতদিন হলো, এই যে আপনাদের এখন একটা এই ধারণাটা যে পাল্টে গেল, এটা কবে থেকে করছেন আপনারা?
0: এটা তো আমরা ধরুন আমরা তো স্যার মানে অনুপ স্যার আসার পর থেকেই স্যার আমাদের বলেছে যে এটা মানে 2.5-3 মাস পর্যন্ত আমরা বাচ্চাকে স্নান করাবো না। স্যার তো এসেছে 3-4 বছর হয়ে গেছে আমাদের এখানে।
1: আচ্ছা আচ্ছা, এটা কিন্তু আমার জানা ছিল না আপনি যেটা বললেন।
0: 2.5-3 মাস পর্যন্ত আমরা,
1: ধরুন পরিবারে যদি নতুন কোন সদস্য যাদের এসছে তারা জানবেন, আমাদের তো মানে কিছুটা দিন হয়ে গেছে, সেজন্য এই ব্যাপারটা আমার নলেজেই নেই, জানিই না।
0: কিন্তু এবার প্রশ্ন আসছে 2.5-3 মাস আমি বাচ্চাকে স্নান করাবো না, তাহলে বাচ্চাকে কিভাবে ক্লিন রাখবো?
1: সেটা তো করতেই হবে।
0: তো আমরা বেবি ওয়াইপস অথবা আমরা সুতির কাপড়, পরিষ্কার কাপড়কে কুমকুম, হ্যাঁ সেটাই ভালো, বেবি ওয়াইপস ইউজ না করে আমরা সুতির কাপড়কে গরম হালকা কুমকুম গরম জলে ভিজিয়ে সারা গা শরীর মুছিয়ে দেব। আর 7 দিন পর্যন্ত আমরা খাঁটি নারকেল তেল, এক্ষেত্রে আমি একটা কথা বলছি, আমরা বেবি পাউডার, বেবি অয়েল, বেবি সোপ এগুলো কোনো কিছুই বাচ্চাদের এখন আমরা ব্যবহার করতে বারণ করি।
1: হ্যাঁ সেটা, এটাও একটা ইম্পর্টেন্ট দিক আপনি যেটা বললেন। একটা সময় ছিল কিন্তু না, বাচ্চাদের জন্য আলাদা তেল সাবান সবই আলাদা ছিল, কিন্তু আপনি বলছেন যে এখন বিশেষজ্ঞরা বলছেন শুধু নারকেল তেল,
0: শুধু খাঁটি নারকেল তেল সারা শরীরে মাখিয়ে 1 ঘন্টা পর্যন্ত সূর্যের আলোয় রাখতে হবে। হ্যাঁ, তাহলে ভিটামিন ডি টা সংশ্লেষ হবে।
1: হ্যাঁ, তারপরে আর দরকার না, ভিটামিন ডি টা আমাদের জন্য দরকার, আর বাচ্চাদের তো আরো বেশি দরকার।
0: আর ধরুন মানে 7 দিন পর্যন্ত কিন্তু মাথায় কিন্তু তেল দিতে পারবে না, 1 মাস পর থেকে নারকেল তেলটা মাথায় দিলে দিতে পারবে। হ্যাঁ, 1 মাস পরে। তারপরে হলো ঘুমানোর সময়, শিশুকে সবসময় ঘুমানোর সময় মানে চিত করে বা এক পাশে কাত করে শোয়ানো উচিত।
1: আচ্ছা,
0: তারপরে হলো শিশুর টিকা, সেটাই মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, শিশুর টিকা মানে অ্যাট বার্থে আমাদের দেয়া হয়, হসপিটালেই দেয়া হয়, বিসিজি, ওপিভি, হেপাটাইটিস, হ্যাঁ এগুলো হেপাটাইটিস বি যে এগুলো ভ্যাকসিনগুলো 0 ডোজটা অ্যাট বার্থেই দেয়া হয়। এরপরে আমরা 6 সপ্তাহ, 10 সপ্তাহ, 14 সপ্তাহ পরে পেন্টা ভ্যাকসিন যেটা আছে সেটা দিই। এছাড়া আপনারা রোটা ভাইরাস, তারপর নিউমোকক্কাল ভ্যাকসিন সেগুলো নিয়ে নিতে হবে।
1: সেটা মাকে, মা বাবাকে তো সজাগ থাকতেই হবে, পাশাপাশি পরিবারের সবাইকে এটা খেয়াল রাখতে হবে, কোনোভাবেই যাতে এগুলো বাদ না পড়ে যায়। এই জিনিসটা তো কি বলবো, বাচ্চা সারা জীবনের প্রশ্ন।
0: আর বাচ্চাকে আপনার 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে আবার ফিডিং করতে হবে,
1: সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার।
0: ফিডিংটা
1: নির্দিষ্ট সময়ে এটা করতেই হবে।
0: হ্যাঁ, এবং মা যাতে মানে দুটো ব্রেস্ট মানে পাশাপাশি ইউজ করে,
1: একটার পরে আরেকটা দিতে হবে, না হলে তো এটা আবার বাচ্চার ক্ষতি হয়ে যাবে, জমা দুধ যদি সে খায়।
0: সে দুটোটাই মানে একই ইয়েতে দিতে হবে, চেঞ্জ করে করে দিতে হবে, বাচ্চার ফিডিংটা যাতে ভালোভাবে হয়। নইলে কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের অনেক বাচ্চা আসে যেগুলো সুগার লেভেল কমে যায়, আর এটার কারণ অন্য কিছু না, মা ফিডিং ঠিকভাবে দেয় না।
1: আচ্ছা,
0: হ্যাঁ তখন সুগার লেভেলটা কমে যায়
1: বাচ্চাদের, ছোট বাচ্চাদের এরকম হয়? ওরে বাবা, এটা তো সাংঘাতিক ব্যাপার। আমাদের অনুষ্ঠান আজকে যারা শুনছেন তারা খুবই উপকৃত হবেন যে এত গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় আমরা জানলাম। আচ্ছা,
0: বাচ্চা মানে কত কন্ডিশন তখন খুব খারাপ হয়ে যায়। এরকম আমাদের বেশ কয়েকটা কেস আসে। তারপরে মাদের আবার ফিডিং মানে কিভাবে দেবে, কতবার দেবে, হ্যাঁ সবগুলো আমরা মানে আবার দেখিয়ে দিই, আবার বলে দিই। তারপরে এরপরে ধীরে ধীরে ব্রেস্ট ফিডিং এর জন্য আবার অনেকে বলে যে ম্যাডাম

0: দুধ তো আসছে না, আর বাচ্চাকে তো টানাতে হবে, না টানালে তো
1: যত খাবে ততই তো
0: বাচ্চা খাচ্ছে না, বাচ্চা খাচ্ছে না। আর বাচ্চা তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে নিপেল, যে নিপেল আছে, নিপেল গুলো আগে থেকে এন্টিরেটাল পিরিয়ডে ঠিকভাবে দেখা হয়নি, বা মা মানে বলেনি, বা এমন কিছু হবে,
1: অজ্ঞানতার
0: কারণে হয়েছে, সেগুলোর জন্য এন্টিরেটাল পিরিয়ড থেকে নিপেল গুলোকে যদি মানে ইয়ে থাকে, তো এটার রাস্তা আছে। এটা এটা আমরা অন্য বিষয়ে, এটা আমরা মানে এন্টিডেন্টাল পিরিয়ডে, কিন্তু এটা মাদেরকেও মনে রাখতে হবে যে বেবি আফটার মানে আফটার ডেলিভারি বেবি সেটাকে টানতে পারবে কিনা। অনেকদের আছে ফ্ল্যাট নিপেল, তো ফ্ল্যাট নিপেল থাকলে সেক্ষেত্রে আমরা ওয়েল ম্যাসেজ করে এগুলো এন্টিডেন্টাল পিরিয়ড থেকে আমরা ঠিক রাখতে পারি।
1: আচ্ছা, এটা প্রথম থেকে,
0: হ্যাঁ প্রথম থেকে, হ্যাঁ
1: মাকে
0: এটা জানতে হবে। এই যে এডুকেশন গুলো, সেগুলো আমরা এই প্রোগ্রামের মাধ্যমে আমরা জানতে পারবো, মারা জানতে পারবে, কিন্তু যারা আসা যায়, হ্যাঁ মাদেরকেও জানতে হবে আমাকে কি কি করণীয়। আমাদের হেলথ ওয়ার্কার তো যাই, হ্যাঁ তো ওদের থেকে জেনে নিতে হবে, বা ওদেরকেও বোঝাতে হবে যে তোমরা এন্টিডেন্টাল পিরিয়ডে এমন এমন করবে, যাতে তোমাদের পরে পরবর্তী সময়ে এটা প্রবলেম ফেস না করতে হয়।
1: সেই তো, এটা তো কারণ বাচ্চা জন্মের পর সবচেয়ে বেশি প্রয়োজন তো তার খাবারের, না ও তো অন্য কিছু খাবে না, তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
0: অনেকে আছে এনগর্জ নিপল, মানে বড় বাচ্চার মুখের থেকে বড়, হ্যাঁ সেক্ষেত্রে মানে এই জিনিসগুলো অবশ্যই মানে মানে মাদের আগে দেখাতে হবে, আশা যারা যায় বা হেলথ ওয়ার্কার যারা যায় তাদেরকে দেখাতে হবে, তারপর কি সলিউশন করা সেগুলো জেনে নিতে হবে।
1: আচ্ছা, এটা ওনারাই বলে দেবেন যে কিভাবে কি করতে হবে।
0: হ্যাঁ সেটাই।
1: আচ্ছা,
0: আর মানে এইগুলো তো আমরা গেলাম মা ও শিশুর কিভাবে যত্ন করা যায়। এরপরে আমি যেহেতু একজন নার্স, তো নার্স হিসেবে আমি বলবো এই সময়ে একজন নার্সের কি দায়িত্ব থাকে। তো আমরা প্রথমে তো মার ভাইটাল সাইন যেমন বিপি, পালস, টেম্পারেচার সেগুলো পর্যবেক্ষণ করব। আফটার ডেলিভারি আমরা 30 মিনিট পরে, এরপরে 1 ঘন্টা পরে, হ্যাঁ তারপরে 2 ঘন্টা পরে, এমন করে করে আমরা এগুলো চেক করব।
1: আচ্ছা,
0: তারপরে হলো লোকিয়া পর্যবেক্ষণ। লোকিয়া দ্যাট মিন্স একটা আফটার ডেলিভারি একটা ভ্যাজাইনাল ডিসচার্জ বেরোয়, এটার উপরে কিন্তু অনেক কিছু মানে হ্যাঁ নির্ভর করে, যেমন এটাতে ইনফেকশন আছে কিনা সেগুলো কিন্তু, এগুলো এটার পরিমাণ, কালার, হ্যাঁ স্মেল, এটি দেখে আমরা কিন্তু বুঝতে পারি। এই লোকিয়াটা 3 ধরনের থাকে, একটা হলো লোকিয়া রুব্রা যেটা কিনা 1 থেকে 4 দিনের মধ্যে বেরোয়, তারপর হলো লোকিয়া সেরোসা যেটার কালার হলো পিঙ্ক কালার, আগেরটা ছিল লোকিয়া রুব্রা যেটা সেটা থাকবে রেড কালারের।
1: আচ্ছা আচ্ছা,
0: তারপরেটা সেটা লোকিয়া সেরোসা এটা 4 থেকে 10 দিনের মধ্যে বেরোবে,
1: সেটা পিঙ্ক হবে,
0: সেটা পিঙ্ক হবে। আর লাস্টলি লোকিয়া এলবা যেটা 10 থেকে 6 উইক্স মানে 42 দিন পর্যন্ত থাকবে, সেটার কালার হবে ইয়েলো। এই কালারের ব্যতীত যদি কালার চেঞ্জ থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।
1: প্রথমে রেড, এরপর পিঙ্ক,
0: তারপর হ্যাঁ 4 থেকে মানে 10 দিন পর্যন্ত পিঙ্ক, 1 থেকে 4 দিন পর্যন্ত রেড, এবং 10 থেকে 42 দিন মানে 6 উইক্স পর্যন্ত ইয়েলো কালার।
1: আচ্ছা আচ্ছা,
0: ইয়েলো কালার ডিসচার্জ।
1: হ্যাঁ,
0: তো এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। যদি মা কোনো মা কমপ্লেন নিয়ে আসে যে দিদিমণি আমার এমন এমন কালারটা এমন হয়েছে, এইগুলো যখন ডিসচার্জ হবে মা তখনই আমাদের এগুলো বলে দিতে হয় যে যদি তুমি কোনো কালার চেঞ্জ পাও তাহলে অবশ্যই তুমি এসে ডাক্তারের সাথে পরামর্শ করো।
2: শুনলেন অনুষ্ঠান আমি নারী, আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন প্রথমে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, এবং পরে শুনবেন বিবিধ ভারতের রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান।

এতক্ষণ শুনলেন বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। এখন কিছুক্ষণের মধ্যে প্রথমে শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, পরে দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ।

0: এতক্ষণ পরপর রিলে করে শোনানো হলো, প্রথমে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, পরে দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। আকাশবাণী বিলোনিয়া, এখন শুনবেন অনুষ্ঠান জীবনের গল্প। জীবনের গল্পে আজ শুনবেন পিএম শ্রী আর্য কলোনি হাই সেকেন্ডারি স্কুলের শিক্ষক বিকাশ শীলের জীবন গল্প।
1: নমস্কার, আকাশবাণী বিলোনিয়া আয়োজিত জীবনের গল্প অনুষ্ঠানে জীবন প্রিজমের বহুদচ্ছটার মধ্যে কিছু অনুচ্ছটা নিবেদন করছি আমি বিকাশশীল। প্রাণপ্রিয় ছোট্ট মহকুমা শহর বিলোনিয়াস্থিত কলেজ স্কোয়ারে আমার বেড়ে ওঠা। প্রথাগত শিক্ষাজীবনের শেষে ইংরেজি ভাষা ও সাহিত্যের অতিথি প্রভাষক হিসেবে কর্মজীবনের সূচনা খুমলুং সরকারি মহাবিদ্যালয়ে। এরপর ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ দূরশিক্ষা কেন্দ্র, রামঠাকুর মহাবিদ্যালয় ও মহারাজা বীরবিক্রম মহাবিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলর হিসেবে কাজ করি। বর্তমানে পিএম শ্রী আর্যকরণী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজির বিশ্বশিক্ষক হিসেবে কর্মরত। জীবনকে বহুমাত্রিক আঙিনায় সফলভাবে মেলে ধরতে মূলত প্রেরণা ও আত্মনিয়ন্ত্রণের ভূমিকা কতটা অনবদ্য তা আমি আমার স্মৃতিজারিত অনুগল্পে কিছুটা তুলে ধরার প্রয়াস করছি। জীবনের প্রতিক্ষণে যাদের আশীর্বাদ ও প্রেরণা অবিরাম আমার জীবন তরুতে সিঞ্চিত হচ্ছে বলে আমার বিশ্বাস, ওনারা হলেন আমার পিতামাতা ও গুরুকুল। সৌভাগ্যবশত আমার পিতা বিলোনিয়া মহাবিদ্যালয়ের গ্রন্থাগারিক হওয়ার সুবাদে ছোটবেলা থেকেই শিক্ষা পরিমণ্ডলে বেড়ে ওঠার ও বইয়ের আলোকিত জগতের সান্নিধ্যের সুযোগ পাই। অতি অবশ্যই আমার পিতার

0: দীর্ঘলালিত স্বপ্ন শিক্ষকতার মহান ব্রতে নিজেকে নিয়োজিত করা, ছোটবেলা থেকেই যেন প্রতিনিয়ত তাড়িত করেছে আমাকে। আমার জীবনের সকল প্রণম্য গুরুকুলের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। তাদের প্রেরণা আমার জীবনকে ঋদ্ধ করেছে, দিশার ও আলোকিত জীবনের স্বপ্নের সন্ধান দিয়েছে, জুগিয়েছে আত্মবিশ্বাস। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, নিজের চিন্তা, আবেগ ও সিদ্ধান্তকে নিয়ন্ত্রণের মাধ্যমে আত্মনিয়ন্ত্রণের সঞ্জীবনী শক্তি যোগান দেয় জীবনে স্থায়ী সফলতার চাবিকাঠি। বর্তমান সময়ের প্রেক্ষাপটে রায়ান হোলিডে রচিত দ্য পাওয়ার অফ সেলফ কন্ট্রোল বইটি আমাকে হদিস দেয় জীবনের এই শক্তিশালী পাঠের। সমগ্র আকাশবাণী পরিবারকে ধন্যবাদ জানিয়ে এবং শ্রোতাবন্ধুদের নমন জানিয়ে আমার জীবনের আগমনী গল্প সত্য শিব সুন্দর এই ত্রয়ী বোধের কাঠাময় বিস্তার লাভ করুক এই আশীর্বাদ প্রার্থনা করব। পরিশেষে ফ্লোরেন্স কোভেল শিনের ভাষায় বলব, লাইফ ইজ এ গেম উইথ এ গ্লোরিয়াস প্রাইজ ইফ উই ক্যান প্লে ইট রাইট। ধন্যবাদ।
1: এতক্ষণ জীবনের গল্প অনুষ্ঠানে শুনলেন পিএম শ্রী আর্যকলোনি হাই সেকেন্ডারি স্কুলের শিক্ষক বিকাশ শীলের জীবন গল্প। আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে পূর্ণ হিন্দি ছায়াছবির গান।

শ্রোতা বন্ধুরা, অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। অবকাশ রঞ্জনীতে আজ শুনবেন একই শিল্পী কণ্ঠে গান, আজকের শিল্পী কিশোর কুমার। অনুষ্ঠানের প্রথম গানটি শুনবেন মেরে জীবন সাথী এই ছবি থেকে। গানের সুর রাহুল দেব বর্মন, কথা মজরু। শুনুন তাহলে প্রথম গানটি, ছবির নাম মেরে জীবন সাথী।

0: শ্রোতা বন্ধুরা, গানটি শুনলেন মেরে জীবন সাথী এই ছবি থেকে। শুনছেন পুরনো হিন্দি ছায়াছবির গান অবকাশ রঞ্জনীর আসরে। এবারের গানটি শুনবেন আরাধনা ছবি থেকে। গানের শিল্পী একই শিল্পী কিশোর কুমার। আজ কিশোর কুমারের গান শুনছেন। গানের সুর সচিন দেববর্মন, কথা আনন্দ বক্সী।
1: जी सुनिए
2: जी,
1: अगर मुझे निमोनिया हो गया तो
2: इलाज हो जाएगा, डॉक्टर का घर है ना।
1: और आप?
2: मैं उनकी बेटी हूँ।
1: तो एक प्याला गर्म चाय भी हो जाए।
2: चाय जरूर।

শ্রোতা বন্ধুরা, গানটি শুনলেন অনুরোধ ছবি থেকে। গানের সুর লক্ষ্মীকান্ত প্যারেলাল। এবারের গানটি শুনবেন দাগ ছবি থেকে। গানের শিল্পী কিশোর কুমার। আজকে একই শিল্পী কণ্ঠে গান শুনছেন। এই গানটির সুর লক্ষ্মীকান্ত প্যারেলাল, কথা শাহির।

শ্রোতা বন্ধুরা, গানটি শুনলেন কাটি পতঙ্গ এই ছবি থেকে। গানের সুর আর ডি বর্মন, কথা আনন্দ বক্সী। শুনছেন অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে পুরনো হিন্দি ছায়াছবির গান একই শিল্পী কণ্ঠে, শিল্পী কিশোর কুমার। অনুষ্ঠানের সবশেষ গানটি শুনবেন রাজপুত ছবি থেকে। গানের সুর লক্ষ্মীকান্ত প্যারিলাল, কথা আনন্দ বক্সী। শুনুন তাহলে সবশেষ গানটি।

এতক্ষণ শুনলেন অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে পুরনো হিন্দি ছায়াছবির গান। আজ শুনলেন একই শিল্পী কণ্ঠে গান, শিল্পী ছিলেন কিশোর কুমার। আকাশ বাণী বিলোনিয়া, এখন শুনবেন লোকসঙ্গীত। অনুষ্ঠানের আজকের শিল্পী অংশুমান রায়।

0: এতক্ষণ লোকসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন অংশুমান রায়। আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন ককবরক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথমে শুনবেন ক্যান্সার নিয়ে আলোচনা, এরপরে শুনবেন ককবরকের লোকসঙ্গীত, শিল্পী নয়নলক্ষ্মী দেববর্মা। তাহলে শুনুন প্রথমে স্বাস্থ্য বিষয়ক আলোচনা, বিষয় ক্যান্সার।
1: তাবুকসং ক্যান্সার তামন বাকি ওং হি সানান থাকে বিন গবং মনে কারণ তো মানে স্টার্টিং ফ্রম সিনি লাইফ স্টাইল বরকটি লাইফ স্টাইল থেকে তং সাউন বিশং গো আবো নজাক তো তাবুক মানে এক্সাক্ট ক্যান্সার কারণ সং সাইমি আফিয়া বা কতগুলা রিলেটেড কারণ তো যেমন কাইসা যদি কে কাইসা বরক হ্যাঁ বো তাবুক যদি সিগারেট নঙ্গি তো অথবা মাহাইকে টবাকো মাহাইকে টবাকো যে সঙ্গমানি ও হাদা বাবো বিনি নংমানি ইংথং চামানি ইংথং কয়ো রি চাথং নংমানি ইংথং আবন থেকে বো ক্যান্সার রঙে মানো আবার রং থেকে ক্যান্সার রং মানো যেমন সং সাধারণত নমন কে সং লাং ক্যান্সার রং মানো আবন থেকে গতাই ইংকাং কে সং অরেল কার্সিনোমা মানে বুকু গো ক্যান্সার রং মানো যে বড় রোগ দীর্ঘ দিন নমি কয়সা নাই অথবা মাহাইকে জর্দা রোগ রে মাহাই চাই তোমার বরং নেই বরং না আবার রং না রো মানে নুক জাগাই মানো তা মাহাই ক্যান্সার রোগ তে গাইছে ইংকাং কে সং যে ফুড হ্যাবিটস সেনি ফুড হ্যাবিটস মানে যেমন সং চামানি গবং বরং মানে মাহাইকে হকাঙ্গ তংজাক মানে ফ্রানজাক হকাঙ্গ তংজাক মাহাই মানি রোগ চানানি থকজাগো ফেয়াবা মাহাইকে সং স্মোক ফুড যে মানে হকাং তংজাক যে মানি রোগ চাকাঙ্কে আবার থেকে সং গ্যাস্ট্রিক কার্সিনোম মাহাই রোগ নুজাকো মাহাইতা গতি কাইসে হাঙ্কাঙ্কে তাবো কোন যদি ইনফেকশন তো কতগুলো ভাইরাস যেমন হেপাটাইটিস বি হেপাটাইটিস সি মাহাইকে সং বুমখানা কানা ও মাহাই ভাইরাস রোগ বরক লিভারনি সিনি লিভারনি ক্যান্সার খাইও নুকজাগো তা অবরক মাহাই যদি কেবা ইনফেকশন খাঙ্কে অবরক রংনার বরংনি লাস্ট বরংনি হেপাটোসেলুলার কার্সিনোম অথবা লিভারনি যে কার্সিনোম ক্যান্সার মানে আবু নুকজাগো তে কাইসে হাঙ্কাঙ্কে সং হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নি যে তংমানি আবংকে বেরি রংনি যে সার্ভিক্সেল ক্যান্সার মানে সঙ্গে জরায়ু ক্যান্সার মানে আবো বাই গদাল জাক ও বরক রক সাধারণত মানে যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ব বুড়ি রোগের ক্ষেত্রে মাহাইকে জরায়ু ক্যান্সার খাই মানো তাই মাহাইকে সঙ্গে বড় রোগ এইচ আই ভি মানজানায় বরকবো মাহাইকে কাপোসি সার্কোমা মাহাইকে ক্যান্সার রোগ বং

0: आणि नवजागो तेसारा सों नवजा खाजो बरक नि लाइफ स्टाइल ताउ जे बरक रक बिसि परिमाने फ्याट सानाय रक जे चर्बी जे सानाय रक बरि रक नि खेत्रे थक जाते आमा केबोमा नवजा खाजो बरि रक जे बरक रक आमा हाके केबोमा के चर्बी सानाय बरि रक नि खेत्रे पार्टिकुलरली बरक नि ब्रेस कार्सिनोमा माने आबुनि जे क्यान्सर मोन आबरक नुगजागो आमा इन खेत्रे के बरक नि नुगजागो ताई कायसा बरक जदि माने क्रोनिक इरिटेशन कुन जागाव जदि तंखा माने कबांगमा दीर्घ दिन रमै बिन आरो कायसा कसा पानंग तंखा आ कसा अंगमा अंगमा हासा हामलि आम हायरंग तंखा आबन थेकनो आ कसाने थेकनो बिनि होलो क्यान्सर नि थांगमान त क्रोनिक इरिटेशन नि कारण इनका अबर अंखा कतगुलो कयक्ता कारण क्यान्सर तामन बगे आबो सारा ब कबांगमा जागानो सं ताबो नुजागो जे কোন কারণ সারণ বাক্সা বরকে বিড়ি বনে গিয়া সিগারেট বনে গিয়া ফিয়াব অথচ বরক ক্যান্সার মানজাগ আবার ক্ষেত্রে কে বাক্সা বরক চিন্তা খায় আবন যে জেনেটিক কারণে বংশগত কারণে বাক্সা ওহাকে কোন জিন ফ্যাক্টর জড়িত থাকে আমন কারণে বর ক্যান্সার মানজাগ মান হনি তাও সং বৈজ্ঞানিক রোগ আনসুক তংটা পুইলা হাঙ্কে তো সং যে জেনারেল সানান থাকাঙ্কে তাও কাইসা বরি নি যদি আবন ক্যান্সার অথবা ব্রেস্ট ক্যান্সার যে সঙ্গে পুলানো বিন লক্ষণ সঙ্গ সাইমানন থাকে সঙ্গ মানে বিনি হঠাৎ কে বিনি বিসঙ্গ একটা বুডুল টঙ্কা হ্যাঁ কোনো একটা কারাক বুডুল বিনি অব নুজাখা গা বুডুল থেকে না সঙ্গ সন্দেহ খাই মনে যে বিনি অব ক্যান্সার পণ মনে হয় আবন কে বড়ি যদি আমাকে ফিল খাই তঙ্কে কোনো বুদুল ফাঁকে আঁকে মনে সঙ্গ লগে লগে পরীক্ষা পরীক্ষা খাই যাবে বন সঙ্গ এফএনএসি র খাই পানো অথবা অন্য কোনো যেমন মেমোগ্রাফি হানি তঙ আমার হাই খাই না সঙ্গ মনে নাই মানে যে বিনি আবো ক্যান্সার দানা তাম বম হাই কারণে আম হাই তরখানা গা আবো সাইমাম ইয়া গলো নো বম হাই বিনি বসু জরতেই ব এক্সটেনশন অংখা অথবা বসু জরতেই ব স্টেজ তং আমা হাই রক সং সাইমাম ইয়া গলো সং বিনি বন বাহাইকে সং নাইকিনি খানাই আবন সং ওয়ানসক ইমানো একচুয়ালি সাং সানা থাকে পুলে সাকা যে ক্যান্সার যে বম হাই ক্যান্সার তঙ্কা অথবা বম হাই টাইপ নি ক্যান্সার তঙ্কা আবন উপরে সে ব ডিপেন্ড খাই যে ব থিনাই দে থাকাই তাই কাইসা আঙ্কাঙ্কে বিনি ব স্টেজ ব অব ডক্টর নার থাকা অথবা বুফরু ব নাইকিনি খাইজাকা আফরু আবো ব কাইসা ফ্যাক্টর তঙ যে ব থাকাই দে থাইনি আবো রক্তা আর ব ক্যান্সার খান যে থাইনাই আবো কক কুবইয়া
1: ককবরক অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন স্বাস্থ্য বিষয়ক আলোচনা, প্রসঙ্গ ছিল ক্যান্সার। অনুষ্ঠানে এবারে শুনবেন ককবরকের লোকগীতি শিল্পী নয়নলক্ষ্মী দেববর্মা।

Bɔsɔ lɛ pirogo

tango ore khawo hinde bayaro na bayaro no kapon akasa.

বসন্ত হাওয়া শিবসা ওই ফেকে খাপ খাতং থাইকে

Kapa kasarang taro baye satsale dipasa malayang ke

子卡蓬公托三十来的不三马来人格我唱

かするんだろう。さあさあ、レディポサマラヤンカイ。

শুনলেন ককবরকের লোকগীতি, শিল্পী ছিলেন নয়ন লক্ষ্মী দেববর্মা। এরই সাথে শেষ হলো ককবরক অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে কৃষক ভাইদের জন্য অনুষ্ঠান কিষাণ বাণী।

নমস্কার কৃষক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কিষাণ বাণী অনুষ্ঠানে। প্রথমে জেনে নেব আবহাওয়ার পূর্বাভাস। আগামী 8ই জুলাই সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং এক দুই জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি থেকে 34 ডিগ্রি এবং 25 ডিগ্রি থেকে 26 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ পূর্ব দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘন্টায় 10 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 95% এবং 60% হতে পারে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস, এবার জেনে নেব।

এই সময়ের কৃষি পরামর্শ। কৃষক বন্ধুরা, জুন মাসে রাজ্যে বৃষ্টিপাতের পরিমাণ ছিল মূলত ঘাটতিপূর্ণ, তবে কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত স্বাভাবিক ছিল। বৃষ্টিপাতের এই ঘাটতি আগামী দিনের স্বাভাবিক পরিস্থিতির উপর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে আমন ও আউশ ধানের ক্ষেতে আমন এবং আউশ ধানের ক্ষেত্রে এর প্রভাব বেশি পড়ার সম্ভাবনা রয়েছে। আউশ ধান বর্তমানে পাঁশকাঠি পর্যায়ে বেরোবার পর্যায়ে রয়েছে এবং মাটির আর্দ্রতার ঘাটতির কারণে প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। একইভাবে এই প্রতিকূল পরিস্থিতির কারণে আমন ধান বোনা ও চারারোপণের কাজে বিলম্ব হতে পারে। তাই একবারে বা একটি পর্যায়ে চারারোপণ না করে ধাপে ধাপে তা করা উচিত এবং গ্রাম বা সমষ্টি স্তরে সিডলিং ব্যাংক বা চারার মজুদ ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। আউশ ধানের জমির আল ভালো করে বেঁধে দিতে হবে, যাতে করে জল চুইয়ে বেরিয়ে না যেতে পারে, এবং অবশ্যই আগাছা পরিষ্কার রাখতে হবে। আমন চাষিভাইদের উদ্দেশ্যে বলছি, বৃষ্টির ঘাটতির কারণে আগামী দিনে তসের অভাবের সম্ভাবনা রয়েছে। বর্তমান তসের সুযোগ নিয়ে মূল জমির প্রস্তুতির কাজ শেষ করে নিতে হবে। এছাড়াই পদ্ধতি অনুসরণ করে লাইনে ধানের চারা প্রতিস্থাপনের কাজ করা যেতে পারে। চারার দুই লাইনের মধ্যে 25 থেকে 30 সেন্টিমিটার ব্যবধান রাখুন এবং তস এবং পুষ্টির প্রতিযোগিতা এড়াতে মাঠকে আগাছা মুক্ত রাখুন। লঙ্কা চাষিভাইদের উদ্দেশ্যে বলছি, বিগত দিনের আর্দ্র বৃষ্টিপাতের কারণে মরিচের মধ্যে ফল পচা রোগের লক্ষণ দেখা দিতে পারে। রোগ মোকাবেলা করার জন্য পরিষ্কার আবহাওয়ায় অ্যাজিথ্রোমাইসিন 1 মিলিলিটার প্রতি লিটার জলে স্প্রে করা যেতে পারে। আম চাষিভাইদের উদ্দেশ্যে বলছি, আম সংগ্রহের সময় হয়ে গেছে। আমের বোঁঠার আঠা লেগে অনেক সময় আম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আম প্রায় 1 সেন্টিমিটার বোঁঠা সহ সংগ্রহ করতে হবে। আমের সমগুণ বজায় রাখতে হবে। মাছ চাষি ভাইরা নতুন চারাপোনা সংগ্রহ করে মাছ চাষ শুরু করে দিতে হবে। চারাপোনা ছাড়ার আগে পুকুরের জল খানিকটা শোধন করে নিতে হবে। তাছাড়া পুকুরের চারপাশের বাঁধ শক্ত করে আরও উঁচু করে দিতে হবে। বন্যাপ্রবণ নিচু জমির পুকুরের চারিদিকে বাঁধের উপর শক্ত করে জাল বেঁধে দেওয়া যেতে পারে। কৃষক বন্ধুরা, শুনলেন প্রথমে আবহাওয়ার পূর্বাভাস, এরপর শুনলেন এই সময়ের কৃষি পরামর্শ, এখন শুনুন আলোচনা বিষয়। 12 মাসে ফুলকপি এবং বাঁধাকপি চাষ, এ নিয়ে আলোচনা করবেন শ্রীমতী তৃষ্ণা মজুমদার, কৃষি বিশেষজ্ঞ।

0: নমস্কার কৃষক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজ আলোচনা করব 12 মাস ফুলকপি এবং বাঁধাকপি চাষ কতটা লাভজনক, এ নিয়ে আলোচনা করবেন কৃষি বিশেষজ্ঞ তৃষ্ণা মজুমদার। নমস্কার ম্যাডাম।
1: নমস্কার সবাইকে।
0: আপনি তো নিশ্চয়ই আমাদের আজকের আলোচনার বিষয় সম্পর্কে অবগত আছেন, তারপরও আমি বলছি আজকের আলোচনার বিষয় হল 12 মাস ফুলকপি এবং বাঁধাকপি চাষ কতটা লাভজনক। আমি আপনার কাছে জানতে চাইব, বছরের কোন সময় মূলত ফুলকপি এবং বাঁধাকপি চাষ সবচেয়ে উপযোগী?
1: আমরা সবাই জানি বাঁধাকপি ও ফুলকপি হল মূলত একটা শীত প্রধান আবহাওয়া সবজি। এটা সাধারণত বর্ষা পরবর্তী ও শীতকালীন চাষ করার এমনিতে সবচেয়ে বেশি
0: উপযোগী।
1: ত্রিপুরা যেহেতু একটি ক্রান্তীয় জলবায়ু অঞ্চল এবং সারা বছর এর বিভিন্ন আবহাওয়ার পরিবর্তনও দেখা যায়, তো এটি একটি ক্রান্তীয়

0: জলবায়ু অঞ্চল হওয়ার কারণে সারা বছর চাষ করা সম্ভব হয়ে ওঠে না। তো সাধারণত শীত প্রধান আবহাওয়ার যেহেতু সবজি, শীতকালীন সময়ে এ চাষ করা হয়।
1: সারা বছর যে বাঁধাকপি এবং ফুলকপি চাষ, এটা কি সম্ভব চাষ করা?
0: হ্যাঁ, অবশ্যই। এখন আধুনিক কৃষি প্রযুক্তির সাহায্যে ক্রান্তীয় জলবায়ু অঞ্চল, অর্থাৎ ক্রান্তীয় জলবায়ু অঞ্চল বলতে আমরা বুঝি গ্রীষ্ম, বর্ষা, শীত সকল ঋতুর সাথে এই অঞ্চলগুলো থাকে। তাপমাত্রা কখনো বেড়ে যায়, কখনো কমে যায়, কখনো ঘন বর্ষা দেখা যায়। কিন্তু এই ফুলকপি বা বাঁধাকপি শীতকালীন সময় ছাড়াও সারা বছরও সকল ঋতুর সাথে সফলভাবে চাষ করা সম্ভব আধুনিক কৃষি প্রযুক্তির সাহায্যে।
1: এই কথাটা ঠিক, আমরা যদি আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করি তাহলে বছরে 12 মাসই ফুলকপি এবং বাঁধাকপি চাষ সম্ভব। আবার একটা প্রশ্ন, এক্ষেত্রে অফ সিজনে চাষের কি কি সুবিধা কৃষকদের হবে? আপনি তো মূলত বলেছেন শীতকালে বাঁধাকপি এবং ফুলকপি চাষ ভালো হয়, কিন্তু এর বাইরে যদি আমরা অফ সিজনে কৃষক বন্ধুরা অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হওয়ার জন্য ফুলকপি এবং বাঁধাকপি চাষ করেন, সেক্ষেত্রে কৃষকদের কি কি সুবিধা হবে?
0: আমাদের রাজ্য ত্রিপুরা রাজ্য সাধারণত ক্রান্তীয় জলবায়ু যুক্ত রাজ্য, এবং সারা বছর যদি ত্রিপুরা রাজ্যে ফুলকপি চাষ করা যেতে পারে শীতকালীন সময় ছাড়াও, এর কিন্তু আরো অনেক উপযোগিতাও রয়েছে। প্রথমত, সারা বছর ধরেই বাজারে ফুলকপি এবং বাঁধাকপির সবজির সরবরাহ বজায় থাকবে, কৃষকের আয় বৃদ্ধি পাবে। যেহেতু একটা অসময়ের ফসল, অসময়ে বাজারজাত করা হয়, সুতরাং এর বাজার দরটাও কিন্তু অনেকটা কৃষকরা বেশি পাবে। এবং উষ্ণ ও আর্দ্র অঞ্চলে যে আমাদের জমি, তারও সবচেয়ে বেশি ব্যবহার করা যাবে। যদি বর্ষাকালে, গ্রীষ্মকালে উন্নত প্রযুক্তি ব্যবহার করে ফুলকপি বাঁধাকপি চাষ হয়। তাছাড়া পুষ্টিকর সবজি তো সারা বছর সহজলভ্য হবে, এবং তুলনামূলক একটু কম দামেও আমরা সাধারণ যারা ভোক্তা আছি আমরা পাওয়া সম্ভব। এবং জলবায়ু যে পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এই জাত, তাপ সহনশীল জাত যে ব্যবহার করে, এটার একটা সুযোগ তৈরি হয় এই উন্নত জাতগুলো ব্যবহার করার।
1: ক্রান্তীয় জলবায়ু যুক্ত ত্রিপুরায় কোন কোন মরশুমে অতিরিক্ত চাষ করা সম্ভব?
0: হ্যাঁ, এখন আমি বলতে চাই ক্রান্তীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যগুলো প্রথমে আমি আলোচনা করলাম, এবং এর জলবায়ুর উপর ভিত্তি করে কিন্তু উপযুক্ত জাত নির্বাচন, ফুলকপি বাঁধাকপির জাত নির্বাচন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ক্রান্তীয় জলবায়ু অঞ্চলের যে বৈশিষ্ট্যগুলো হয় তা হল, সাধারণত কি হয়, তাপমাত্রাটা বেশি থাকে, 20 থেকে 35 ডিগ্রি অবধি যায়, যেটা এখন আমরা, এখনের আবহাওয়াটা যেরকম উচ্চ তাপমাত্রা, কখনো কখনো উচ্চ বৃষ্টি, অর্থাৎ একটা উষ্ণ পরিবেশ, আর্দ্র বাতাসের মধ্যে জল ধারণ ক্ষমতা বেড়ে যায়, আবার বর্ষাকালের ভারী বৃষ্টিপাত হচ্ছে, আবার শীতকালে কি হচ্ছে, এই উষ্ণতাটা আবার অনেকটা কমে যায়। এই কারণে তাপ সহনশীল যে আর্দ্রতা সহ্য করতে পারে, অর্থাৎ হিট টলারেন্ট কিছু জাত বা ভ্যারাইটি, ওইগুলি নির্বাচন করতে হয়, এবং যাতে এগুলো আগাম ফসল দেয় এরকম ধরনের জাত নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি বলতে চাই যে সময়টা কখন কখন, সারা বছর ফুলকপি বাঁধাকপি চাষ করতে গেলে কখন কখন উপযুক্ত সময়, যেমন এক্ষেত্রে আগাম বর্ষা, আগাম বর্ষা যখন থাকে, যেমন এপ্রিল মে, তখন বীজ বপন করা যায়, মে জুনে বীজ বপন করা যায় আগাম বর্ষার ক্ষেত্রে, এবং বীজ বপন করার পরে আবার চারা রোপণ করতে হয়। চারা রোপণ জুন জুলাইতে করা যায়, এবং অগাস্ট সেপ্টেম্বরের মধ্যে ফসল সংগ্রহ করে নিতে পারবে।
1: কোন কোন জাতের ফুলকপি চাষ করা যেতে পারে আমাদের এই সারা বছরে?
0: ফুলকপি জাত নির্বাচন করতে, অর্থাৎ ভ্যারাইটি, যে হাইব্রিড ভ্যারাইটি, ওইগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন

0: আমি বললাম বর্ষাকালীন কখন বীজ বপন করা যায়, আবার বর্ষার যে পরবর্তী সময়টা ওটা যেমন জুন জুলাইতে বীজ বপন হবে এবং চারা রোপণ করার সময় আস্তে আস্তে অগাস্ট সেপ্টেম্বর হবে এবং ফসল সংগ্রহ অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে করে নিতে পারে। এবং শীতকালের যে চাষ হবে, শীতকাল চাষের ক্ষেত্রে বীজ বপন হচ্ছে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে বীজ বপন সেরে নিতে হবে, চারা রোপণ করতে হবে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে এবং ফসল সংগ্রহ হয়ে যাবে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে। এবং বসন্তকাল যখন হয় ওই সময়ও আমরা কিন্তু ফুলকপি বাঁধাকপি চাষ করতে পারি, সেই ক্ষেত্রে ডিসেম্বর এবং জানুয়ারিতে বীজ বপন করে চারা রোপণ করতে হবে জানুয়ারি ফেব্রুয়ারিতে এবং মার্চ এপ্রিল অবধি ফসল সংগ্রহ করা যাবে। এই ক্ষেত্রে ফুলকপিতে কিছু উন্নত জাত, আমি এখন নামগুলো একটু বলবো, পুষা মেঘনা, পুষা কার্তিকী, পুষা দীপালী, কিছু ধরনের হাইব্রিড ফুলকপির জাত যেগুলো সারা বছর সফলভাবে ফসল ফলানো যায়। এবং বাঁধাকপির ক্ষেত্রে হলো গোল্ডেন একার, প্রাইড অফ ইন্ডিয়া, গ্রিন এক্সপ্রেস, এইসব উন্নত হাইব্রিড জাতের ফসল যে কোনো সময়ে কিন্তু ভালো ফলন দেবে, কারণ এরা তাপ সহনশীল উন্নত জাত বা হাইব্রিড ভ্যারাইটি।
1: হ্যাঁ ম্যাডাম, আর একটা জিনিস, আপনি সারা বর্ষ বলতে আমরা যদি আমরা তিন ভাগে ভাগ করে নিই, এপ্রিল থেকে জুলাই সেটা গ্রীষ্মকালীন, আর বর্ষাকালীন যদি মানে বা আগাম শীতকালীন সেটা হলো অগস্ট থেকে অক্টোবর, আর আপনি যেটা বলেছেন শীতকালীন সেটা নভেম্বর থেকে ফেব্রুয়ারি।
0: হ্যাঁ,
1: তো আমরা এখন জাতের কথা বলছেন, তো কিভাবে আমরা মানে ফুলকপির যে বর্ষাকালে চারা তৈরির জন্য কি কি বিশেষ ব্যবস্থা নিতে হবে যেহেতু এখন বর্ষা চলছে?
0: হ্যাঁ, এখন এই বর্ষাকালে যদি ফুলকপির চাষ কৃষক বন্ধুরা করতে চান, সবার প্রথমে উপযুক্ত জমি নির্বাচন করতে হবে, জমি উর্বর হতে হবে এবং দোআঁশ বা বেলে মাটি জাতীয় মাটি হতে হবে জমির, এবং অম্লতা বা যেটাকে আমরা বিজ্ঞান ভাষায় পিএইচ বলি, অম্লতা 6 থেকে 6.8 এর মধ্যে হতে হবে। এটা কৃষক বন্ধুরা সহজেই সোয়েল টেস্টিং এর মাধ্যমে জেনে যেতে পারবেন,
1: সেটা মাটি পরীক্ষা আপনার নিকটবর্তী কৃষি আধিকারিকের কার্যালয়ে করতে পারবেন
0: একদম। তারপর জমির ব্যবস্থা এভাবে রাখতে হবে যেন জল সুনিষ্কাশনী ব্যবস্থা থাকে, জল
1: যাতে জমিতে না দাঁড়াতে পারে
0: একদম। তারপর নার্সারি তৈরি কিন্তু অনেকটা দেখে শুনে করতে হবে, যেহেতু এখন ঘন বর্ষা, বীজ বপন করতে হবে বীজতলাতে এবং বীজতলাটা একটু উঁচু করে তৈরি করতে হবে যাতে জল না দাঁড়ায়, এবং বীজ শোধন করে নিতে হবে বীজ বপন করার আগে। তাছাড়া এই ঘন বর্ষাকালে পলিথিন বা শেড নেট হয় না, শেড নেট ব্যবহার করলে কিন্তু চারা অতিবৃষ্টিতে ক্ষতিটা কম হয়। তারপর তো চারা নার্সারিতে রোপণ করার 25 থেকে 30 দিনের মধ্যে চারা জমিতে রোপণ করতে হবে। এই ক্ষেত্রে রোপণ করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, গাছের দূরত্ব যাতে সঠিকভাবে বজায় থাকে, গাছ থেকে গাছের দূরত্ব। ফুলকপির ক্ষেত্রে হতে হবে 60x45 সেন্টিমিটার এবং বাঁধাকপির ক্ষেত্রে সেই দূরত্ব হতে হবে 45x45 সেন্টিমিটার।
1: আচ্ছা, বীজ বপনের আগে বীজ শোধন করা কেন গুরুত্বপূর্ণ?
0: এটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যেটা কৃষক বন্ধুরা জানেন বা জানাটা খুবই জরুরি যে কোনো সবজি বা যে কোনো ফসলের ক্ষেত্রে। এই বীজবাহিত যে রোগগুলো থাকে, বীজ শোধনের মাধ্যমে বীজবাহিত রোগ অনেকটা কমে যায় এবং চারাগুলো সুস্থভাবে বেড়ে ওঠে, চারা মরে যাওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়, এবং বীজের আবার যে অঙ্কুর উদ্গম বা কুড়ি আসবে ওটাও কিন্তু অনেকটা সফলভাবে আসে যদি আগে বীজ শোধন করে নেওয়া হয়।
1: আচ্ছা, বীজ শোধন করতে গেলে কৃষক বন্ধুরা প্রথমে কি কি করবেন?
0: বীজ শোধন

0: করতে হলে, বীজ শোধন করতে হলে প্রথমে ভালো কোয়ালিটির বীজ দেখে নিতে হবে এবং বীজগুলোকে ওষুধের মাধ্যমে, বিভিন্ন ধরনের বাজারজাত ওষুধ আছে যেগুলো ব্যবহার করে বীজ ট্রিটমেন্ট করা যায়, বা ঘরোয়াভাবে, বা আমরা বাড়িতে কৃষক বন্ধুরা কি করতে পারেন, ছাই, যেগুলো পুরা ছাই, ছাই ব্যবহার করেও কিন্তু বীজ শোধন করা যায় এবং বাজারের ঔষধ ব্যবহার করেও বীজ শোধন করা যায়।
1: জমিতে সার এবং সেচ ব্যবস্থাপনা কৃষকদের কিভাবে করতে হবে?
0: ফুলকপির জমিতে কিন্তু সুষমভাবে সার দিতে হবে। তো এই ক্ষেত্রে সার কি কি দেওয়া যায়? সাধারণত ইউরিয়া, ডিএসপি, এমওপি, এগুলো আমাদের কৃষক বন্ধুরা সবসময় ব্যবহার করে থাকেন সব ধরনের জমি চাষের ক্ষেত্রে, এবং এগুলোকেই প্রয়োজন অনুযায়ী প্রয়োগ করতে হবে। তাছাড়া পচা যে গোবর সার, গোবর সারও কিন্তু 20-25 টন প্রতি হেক্টর জমিতে দিতে হবে জমি তৈরি করার সময়ে। এবং ফুলকপি ও বাঁধাকপির ক্ষেত্রে আরেকটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট, যেটা মাথায় রাখতে হবে এবং এটা অনুসরণ করতে হবে কৃষক বন্ধুদের, তা হলো বোরন এবং মলিবডেনাম যে অনুখাদ্য বা অনুসার থাকে, এগুলো বাজারজাত করা হয়, পাওয়া যায়, যেমন ওষুধের দোকান, যে আমাদের গাছের ওষুধের দোকান থাকে বাজারে গ্রামে, ওইগুলোতে পাওয়া যায় বোরন এবং মলিবডেনাম অনুখাদ্য। এগুলো ব্যবহার করলে ফুলকপি এবং বাঁধাকপির কিন্তু গুণগত মানটা অনেকটা ভালো হয়, পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেকটা বৃদ্ধি পায়। এবং এক্ষেত্রে আমি আবার সারের ক্ষেত্রে কিছু বলতে চাই। সার
1: এবং সেচ ব্যবস্থাপনা,
0: হ্যাঁ, সার সেচ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমি বলতে চাই, সেচ ব্যবস্থাপনা কিন্তু হালকা নিয়মিত সেচ দিতে হবে। তো বর্ষাকালে তো অবশ্যই জমিতে জল জমতে দেওয়া যাবে না, এবং
1: আমরা আগেই বলেছি জমিতে মানে সেচ ব্যবস্থা যাতে ঠিক থাকে, জল যাতে দাঁড়াতে না পারে সেদিকে কৃষকবাদী লক্ষ্য রাখতে হবে।
0: এবং যখন বর্ষাকাল থাকবে না, যখন বর্ষা কমে যাবে, তখন জমিতে মালচিং করতে হবে। মালচিং করতে এখন কৃষক বন্ধুরা সবাই এই ব্যাপারে অবগত আছেন, এবং মালচিং করলে মাটির আর্দ্রতা বা যে তস ধারণ ক্ষমতাটা ভালো থাকে, মাটি ভিজা থাকে, জল থাকে, তাতে বৃষ্টি না থাকলে জল সেচটা কিছুটা কম পড়লেও এতে গাছের কোনো ক্ষতি হবে না। এবং পাশাপাশি কিন্তু এটা বারবার বলছি, এটা খেয়াল রাখতে হবে যে জল জমলে গাছের শিকড় পচে যাবে এবং রোগ বাড়বে এবং ফলন কমে যাবে। আবার ফুলকপি বাঁধাকপির ক্ষেত্রে রোগ পোকার কিন্তু আক্রমণ একটু দেখা যায়। তো রোগ পোকার ব্যবস্থাপনা করার দিকেও গুরুত্ব দিতে হবে।
1: আচ্ছা, আর জমিতে ফসল কখন সংগ্রহ করবেন কৃষক ভাইরা?
0: ফসল সংগ্রহের ক্ষেত্রে ফুলকপির ফসল সংগ্রহ করে নিতে হবে যখন ফুলকপির ফুল শক্ত ও সাদা থাকাকালীন অবস্থায় সংগ্রহ করে নিতে হবে। এবং বাঁধাকপির ক্ষেত্রে কপির মাথা শক্ত ও সম্পূর্ণ গঠন হলেই সংগ্রহ করে নিতে হবে, এবং এগুলোকে সংগ্রহ করে নিয়ে ছায়াযুক্ত স্থানে রাখতে হবে এবং পরিষ্কার বাঁশ বা বেতের ঝুড়িতে নিয়ে কৃষক বন্ধুদের এটা বাজারজাত করতে হবে। তাহলে ফসলও কিছুদিন সংরক্ষণ করা যাবে ঠান্ডা ছায়াযুক্ত জায়গায় রাখলে, এবং কোয়ালিটিও অনেকটা ভালো থাকে।
1: কিন্তু কতদিন বলতে 60-90 দিনের মাথায়?
0: হ্যাঁ,
1: 60-90 দিনের মাথায় কৃষক বন্ধুরা
0: ফসল সংগ্রহ করতে পারবেন।
1: ফুলকপি অথবা বাঁধাকপি খাওয়ার উপযোগী বা শক্ত হয়ে গেলে তা আপনারা অবশ্যই জমি থেকে সংগ্রহ করে নিতে পারেন। আমাদের ত্রিপুরা রাজ্যে যদি আমরা সারা বছর মানে বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি নিয়ে ফুলকপি এবং বাঁধাকপি চাষ করি, সেক্ষেত্রে কৃষক ভাইরা কতটুকু অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হতে পারেন, এটা আপনি কি মনে করেন?
0: এক্ষেত্রে আমি মনে করি কৃষক ভাইরা যদি একটা অসময়ের ফসল চাষ করেন, আমরা সবাই এটা দেখেছি যে ফুলকপি

0: যেটাই বাঁধাকপি অথবা ফুলকপি আসছে সেটা শিলং রাজ্য থেকে আসছে এবং চাহিদা কিন্তু সারা বছর ধরে আমাদের রাজ্যে আছে। এই জন্য কৃষকরা যদি সঠিকভাবে ফুলকপি এবং বাঁধাকপি চাষ 12 মাস করে থাকেন তাহলে আমরা বলতে পারবো অর্থনৈতিক দিক থেকে আপনারা স্বাবলম্বী হয়ে উঠবেন। ম্যাডাম, আপনার কাছে আর একটু বিশদভাবে জানতে চাইব রোগবালা এবং কীটনাশক ওষুধ নিয়ন্ত্রণে, সেটা ফুলকপির ক্ষেত্রে, এটা যে আর একটু বিস্তৃত বলে দিন আপনি।
1: হ্যাঁ, অবশ্যই। রোগ পোকা তো আমি বললাম, রোগ পোকার আক্রমণ অনেকটা বেশি হয়। এই ক্ষেত্রে কিছু কিছু পোকা থাকে, যেগুলো যেমন শুয়োপোকা, জাপ পোকা, আরেকটা হলো ডায়মন্ড ব্যাক মথ, এগুলো কপির ফুলকপির প্রধান শত্রু। আক্রমণের শুরুতেই কিন্তু নিম তেল, যে নিম অয়েল বাজারে পাওয়া যায় ওষুধ হিসাবে, ওটা স্প্রে করা যেতে পারে। এবং পোকার উপদ্রব যদি বেশি হয় তাহলে অন্যান্য কীটনাশক ও ব্যবহার করা যেতে পারে, যেমন স্পিনোসেড ঔষধ এবং ক্লোরপাইরিফস ব্যবহার করা যেতে পারে। তাছাড়া রোগ পোকার পাশাপাশিও যদি জমিতে জল জমে যে কোনো কারণে কিন্তু গোড়া পচা রোগ ধরতে পারে কপিতে, সেক্ষেত্রে এই রোগ এড়াতে জমিতে কিন্তু জল জমতে দেওয়া যাবে
0: না, কারণ গোড়া পচা রোগ ধরতে পারে
1: এবং এটা খুব তাড়াতাড়ি সংক্রামিত হয়, কপির জমির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে খুব দ্রুত ছড়িয়ে যায়, সেক্ষেত্রে জল জমতে দেওয়া যাবে না।
0: আর একটা কৃষক বন্ধুরা, মানে এতক্ষণ আমরা আলোচনা করেছি সারা বছর ধরে ফুলকপি এবং বাঁধাকপি চাষ সম্পর্কে, আপনারা জেনেছেন বিভিন্ন চাষের বিভিন্ন দিক, জেনেছেন কি কত কী কী মাটিতে আপনার ফুলকপি এবং বাঁধাকপি চাষ উপযোগী এবং কতদিন ধরে সারি থেকে সারির দূরত্ব 45 সেন্টিমিটার সেটাও বুঝেছেন, সার কখন দিবেন সেটাও জেনেছেন, এবং আমরা সেচ ব্যবস্থার ক্ষেত্রে অত্যন্ত লক্ষ্য রাখতে হবে, গ্রীষ্মকালীন কপির জমিতে সবসময় আর্দ্রতা বজায় রাখতে হবে এবং প্রতি 3 থেকে 5 দিন অন্তর সেচ দেওয়া প্রয়োজন। আর বর্ষাকালে যাতে কফির গাছের গোড়ায় যাতে জল না দাঁড়াতে পারে সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। আমাদের কৃষক বন্ধুরা, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই আমাদের এই অনুষ্ঠান শোনার জন্য। ম্যাডাম, আপনি আমাদের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
1: ধন্যবাদ সবাইকে।
0: শুনলেন 12 মাসে ফুলকপি এবং বাঁধাকপি চাষ কতটা লাভজনক, এ নিয়ে বললেন কৃষি বিশেষজ্ঞ শ্রীমতী তৃষ্ণা মজুমদার। কৃষক বন্ধুরা, এরই সাথে শেষ হলো আমাদের কিষাণবাণী অনুষ্ঠান। কৃষক ভাই বোনেরা, কিষাণবাণী অনুষ্ঠান আবারও শুনতে পাবেন আগামী বৃহস্পতিবার সন্ধ্যে 6:30। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।

এতক্ষণ শুনলেন কৃষক বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান কিষাণবাণী, আকাশবাণী বিলোনিয়া। এখন অনুষ্ঠান পরিচিতি।

শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান পরিচিতি। একটু পরেই সন্ধে 7:05 শুনবেন গ্রামের বৈঠকে এই অনুষ্ঠান। আজকের বৈঠক আশ্রমপাড়া, পশ্চিম পিপাড়িয়া খোলা গ্রাম পঞ্চায়েত, রাজনগর আরডি ব্লকের অন্তর্গত। এই অনুষ্ঠানের পরেই 7:35, 7:45 এবং 7:55 যথাক্রমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের খকবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। রাত 8:05 শুনবেন লাইভ মনের মতো গান, শুনবেন বাংলা এবং হিন্দি ছায়াছবির গান। 9:00 যুব অনুষ্ঠান যুববাণী, 9:30 শুনবেন সরগম অনুষ্ঠানে শাস্ত্রীয় গায়ন, শিল্পী ওস্তাদ ইউনুস হুসেন খান, শিল্পী পরিবেশন করবেন রাগ বেহাগ। রাত 10:00 হারানো দিনের গান শুনবেন, 10:30 অনুষ্ঠান সূচি জানিয়ে শেষ হবে আজকের অধিবেশন। অনুষ্ঠান পরিচিতি জানলেন আজকের পরবর্তী সময়ের।

শ্রোতা বন্ধুরা, গাছ আমাদের প্রাণ, তাই গাছ লাগান, প্রাণ বাঁচান। গাছ থেকেই বৃষ্টি, বৃষ্টি থেকেই সৃষ্টি। সবে মিলে গড়লে বন, থাকব সুখে অনুক্ষণ। সুস্থ সুন্দর জীবন করতে চাই, স্বেচ্ছায় বৃক্ষরোপণ করতে, করছি পণ হব সৎ, বনভূমির ধ্বংস করব রদ। গাছ লাগাও, পরিবেশ বাঁচাও, নিজে বাঁচো, অন্যকেও বাঁচাও।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। আকাশবাণী বিলোনিয়া। শ্রোতাবন্ধুরা, আমাদের স্টুডিও ঘড়িতে এখন সময় সন্ধে 7টা বেজে 4 মিনিট হয়ে 35 সেকেন্ড।

আকাশবাণী বিলোনিয়া, শুরু হচ্ছে অনুষ্ঠান গ্রামের বৈঠকে। আজকের বৈঠক রাজনগর আরডি ব্লকের অন্তর্গত আশ্রমপাড়া পশ্চিম পিপারিয়াখোলা গ্রাম পঞ্চায়েত।

0: গ্রামের বৈঠক এই অনুষ্ঠানে আজ আমি এসে পৌঁছে গেছি আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে প্রায় 15 কিলোমিটার দূরে রাজনগর ব্লক এলাকার পশ্চিম পিপরিয়া খোলা গ্রাম পঞ্চায়েতের আশ্রমপাড়া এলাকায়, যেখানে একেবারে প্রবীণ থেকে নবীন সকলে রয়েছেন রয়েছেন এলাকার প্রধানও। ওনারা প্রায় সময় বসেন, এলাকার উন্নয়নমূলক কাজ নিয়ে কথাবার্তা বলেন, কিভাবে ওনাদের এলাকাকে আরও উন্নত করা যায় এবং কি কি প্রয়োজন সে বিষয় নিয়ে বলেন এবং প্রধানের কাছে সেই দাবি ওনারা রাখেন। এই যে বৈঠক ওনারা বসেন, গ্রামের বৈঠক, এই বৈঠকে ওনারা কি আলোচনা করেন, এই গ্রাম কি ছিল এক সময়, বর্তমানে কীরকম রয়েছে, বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা এখন ওনারা কীরকম পাচ্ছেন, এ নিয়ে কথা হবে। একেবারে প্রবীণ ব্যক্তি রয়েছেন আমার পাশে, কি নাম আপনার?
1: বিবেকানন্দ দত্ত।
0: কত বছর ধরে আছেন এই এখানে?
1: স্বদেশী আন্দোলন সঙ্গে একও চলিয়ে আসে।
0: স্বদেশী আন্দোলন?
1: হ্যাঁ,
0: মানে প্রায় 70-80 বছর। যখন এখানে এসছেন, এই গ্রামে কি দেখেছেন, কি রকম ছিল এই গ্রামে, মানুষজন কত কত পরিবার ছিল, কি রকম ছিল, রাস্তাঘাট কি ছিল, গল্পটা একটু বলেন।
1: জঙ্গল একটা ঘর হচ্ছে, 12 রবিবার 13 রবিবার বাস হচ্ছে, এক ঘর হচ্ছে, এরকম দিন গেছে।
0: মানে মানুষ সব একসাথেই থাকতেন?
1: হ্যাঁ।
0: আর কোনো পাড়া ছিল না?
1: না।
0: এই যে তখন জঙ্গল, জঙ্গলের মধ্যে থাকতেন, তো আপনারা বাজার যেতেন কোথায়?
1: বাজার বাংলাদেশে।
0: বাংলাদেশে?
1: হ্যাঁ।
0: কিভাবে যেতেন?
1: হাঁটি,
0: পায়ে হেঁটে। এখান থেকে কত দূর?
1: হাঁস মারি
0: 5-6 মাইল হেঁটে আপনারা বাজার যেতেন। তো একা একা যেতেন না দল বেঁধে?
1: দল ভাঙিনি।
0: কেন দল বেঁধে কেন যেতেন? মানে বাঘ ভালুক এগুলো দেখেছেন? দেখেছেন এগুলো মারতো? এগুলো? হ্যাঁ। তো এই যে দীর্ঘ বছর আগে বাজারে যেতেন দলবদ্ধ ভাবে, রাত্রি ভাবে কি বেলা থাকতে কিভাবে থাকতেন রাত্রি জঙ্গলের মধ্যে?
1: জঙ্গল মধ্যে ব্যাগে আমরা 8টা 9টা গপ গুজি মারতো।
0: দীর্ঘ বছর পরে আজ থেকে ধরুন আরো 15-20 বছর আগে কিরকম হয়েছে এটা, এই আপনাদের এই গ্রাম? এখন না, 15-20 বছর আগে কিরকম ছিল, এই রাস্তাঘাট ছিল?
1: কিচ্ছু নাই,
0: 15-20 বছর আগে ছিল। এখন?
1: এখন তো রাস্তাঘাট হয়েছে, চলার সুবিধা হয়েছে, সব দিক দিয়ে সুবিধা।
0: সরকারি সুযোগ সুবিধা কিছু পেয়েছেন?
1: হাসি।
0: কি কি পেয়েছেন?
1: হাসি গর্ভাসি, আমার এই জলভাসি, বাতা হাসি।
0: আচ্ছা।
1: আমি তো বাতা দিত না, আমার চলিয়ে আমার তো কিছু নাই।
0: আচ্ছা।
1: খারণ ভাসি।
0: রয়েছেন আমার সাথে আরেকজন প্রবীণ ব্যক্তি, কি নাম আপনার?
2: আমার নাম বীরেন্দ্র মজুমদার।
0: কত বছর বয়স আপনার?
2: 83।
0: তো কত বছর ধরে এই এলাকাতে আছেন?
2: আমি ধরেন 70-75 বছর এই তো।
0: আমরা
2: সবাই আগাতে যাইতাম, চলাফেরা করতাম, 10-12 জন অতরে যাইতাম, ওই হাতে বন্ধা রাখতাম, ওই হাতিয়ে দুরানি দিত, এরপরে আগুন দেখলে তো আতি দুতো যাইতো গা। আর বাঘে ধরেন না, বাঘও আছে, সাবধানে থাকতাম আমরা, বালুকের দেখিনি, বালুক দেখিত, যেটা দেখিনি ওইটা মিথ্যা মুগিল, বাঘ দেখছি, বাঘে সামনে তো গরু মারিয়ে লেছে, এইভাবে আসিলাম বাড়ি। আর
0: মানুষ মেরেছে কখনো?
2: ওই এই যে রাস্তা, বড় রাস্তাটা, বড় রাস্তাটা এই সময় এইরকম একটা রাস্তা আসিল। হ্যাঁ, মাটির। আচ্ছা, নার্ড স্কুলের মাস্টার হইতো। হ্যাঁ হ্যাঁ, দাওয়া বেড়া নিয়া এই রাখতো, আমরা বুড়ারা মাঠ গাড়ি গাড়ি এনে রাস্তা দিতাম। হ্যাঁ, নাট স্কুলের মাস্টার হইতো, নাট স্কুলের মাস্টার হইতো আর বুড়ারার মাস্টার। এইভাবে আমরা এটা গঠন করছি। এমন রাস্তাটা হয়েছে, এমন জলও দিছে, বিদ্যুৎও দিছে, ঘরও দিছে।
0: এই যে অতীতে যে আপনারা যখন এক থাকতেন জঙ্গল, এই যে বাজার যেতেন কোথায়?
2: বাংলাদেশে যাইতাম হতম, এরপরে যাইতাম ধরেন বিলোনিয়া, ওই একটা হারি হত দিয়া, ওই যে ক্যাম্প আছে, এখানে একটা ক্যাম্প আছে, ক্যাম্পের লগে দিয়ে উঠতাম, ওই মাল লইয়ারে যাইতাম। আর তুলামারা বাজার হইতাম, ওই নন্দসরা দিয়ে যাইয়ে, যশপুরা দিয়ে যাইয়া রে যাই উঠতাম। রাস্তাঘাট আসলো না এরকম,
0: দল বেঁধে যেতেন,
2: দল বেঁধি, হ্যাঁ, দশ বারো জন অত যাইতাম। আচ্ছা,
0: দিনে দিনে ফিরতেন না রাতে?
2: রাতে তো, রাতে তো আমরা হিয়ানে যাইয়া অতরে বইয়া টিফিন কিনতাম, টিফিন খাইয়া অতরে বইয়া। এ সময় হিংসা আসিল না, হিংসা জিনিস আসিল না, সবাই আমরা আগের দিনে
0: মানে মানুষের মধ্যে খুব মিল ছিল,
2: মিল মানে কি আর তো অদ্ভুত এই নাই। আচ্ছা, আমরা রেটিলা অর্থাৎ যশপুরা হইতে, হচুমপাড়া হইতে, খালন্ডা হইতে সবাই বাস করে গেছে। একটিলা উন্নয়নের মাঝখানে আপনার এই উদ্যোগী জেলত গোড়া দিয়া সবাই বইতো, বাসের ডাবা সেই সময় তো বাসের ডাবা সারা না ছিল, চারিদিকে বইতো, গল্প সল্প করতো, হ্যাঁ, এই কথাবার্তা হইতো, দিন কাটতো, খুব আনন্দে আসছিলাম। আচ্ছা, এই অর্থাৎ সেইতে শুরু হয়েছে যে রাস্তাটা হয়েছে, অনেক বেশ উন্নত হয়েছে।
0: এখন আপনাদের এই যে পশ্চিম পিপড়িয়া খোলা, পশ্চিম পিপড়িয়া খোলা নামটা কেন দিয়েছে, কেন হয়েছে কিছু জানেন কি?
2: আগেও তো কই আছে, আমরাও কই যে পিপড়িয়া খোলা নাম দিছিল, ঢাবা আসিল, ডেবার মধ্যে শিগরি আছে, শিগর কাটা, একটা শিগর কাটা, এটাও আমরা ফলানেরা কাটাম আর কি আগের দিনে, এটা লো এলে পিপড়িয়া খোলা হচ্ছে। এটা তো ডেবার,
0: এখন তো অনেকটা উন্নত,
2: হ্যাঁ উন্নত।
0: তখন মানুষজন কিরকম ছিল, কত লোক ছিল?
2: ওয়ারে লোক আর অন্য লোক তো অল্প প্রচুর লোক, অল্প প্রচুর ছিল না, বেশি আছিল।
0: কত পরিবার, কত পরিবার ছিল?
2: মানে
0: একটা এলাকাকে এখন তিনটা হয়েছে, মানে এই তিনটা এলাকা মিলে লোকজন ছিল একশো একশো। আর এখন তখন তো বললেন মানে সবার মধ্যে মিল ছিল, আর এখন কিরকম আছে?
2: না অনেক খারাপ লাগে, অর্থাৎ উচিত কথা হইতে গেলে তো বাঁচতে হাঁটাহাঁটি যাবো, আর পরে ষাট বছর আগে বা দশ বছর আগে আর এখন একটু বেশ কম আছে। এখন যেইভাবে চলিয়ে
0: বিশ্লেষণ
2: করতাম না, বহুত কিছু লাগে।
0: কি স্কুল আছে আপনাদের এখানে?
2: না স্কুলও আছে, স্কুলের এই নেই
0: আর লাগে স্কুল
2: না, না আর কি লাগে?
0: পঞ্চায়েত আছে,
2: পঞ্চায়েত আছে,
0: স্বাস্থ্যকেন্দ্র,
2: হ্যাঁ
0: স্বাস্থ্যকেন্দ্র,
2: স্বাস্থ্যকেন্দ্র তো আছে,
0: একারে
2: জল হইতে অর্থাৎ বিদ্যুৎ হইতে ঘর হইতে সবকিছু তো আছে,
0: জল বাড়িতে গেছে।
2: হ্যাঁ
0: হ্যাঁ, রয়েছেন আমার পাশে একজন একদম প্রবীণা মাসি, কি নাম আপনার?
3: মাসি এত কিছু করতাম না, তারা যা দেখেন যে না এত কিছু।
0: কি নাম আপনার?
3: আর নাম প্রতিমা চক্রবর্তী।
0: বয়স কত?
3: 71।
0: কত বছর এই এলাকাতে আছেন?
3: এই 35 বছর।
0: কি বিবাহ সূত্রে না একসাথে এসেছেন?
3: বিবাহ।
0: আগে বাড়ি কোথায় ছিল?
3: একদম জঙ্গল, তারপর রাস্তাঘাট না, আমরা যে আসিলাম রোড সাইডে সবসময় গাড়ি ঘোড়ার যখন আসি তখন আমার কাছে খারাপ ভালো লাগে না, মোটামুটি ভালো লাগতো না। তারপর আস্তে আস্তে আস্তে আস্তে এবারে সবার লোক পরিচয়।
0: এখন কিরকম লাগছে?
3: না এখন ভালো আছে, মিলেমিশে চলি সবার।
0: এখন যদি বলি শহরে যাবেন? শহরে?
3: আর শহরে শহরে যাবেন আমার ক্ষমতা কই, শহরে যাইতাম পারলে তো আরো ভালো। ভালো
0: এখন আপনার গ্রাম শহরের মতো হয় নাই? অন
3: আরো কিছু বাকি রয়েছে।
0: কি বাকি আছে
3: শহরে? যে শহরে যে ভাবে চলো এইভাবে তো আর গ্রামটা হয় না।
0: আচ্ছা,
3: হয় না আর করলেও হইতো না। এটা গ্রামে আর শহরে অনেক কিছুই বেশ কম আছে। শহরে তো আমি সবসময় যাই না, ওই তো বিলুনিও যাই, আগরতলাও যাই, উদয়পুরও যাই, যাই না যাই তো
0: দেখি। এখন যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত,
3: এখন তো খুব ভালোই লাগে এখন যোগাযোগ ব্যবস্থা।
0: আগে আগে যেতে পারতেন আগরতলা বা বিলুনিয়া যেতে পারতেন
3: না? আগে তো যখন উদয়পুর যাইতে হইল বিলুনিয়া থেকে, তারপর বাসে উদয়পুর যাইতে হইত।
0: আচ্ছা,
3: সত্যি কথা যেটা,
0: হ্যাঁ সারাদিন লাগতো,
3: সারাদিন লাগতো, সন্ধ্যার সময় আয়ন হইতো।
0: আচ্ছা, আর এখন?
3: এখন তো সুবিধা, এখন তো ভাইয়ের গাড়িত করিয়ে যেতাম, গাড়ির সমস্যা নাই।
0: তো এই যে আপনাদের
3: এটা তো রেল হইছে,
0: হ্যাঁ
3: সমস্যা নাই। উদয়পুর জঞ্জাল, তারপর আগরতলা জঞ্জাল, সবকিছু। হ্যাঁ,
0: তো এখন আর কি লাগবে আপনাদের, মানে সরকারি সুযোগ সুবিধা কি পেয়েছেন আপনি?
3: সরকারের সুযোগ ঘর ঘর একটা পাইছি, আর এটি আর জল ভাতা এটি আর লেফটেনের কথা প্রধানের কাছে জানাইছি, প্রধানের দিব।
0: এটা আপনার দরকার? আর সবার জন্য কি দরকার?
3: সোলারটা পাইছি, আমার কানেকশন দেন, জমি জমি।
0: আচ্ছা, সেটা আর কি লাগে এলাকাতে? এলাকাতে আর কি লাগে?
3: এলাকাটা
0: সুন্দর করতে কিছু লাগে না?
3: একটা তো অবশ্য কেজি স্কুল স্কুল বাচ্চার গুলো দিলে এটা ভালো হইতে।
0: আচ্ছা,
3: যে বাচ্চারা আমরা না অনেক ওকে বাচ্চারা তো লেখাপড়ায় একটা উন্নত হইতে এটা দরকার অবশ্যই।
0: রয়েছেন মধ্যবয়স্ক কয়েকজন দেখা যাচ্ছে, ওনাদের সাথে একটু কথা বলি। কি নাম আপনার?
4: জীবন বুদ্ধ।
0: কত বছর আছেন এখানে?
4: আমার জন্ম হইতে এখানে আজকে 63 বছর আমার জন্মই এখানে।
0: তো জন্ম থেকে কি দেখছেন?
4: জন্ম থেকে তো এই যে রাস্তাঘাট তখন তো আসলো না, রাস্তাঘাট আসলো না তখন। এখন যেসব রাস্তাগুলো তারা কইছে এটা তখন একটা জমিন রালে ছিল, বরফের জমিন দিয়ে আমরা যাইতাম বরফতের বাজার। আমরা বরফের বাজারটা করছি, বাংলাদেশে আমরা করছি না, তো বিভিন্ন জায়গাতে তখন যাইতাম। আমরা বয়স অনুযায়ী আমরা বরফের বাজার দেখছি, কত্তার বাজার করতে এটারে কত্তার বাজার, তো কত্তার বাজার যাইতাম, আইতাম বাজার করতাম, রাস্তা কত মানে জমিন লাল দিয়ে যাইতাম। এখন তো পরস্পরীরা রাস্তাঘাটও মোটামুটি বাংলাদেশের মুসলমান তখন আইয়ে রাস্তাঘাটই বানিয়েছে, বড় এই রাস্তাটা করছিল তখন। রাস্তা করতে আছে কাঁচা রাস্তা তো অনেক বছর আমরা হাঁটা হাঁটাশোনা করছি, এরপর ইটসলিং গেছি, ইটসলিং এবার পরে যাক এখন ইয়ে হয়েছে। এখন লাস্ট পর্যন্ত হইতে হইতে আমরা পাড়াতে হইয়া গেছে, আমরা পাড়ার মধ্যে এখন যে সব রাস্তাগুলো হয়েছে আজ থেকে 25 বছর আগে বা 20 বছর আগে বা 15 বছর আগে আমরা এটা অনেক কষ্টের ফসল। আমরা এই রাস্তা চলতে তো কষ্ট হয়েছে, একটা গাড়ি হইতো না বরফের থেকে করলে কত লাগে, যদি 100 টাকা কত 200 টাকা আমরা কেমনে যাবো? ওদের রাস্তা তো নেই, আমরা টায়ার চাক্কা চাক্কা সারি সার গিয়ে বিয়ারিং জিয়ার গিয়ে অনেক কিছু করতো, মানে বিভ্রান্ত হইতাম আমরা তার কাছে। অনেক সময় আমরা পয়সা না থাকলেও বাধ্যগত ওইটা আনা লাগতো, যেহেতু পয়সা না থাক কারো তো ঋণ করে আনা লাগতো, কিন্তু রুগী একটা যদি নিবার নন যাইতো না। এখন যখন রাস্তা হয়েছে ভালো হয়েছে, আমরা সবার উন্নয়ন হয়েছে, এলাকার সর্বস্ব জনগণের উপকার হয়েছে, আমরা এটাতে খুব খুশি হয়েছি, এটা খুব আনন্দের বিষয় আমরা।
0: আর কি লাগে আপনাদের এই এলাকাতে?
4: এই এলাকাতে এখন আর কি, এখন তো মোটামুটি সবকিছু পাইছি, জল পাইছি, কারেন্ট বিদ্যুৎ পাইছি, তারপরে আমরা এখন কৃষি আমরা যে কৃষকের আমরা কৃষক ভাতা পাইছি, আমরা সুযোগ সুবিধা অনেকটি আমরা পাইছি, রাস্তাঘাটও মোটামুটি এখনো কিছু কিছু লাইট যা যেদিন দিছি মোটামুটি দিছে, আরো কিছু প্রয়োজন আছে, দিলে আরো খুশির বিষয় আর কি, আনন্দের বিষয়। তো দিব, দিত না মন না, সরকার যেহেতু আছে, সরকার তখন কাজ ভালো করে নিশ্চয় কাজ করব। এটা আমরা সহযোগিতা, আমরা সবাই মিলিয়ে আমরা একমতে আছি, আমরা বিশ্বাস আছে এই দেশ আরো ডেভেলপ হইব, এদের আমার পূর্ণ বিশ্বাস।
0: মানে এখন আপনি আপনি আপনি নিজে ব্যক্তিগতভাবে কি কি পেয়েছেন সরকারি সুযোগ সুবিধা?
4: আমি সুযোগ পাইছি, কিষাণ ভাতা পাইছি, তারপরে আবার ঘর পাইছি, লেফটেন পাইছি, জল পাইছি, আমরা যে সুযোগ সুবিধাগুলো পাইছি
0: মোটামুটি পেয়ে গেছেন সবই। আর কিছু দাবি আছে?
4: দাবি তো আছে, দাবি সমান ছেলেরা বেকার আছে, তারা চাকরি বাকরি তো দরকার, এটা তো প্রয়োজন আছে স্বাভাবিক। কিন্তু সরকার তো এটা দিতে হইবে, এই সিস্টেমে ধরুন তার যোগ্যতা অনুসারে গেছে, এটা চেষ্টা করবো কতটুকু পারে।
0: এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে?
4: ভালো হয়েছে, খারাপ হইব গেলে ভালো হয়তো করছে, এটা কাজ খুব ভালো হয়েছে। এখন আমরা যথেষ্ট ভালো তো আছি, শান্তিতে আছি, এটা একটা আনন্দের বিষয়।
0: এক সময় যারা যোগ্যতা ছিল তারা পায়নি
4: না, এখন যোগ্যতা অনুসারে যাইতে আছে, এটা খুব ভালো হয়েছে। সবাই মানে এটা বঞ্চিত হইতে আছে না, মানুষ যার যোগ্যতা আছে পাইব, যোগ্যতা নাকি করে পাইব।
0: রয়েছেন, আচ্ছা ওনার সাথে কথা বলি, কি নাম আপনার?
5: আমার নাম কয়রাম সেন।
0: তো বলেন, এই পশ্চিম পিপলেখলা কত বছর ধরে আছেন, কি দেখেছেন আর কি হয়েছে?
5: আমি তো আমার জন্ম পশ্চিম পিপলেখলা গাঁও পঞ্চায়েতের মধ্যে, অনেক কিছু দেখেছি আমার এই 64-65 বছর বয়সে। এখানে পশ্চিম পিপলেখলা যে দুর্গম এলাকা ছিল, সেখানে রাস্তাঘাটের যে মানে অপূরণীয় মানে যেটা বলা যায় না, যে বরবাতরি টু তুলামুড়া যে রাস্তাটা, যা বয়স্করা যাই বলেছে সম্পূর্ণটাই সত্য, এটা মাটির রাস্তা তৈরি হয়েছে। তখন পরবর্তী সময়ে ধাপে ধাপে ইটসোলিং, তারপরে পাকা রাস্তা হওয়ার পরে আমাদের এই পশ্চিম পিপলেখলা গাঁও সবার অঞ্চলের মানুষ, ওই এলাকার মানুষ হয়তো গাড়ি ঘোড়া সেখানে যাতায়াত করতে দেখেছে। এর আগ পর্যন্ত গাড়ি ঘোড়া ছিল না, হ্যাঁ যোগাযোগের মানে ব্যবস্থা ছিল না, তখন আস্তে আস্তে ধীরে ধীরে এটা উন্নত হইতে আছে, বা গাড়ি ঘোড়া আমরা দেখছি এখন দেখতে আছি। আমাদের এই এলাকার বিশেষ করে কালান্ডাবা টু পশ্চিম পিপলেখলা স্কুল সংলগ্ন বরপাতরি টু তুলামুড়া রাস্তার সঙ্গে যে সংযোগ, এই যে দীর্ঘ 25-35 বছর মানুষের দাবি ছিল এই এলাকার মধ্যে যে রাস্তাটা উন্নতি করার জন্য, পাকা রাস্তা দেখার জন্য মানুষের অধিক আগ্রহ, যেটা আমি বলে শেষ করতে, পাকা রাস্তা হয়েছে, মানুষের দীর্ঘদিনের আশা ভরসা সম্পূর্ণটাই পূর্ণ হয়েছে, এটা দেখে মানুষ উৎফুল্ল, আমাদের গ্রামের মানুষ খুব আনন্দিত। আর আদার্স অন্যান্য সেন্ট্রাল স্কিমগুলো, কেন্দ্রীয় সরকারের যেসব প্রকল্পগুলো আমাদের রাজ্যের মধ্যে প্রযোজ্য, অধিকাংশই ব্যক্তিরাই, অধিকাংশ নাগরিকরা সম্পূর্ণভাবে সেটা ভোগ করতেছে। আমি ব্যক্তিগতভাবেও আমার কথাটা বলতে আসি, আমি অটল জলধারার যোজনার আওতায় গিয়েছি এবং পেয়েছি, সৌভাগ্য যোজনা পেয়েছি, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেয়েছি, শৌচালয় পেয়েছি, আমি ভাতাও, আমার পরিবারে ভাতাও পেয়েছি, মানে সব কিছুই আমাদের চাহিদা অনুসারে হ্যাঁ আমরা পেয়েছি। এবং আরও পাওয়ার জন্য যেটা হয়তো আপনি বলতে পারেন, আমার ছেলে শিক্ষিত, যতটুকু শিক্ষিত, কারণ বর্তমান সরকার মেধাভিত্তিক যোগ্যতা অনুসারে সরকারি মানে এডুকেশনে নিয়োগ করবে, কিন্তু আমার ছেলে সেই উপযুক্ত নয় দেখি, আদার্স কোনো কর্মসংস্থানের সুযোগ যদি আমরা পাই পেয়ে থাকি আরও বেশি মানে উপকৃত হব। এটাই
0: এলাকার বেশিরভাগ মানুষ কি করে?
5: কৃষিকাজ, এই এলাকার মানুষ বেশিরভাগ মানুষই কৃষিকাজ, এবং বিশেষ করে কর্মচারীর সংখ্যা আমাদের অত্র অঞ্চলে খুবই কম। কৃষিকাজের উপর আমরা প্রায় 70-75% মানে নাগরিক এখানে কৃষিকাজের উপর নির্ভরশীল।
0: তো সেচ ব্যবস্থা আছে?
5: জলের সেচ ব্যবস্থা মোটামুটি আছে, আরও একটু মানে লাগে। এখানে অধিকাংশ এলাকার মধ্যে হয়তো জলটা মানে সরবরাহ করতে পারছে না, সেখানে ধরেন একটু মোটর বা অন্যান্য আরও উন্নত ধরনের যদি জল উত্তোলন করা যায় মাটির নিচের থেকে, তাইলে আরও কৃষক উন্নতি হবে। এবং এখানে আমাদের পঞ্চায়েতের কাছে আমাদের দাবি, এলাকার মানুষের দাবি, এখানে যদি মনে করেন একটা এগ্রিকালচার অফিস হয়েছে, তাছাড়া কৃষকেরা জানেন তো, কৃষকেরা পশুপালন করতে ভালো পায়, গ্রামের মানুষ আমরা পশুপালন করি, সেখানে একটা পশু চিকিৎসা কেন্দ্র যদি স্থাপন করা হয় আমাদের

0: এবং এখানে হাই স্কুল আছে, মনাইপাতর উচ্চ বিদ্যালয়, যে স্কুলে 100% প্রত্যেক বছর পাশের মানে পার্সেন্টেজ 100%, খুব ভালো লেখাপড়ার দিক দিয়া আমাদের বিলোনি আর্য কলোনির সমকক্ষ হিসেবে এই আমাদের মনাইপাতর স্কুলের একটা সুনাম আছে।
1: স্বাস্থ্যকেন্দ্র আছে,
0: স্বাস্থ্যকেন্দ্র আছে, উপস্বাস্থ্যকেন্দ্র আছে এখানে আমাদের পঞ্চায়েতের মধ্যে। আমাদের পঞ্চায়েতে শুধু আমাদের একটাই চাহিদা দাবি, কৃষক যারা পশুপালন একটা পশু চিকিৎসালয় যাতে এখানে স্থাপন করা হয় আমাদের পঞ্চায়েতের কাছে বা অন্যান্য ব্লকের কাছে আমাদের চাহিদা এবং আমাদের আবেদন রইল।
1: আর রাস্তাঘাট আর কিছু দরকার?
0: রাস্তাঘাট গ্রাম অঞ্চলে মোটামুটি রাস্তাঘাট আমাদের যেটা মানে অপূরণীয় ক্ষতি ছিল আমাদের গাওসভার মধ্যে, যে কালান্ডা বা টু যে বরপাত্রি তুলামুরা যে রাস্তার সংযোগ, হ্যাঁ সেটাও মোটামুটি পূরণ হয়েছে। হ্যাঁ আশেপাশে আর ছোট রাস্তা কয়েকটা আছে, এটা আমাদের পঞ্চায়েত এটা পঞ্চায়েতের বাজেটের মাধ্যমে সেটা সম্পূর্ণ করবেন।
1: যুব সমাজে একটা চিন্তা ভাবনা থাকে এলাকার উন্নয়ন নিয়ে, তো এই যে যুব সমাজে রয়েছেন, ওনারা শিক্ষা দীক্ষা করেন, পড়াশোনা করেন, পঠন পাঠন করেন, ওনারা কতটা খুশি বা কি চাই ওনাদের দাবি এই নিয়ে ওনাদের সাথে? কি নাম আপনার?
2: নাম প্রদীপ চক্রবর্তী।
1: হ্যাঁ, বয়স?
2: বয়স 38।
1: কি করেন?
2: আমি বর্তমানে টিউশনের সাথে যুক্ত আছি।
1: পড়াশোনা কতটুকু?
2: BA পাস।
1: এই যে পশ্চিম পিপলেখলা গ্রাম পঞ্চায়েত বা পশ্চিম পিপলেখলা এলাকা, এই গ্রামটা, এই গ্রামটা আর কি দরকার?
2: এই গ্রামটার মধ্যে এখনো প্রথমত এসে যায় যে কৃষকের যে চাহিদা আছে মোটামুটি জলের পর্যাপ্ত পরিমাণে নেই, ঠিক আছে, তবে আরো কিছু দরকার যেগুলি, আর বিশেষ করে যে আমাদের যে কৃষকের বা আমাদের যারা গবাদি পশু পশু চিকিৎসালয় একটা দরকার। হ্যাঁ, এটা একটা দরকার, আর বিশেষ করে আমরা যারা আছি।

0: বেকার, আমাদের একটা দাবি যে কিছু একটা কর্মসংস্থানের,
1: মানে যারা যুবক রয়েছে তাদের কর্মসংস্থান,
0: হ্যাঁ কর্মসংস্থান।
1: এই যে বর্তমানে যে মেধাভিত্তিক কর্মসংস্থান দেওয়া হচ্ছে, এই থেকে তোমরা খুশি?
0: হ্যাঁ মোটামুটি খুশি, এটা তো খুবই ভালো, কারণ মেধার উপর সবকিছু নির্ভর করে। হ্যাঁ হয়তো আমাদের মেধা নেই, সরকার ইচ্ছা করলে এটার অন্য একটা বিকল্প রাস্তা সরকার বের করতে পারে, তাতে আমরা যারা রয়েছে আমাদেরও একটা উপকৃত হতাম আর কি।
1: সব বয়সের লোকেদের সাথে কথা হলো, ওনারা কি চিন্তা ভাবনা করেন এলাকার উন্নয়নে, এলাকাকে আরো সাজিয়ে তুলতে কি দরকার, মানুষের কি দরকার, এ নিয়ে আমরা সবার মতামত জানলাম। রয়েছেন প্রধান, ওনার কাছে জানবো যে উনি এই পশ্চিম পিপড়িয়াখোলা এলাকাটাকে ভালোভাবে উন্নয়ন করার জন্য চেষ্টা করে যাচ্ছেন, তো ওনার কাছে জানবো এই ওনার পঞ্চায়েতের অধীন কত পরিবার রয়েছে এবং জনসংখ্যা কত?
2: নমস্কার, আমি পশ্চিম পিপড়িয়াখোলা পঞ্চায়েতের প্রধান অনিমা শীল শর্মা। তো আমাদের এই পঞ্চায়েতের আগে মানে এখন বর্তমানে আমাদের ফ্যামিলি আছে 614, আর লোক সংখ্যা 2282।
1: এই যে অনেক লোক সংখ্যা এবং অনেকগুলি পরিবার রয়েছে, তো সরকারি অনেকগুলি সুযোগ সুবিধা রয়েছে যেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে হর ঘর জল, তারপরে সৌভাগ্য যোজনা, বিদ্যুৎ, সামাজিক ভাতা, এই ধরনের আপনি কি পরিমাণ দিতে পেরেছেন আপনার এলাকায়?
2: আমাদের এই এলাকাতে বিশেষ করে আমার পশ্চিম পিপড়িয়াখোলা পঞ্চায়েতের মধ্যে আমার টোটাল ঘর, হ্যাঁ 21-22-এর যে আমাদের যে ঘর, ওই ঘরের আওতায় আমাদের 336টি আমরা প্রথমে দিয়েছিলাম হ্যাঁ পরিবারকে। তারপর এখন বর্তমানে 2026-এর যে তখন আমরা আমাদের 165টি ঘর আমাদের জিওটেকিং হয়েছে, এবং এটা আমরা গ্রাম সভার মাধ্যমে এটা সম্পূর্ণ ঘোষণা দেওয়া।
1: কত শতাংশ আপনি আবাস যোজনা দিতে পেরেছেন?
2: প্রায় 90,
1: মানে 90% মানুষেরকে ঘর দেওয়া হয়ে গেছে, জল বা বিদ্যুৎ?
2: জল আমাদের প্রায় অনেক জায়গাতে, এত আমাদের উঁচা জায়গা, তার জন্য কিন্তু আমাদের এখানে প্রায় 50-60টা ফ্যামিলি, মানে এই যে আমাদের যে ফ্যামিলি ওয়াইজ যে ফ্যামিলি আছে, ওই ফ্যামিলির থেকে আমাদের প্রায় 50-60টা ফ্যামিলি আমাদের এখন বাদ আছে, কারণ তাদের বাড়িতে জল যায় না। জল
1: এখানেও 95%
2: হয়ে গেছে।
1: বিদ্যুৎ?
2: হ্যাঁ বিদ্যুৎ তো ফুল
1: 100 100। তারপরে শৌচাগার?
2: হ্যাঁ শৌচালয়, বিশেষ করে আমাদের এখানে শৌচালয় 175টি আমাদের শৌচালয় দেওয়া হয়েছে, আর বাকি যারা আছে তাদের নামও আমরা সম্পূর্ণভাবে নথি আমাদের পঞ্চায়েতের মধ্যে রাখা হয়েছে, এবং এগুলি আমরা প্রপোজালের জন্য আমরা পাঠানোর ব্যবস্থা করব।
1: সামাজিক ভাতা?
2: হ্যাঁ সামাজিক ভাতাও প্রায় আমাদের এখানে প্রায় 350 লোক আমাদের এখানে সামাজিক ভাতা পায়।
1: যেসব সরকারি সুযোগ সুবিধা রয়েছে মোটামুটি আপনি সেগুলো 80% উপর কমপ্লিট করে নিয়েছেন?
2: একদম একদম।
1: তো এখন যে এই যে উন্নয়নের জন্য মানুষের আরো কিছু দাবি রয়েছে, কিছু কৃষকদের জল বা এখানে একজন পশু চিকিৎসালয় গড়া, এই ব্যাপারে আপনাদের আগামী পরিকল্পনা কি রয়েছে?
2: এখন আমাদের এখানে যেহেতু আমাদের এলাকার গ্রামবাসীরাই আমাদের একটা দাবি রেখেছে যে পশু চিকিৎসালয়, আমাদের কিন্তু কিছুদিনের মধ্যে একদম 1 মাসের মধ্যে কিন্তু আমাদের পশু চিকিৎসালয়ও হতে চলছে, সেটাও আমরা কালন্ঠে বার্তা দেওয়া হয়েছে, সেটাও ইদানিং কালের মধ্যে আমাদের এই পশু চিকিৎসালয় হয়ে যাবে। আর আমাদের যে জলের, যেহেতু আমাদের কৃষি প্রধান দেশ, হ্যাঁ বা আমাদের এই এলাকাটা বেশিরভাগই কৃষকরাই এখানে আছে, তো ওই কৃষকদের জন্য আমাদের বিশেষ করে এখানে এলআই স্কিম আছে দুটো, হ্যাঁ এখন আগে পুরানো একটা ছিল, এখন নতুন একটা হয়েছে, আর বড় একটা ডিপটোয়েল হয়েছে, তাও কিন্তু এটা সম্পূর্ণভাবে কৃষকদের জন্য। এখন যেহেতু আমাদের এলাকার জন্য দাবি আছে, আমরা যথাসাধ্য চেষ্টা করবো এলাকাবাসীর সম্পূর্ণ দাবিগুলি আমাদের পূরণ করার জন্য, এবং আমরা এই প্রপোজালটা অবশ্যই আমরা পঞ্চায়েতের মাধ্যমে রাখা হয়েছে।
1: রাস্তাঘাট বা ড্রেনিং সিস্টেমটা অনেকটাই হয়েছে, আর কি কি পরিকল্পনা রয়েছে, আর কয়টা রাস্তা করার পরিকল্পনা, কয়টা হয়েছে রাস্তা আপনার এই সময়কালের মধ্যে?
2: আমার সময়কালের মধ্যে রাস্তা বড় মানে ব্ল্যাকটপ রোড একটাই হয়েছে, এবং আরেকটার জন্য খুব মানে হওয়ার একদম চান্স সবচেয়ে বেশি, হ্যাঁ পরিকল্পনা আছে, হ্যাঁ পরিকল্পনা আছে এবং আমাদের দেওয়াও হয়েছে। আর বিশেষ করে আমার দুটোই আমার হলে অনেকটাই আমাদের সবটাই আমার গ্রামের মধ্যে আমার ব্ল্যাকটপ রোড হয়ে যাবে দুটো।
1: তাহলে আগামী দিনে এই এলাকাকে আরো উন্নত করে তোলার জন্য নতুন পরিকল্পনার মধ্যে রাস্তা রয়েছে, পশু চিকিৎসা কেন্দ্র রয়েছে, আর কি কি পরিকল্পনা আপনার রয়েছে বা সামাজিক ভাতাটাতে মিলে কি কি রয়েছে, প্রপোজাল দেওয়া রয়েছে?
2: আমার এখানে প্রপোজালের মধ্যে আছে কিছু সাবমার্সিবল, হ্যাঁ, আর কিছু আছে ডিপটোয়েল, হ্যাঁ, যে আমাদের জমির জন্য কিছু ডিপটোয়েলের ব্যবস্থার জন্য আমাদের রাখা হয়েছে, এবং গ্রামের উন্নয়নের জন্য যতটুকু আমাদের যে এমন স্কুল, হ্যাঁ, স্কুলে যে আমাদের একটা হাই স্কুল আছে, এই স্কুলও কিন্তু আমাদের খুব উন্নত। হ্যাঁ, এখানে আমাদের এই যদি আমরা হিসাব করি যে আমাদের সেক্টর ওয়াইজ যদি হিসাব করা হয়, তাহলে আমাদের কিন্তু পশ্চিম পিপড়াখোলা পঞ্চায়েতের আন্ডারে যে হাই স্কুলটা আছে, সবচেয়ে বেশি ভালো কাজ হয়েছে আমাদের পঞ্চায়েত থেকে, আমাদের সর্বোপরি সব কিছু আমাদের দেওয়া হয়েছে।
1: আপনার এই যে গ্রামের বৈঠকে আজকে বসছেন, সবাই সবার বিষয়টা তুলে ধরেছে, তো আপনি কি চাইবেন এটাকে আরো উন্নত করতে, সকলের কাছে কি আবেদন থাকবে?
2: সবাই সহযোগিতা করতে হইব, আমাদের পঞ্চায়েতের সাথে যুক্ত হইতে হবে, এবং সবাই এক মানে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করলে সবাই কি কি অসুবিধা বা কি কি পাওয়ার আছে আমাদের পঞ্চায়েতের সাথে যোগাযোগ থাকতে হবে, পঞ্চায়েতের সাথে যোগাযোগ রেখে আমরা সবাই যাতে একসাথে কি কি প্রয়োজন সেটা আমরা পঞ্চায়েতের অ্যাকশন প্ল্যানে তৈরি করব, তৈরি করে কিন্তু আমরা সেটা পাঠানোর পর।
3: এতক্ষণ শুনলেন গ্রামের বৈঠকে এই অনুষ্ঠান। আজকের বৈঠক ছিল আশ্রমপাড়া পশ্চিম পিপারিয়াখোলা গ্রাম পঞ্চায়েত। অনুষ্ঠান সংযোজনায় ছিলেন অভিজিৎ ভট্টাচার্য। আকাশবাণী বিলোনিয়া কিছুক্ষণের মধ্যেই প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আগরতলা কেন্দ্রের ককব্রক এবং স্থানীয় বাংলা সংবাদ আপনাদের রিলে করে শোনানো হচ্ছে।
4: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী দুদেশের মধ্যে আরও শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন। তাঁকে সেদেশের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত করা হয়। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী আজ প্রগতি প্রকল্পের উদ্বোধন করেন। কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত 20,000-এরও বেশি শিল্পোদ্যোগী এবং 2,000,000 কৃষক এর ক্ষমতায়নের লক্ষ্যে এই প্রকল্প। ভারী বৃষ্টির ফলে কেরালামের ওয়েনারে একটি সুড়ঙ্গ তৈরির জায়গায় ভূমিধসে 3 জন প্রাণ হারিয়েছেন, 6 জন নিখোঁজ। রাষ্ট্রপতি নতুন দিল্লিতে এবছরের ডুরান্ট কাপ প্রতিযোগিতার ট্রফি ও পতাকার আনুষ্ঠানিক প্রকাশ করেছেন। ফিফা বিশ্বকাপে আজই শেষ হবে রাউন্ড অফ 16 পর্ব। আর্জেন্টিনা খেলবে মিশরের বিরুদ্ধে, সুইজারল্যান্ড কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে আরও শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই অংশীদারিত্ব দুই দেশের সমৃদ্ধি ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। জাকার্তায় ইন্দোনেশিয়ার সংসদে বক্তব্য রাখার সময় শ্রী মোদী বলেন, ভারত ও ইন্দোনেশিয়ার সম্পর্ক বহু প্রাচীন এবং উভয় দেশই অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক আস্থা ও ভবিষ্যতের জন্য সমদৃষ্টিভঙ্গি পোষণ করে। ভারত উন্নয়ন, শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে বিশ্বাসী। তিনি আঞ্চলিক নিরাপত্তার জন্য ক্ষতিকারক এ ধরনের শক্তি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের উপর জোর দেন। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পাশাপাশি তিনি দক্ষিণী বিশ্বের স্থিতিশীলতার উপরও গুরুত্ব দিয়েছেন।
5: ভারত ইন্দোনেশিয়া কা স্ট্র্যাটেজিক ট্রাস্ট ইন্ডো প্যাসিফিক মে স্টেবিলিটি কা মজবুত আধার বনেগা। হামারি সাঝেদারি কেবল দো দেশোঁ কা সম্বন্ধ নহি হ্যায়, ইয়হ ইন্ডো প্যাসিফিক কি স্টেবিলিটি, গ্লোবাল সাউথ কি শক্তি আর বিশ্বকে শেয়ার্ড ফিউচার মে বিশ্বাস কা সংকল্প হ্যায়।
4: প্রধানমন্ত্রী প্রতিরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, ব্যবসা বাণিজ্য, ডিজিটাল প্রযুক্তি, শিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের ক্ষেত্রে আরও সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। দুই দেশের জনগণের সুবিধার জন্য ইউপিআই সহ ডিজিটাল জনপরিকাঠামো, কৃত্রিম বুদ্ধিমত্তা, শিক্ষা, স্টার্ট আপ এবং উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করতে হবে। উভয় দেশের মধ্যে দীর্ঘদিনের সাংস্কৃতিক বন্ধনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, রামায়ণ থেকে বোরবুদুর পর্যন্ত বিস্তৃত এই ঐতিহ্য ভারত ও ইন্দোনেশিয়ার সফরের মধ্যে যোগাযোগের প্রতিফলন। কৌশলগত আস্থার গুরুত্বের ওপর জোর দিয়ে শ্রী মোদী সাইবার নিরাপত্তা, জরুরি পরিস্থিতির মোকাবিলার প্রস্তুতি এবং সামুদ্রিক সহযোগিতার ক্ষেত্রে গ্রেট নিকোবর থেকে মালাক্কা প্রণালী পর্যন্ত আরও নিবিড় সহযোগিতার পক্ষে মত প্রকাশ করেন। দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান অবস্থাকে একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে অভিহিত করে শ্রী মোদী আশা করেন এই ক্রমবর্ধমান অংশীদারিত্ব ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি, উন্নয়ন এবং সমৃদ্ধির চালিকাশক্তি হিসেবে কাজ করবে। প্রধানমন্ত্রীকে আজ ইন্দোনেশিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মান বিন্তাং আদিপূর্ণা প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জাতীয় রাজধানী অঞ্চলে সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এক পেড় মা কে নাম কর্মসূচির আওতায় দিল্লিতে 70 লক্ষ চারাগাছ রোপণের কর্মসূচির সূচনা করেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, দিল্লির পরিবেশের আমূল পরিবর্তনের লক্ষ্যে এই কর্মসূচি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ উদ্যোগ। দিল্লি সরকার এ বিষয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে এবং সংশ্লিষ্ট এলাকায় 5,000 হেক্টর জমিকে বনভূমি হিসেবে ঘোষণা করেছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ প্রগতি প্রকল্পের উদ্বোধন করেন। 20,000-এরও বেশি কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত শিল্পোদ্যোগী এবং 20 লক্ষ কৃষকের ক্ষমতায়নের লক্ষ্যই হচ্ছে এই প্রকল্প। নতুন দিল্লিতে শ্রী চৌহান জানান, এর ফলে কৃষিক্ষেত্রের উন্নয়ন ত্বরান্বিত হবে। তিনি বলেন, সরকার প্রগতি কর্মসূচির অধীনে 26,000 ক্ষুদ্র কৃষি উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
6: प्रधानमंत्री जी के विजन के कारण भारत की कृषि तेजी से बदल रही है। विकसित भारत के लिए विकसित कृषि, समृद्ध गांव, समृद्ध किसान, उसमें सरकार अपने सारे प्रयत्न कर रही है, लेकिन सरकार के साथ अगर बाकी संगठन भी जुड़ते हैं तो काम और तेजी से आगे बढ़ता है। और प्रगति कार्यक्रम के अंतर्गत ये तय किया है कि अभी तक 26,000 कृषि उद्यमी ट्रेंड करके छोटे छोटे कृषि उद्यमी इन्होंने तैयार किए हैं, जो एक गांव में काम करते हैं और गांव की कृषि को बदलने के लिए 100-200 किसान को साथ जोड़ते हैं।
4: এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারী বৃষ্টিপাতের ফলে আজ কেরালামের ওয়েনারের মেপ্পাড়ির কাছে কল্লারিতে একটি সুড়ঙ্গ তৈরির জায়গায় ভূমিধসে 3 জন প্রাণ হারিয়েছেন। ধসের নিচে আটকা পড়া 9 জনকে উদ্ধার করে মেপ্পাড়ির সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন 6 জন। দমকল ও দুর্যোগ মোকাবিলা বাহিনী দলগুলি সহায়তায় উদ্ধার কাজ চালাচ্ছে। উদ্ধার কাজ চালানোর সময় মেপ্পাড়ি থানার এক সাব ইন্সপেক্টর আহত হন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেরালাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, অবিরাম বর্ষণের ফলে ওয়েনার কান্নারি সুড়ঙ্গের খনন কাজে জমে থাকা মাটি ও পাথর ধসে পড়ার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। ওয়েনার ও কোজিকোড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে। সুড়ঙ্গ তৈরির ঝুঁকিপূর্ণ জায়গাগুলির জন্য কর্তৃপক্ষ আগেই উচ্চ সতর্কতা জারি করেছিল। আগামীকাল ওয়েনারে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD জানিয়েছে, আগামী 3 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তর আরব সাগর, গুজরাট, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থানে অগ্রসর হবে। কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চল, গুজরাট, কঙ্কন, গোয়া ও মধ্য মহারাষ্ট্রে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও অরুণাচল প্রদেশ, বিহার, ছত্তিশগড়, রাজস্থানের পূর্বাংশ, হিমাচল প্রদেশ, কর্ণাটক, মধ্যপ্রদেশ, উত্তরবঙ্গ এবং সিকিমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, ওড়িশা, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাখাচি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের প্রেক্ষিতে সামাজিক মাধ্যমে এক বার্তায় আরাখাচি বলেন, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতার স্মারক অনুযায়ী ওয়াশিংটন ডিসি তাদের প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত তেহরান কোনো আলোচনায় বসবে না। উল্লেখ্য, এর আগে রাষ্ট্রপতি ট্রাম্প বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র হয় ইরানের সঙ্গে একটি চুক্তি করবে, না হয় অসমাপ্ত লড়াই শেষ করবে। ইরান এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও বাহরিনের মধ্যে সহযোগিতার সম্পর্ক ক্রমশ শক্তিশালী হচ্ছে। বাহরিনে তার 2 দিনের সফর আজ শেষ করেন ডক্টর জয়শঙ্কর। সফরকালে বিদেশমন্ত্রী বাহরিনের উপপ্রধানমন্ত্রী খালিদ বিন আবদুল্লাহ আল খলিফার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতাকে সম্প্রসারিত করার বিষয়ে আলোচনা করেন। আলোচনায় আঞ্চলিক পরিস্থিতির বিষয়গুলিও স্থান পেয়েছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি বলেছেন, উন্নত সড়ক সংক্রান্ত ফ্ল্যাগশিপ প্রকল্পগুলি দেশের যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করছে এবং দেশের উন্নয়ন এর ফলে ত্বরান্বিত হচ্ছে। শ্রী গড়করি নতুন দিল্লিতে বিকশিত ভারত কনক্লেভে ভাষণ দিতে গিয়ে পরিকাঠামো উন্নয়নের জন্য সরকারের একাধিক উদ্যোগের কথা তুলে ধরেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 2026 সালের ডুরান্ড কাপ টুর্নামেন্টের ট্রফির আবরণ উন্মোচন করেছেন। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, ডুরান্ড কাপ, প্রেসিডেন্টস কাপ এবং সিমলা ট্রফির চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবছর নতুন দলগুলি প্রতিযোগিতায় অংশ নেবে। এবারের টুর্নামেন্টে শ্রীলঙ্কার অংশগ্রহণ নিয়ে সন্তোষ ব্যক্ত করে শ্রীমতী মুর্মু বলেন, নতুন দলের অন্তর্ভুক্তি ঐতিহাসিক এই প্রতিযোগিতাকে আরও জনপ্রিয় করে তুলবে।
7: ফুটবল বিশ্বকে সবচেয়ে লোকপ্রিয় খেল মেসে এক এ খেল উৎকৃষ্টতা একতা ও খেল ভাবনা কা এক।

বিশ্বকাপ ফুটবলে আজই শেষ হবে রাউন্ড অফ 16 পর্ব। শেষ পর্বের খেলায় গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে মিশরের বিরুদ্ধে। অ্যাটলান্টা স্টেডিয়ামে আজ লিওনেল মেসির আর্জেন্টিনা বনাম সালার মিশর। মেসি সালার দ্বৈরথ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9:30। অন্য খেলায় সুইজারল্যান্ড কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে। ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। অন্যদিকে বেলজিয়াম ও স্পেন কোয়ার্টার ফাইনালে উঠেছে। রাউন্ড অফ 16 খেলায় বেলজিয়াম 4-1 গোলে মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে দেয়। অন্য খেলায় গতরাতে স্পেন 1-0 গোলে পর্তুগালকে হারিয়ে দেয়। স্পেনের হয়ে দ্বিতীয়ার্ধে সংযুক্ত সময়ে একমাত্র গোলটি করেন মিকেল ম্যারিনো। শেষ আটে স্পেন বেলজিয়ামের বিরুদ্ধে খেলবে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে আরও শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন। তাঁকে সে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত করা হয়। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী আজ প্রগতি প্রকল্পের উদ্বোধন করেন। কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত 20,000-এর বেশি শিল্পোদ্যোগী এবং 2,000,000 কৃষকের ক্ষমতায়নের উদ্দেশ্যে এই প্রকল্প। খবর শেষ হল, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী আগরতলা কক্তমা পড়িব বিপূর্ণাদা বর্মা তিনি কক্তমা ভূভাগ রকংখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সাকা লোকরকনি হামক্রাইন ভারতে ইন্ডোনেশিয়ানি পুইলা খ্লাইথাই সামং কেন্দ্রনি হুকবার মন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি প্রগতি তাংবুতাংন চেঙ্গে রেখা তাবুকনি সিমি হাস্তেনি বেবাগ রং নগর শালগ্রুম রংনি সেবরনা সকাং বসং রচাপ মং বন্দে মাত্রম তেই জনগণমন রচাপনানি নাংনাই হিনে সাকা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা ফুটবল হায়ুং কাপনি প্রি কোয়ার্টার্স ফাইনালনি পাইথা কাইনি ম্যাচ থা অংখরানো কাইব্রী হাকতর তাবুকক তোমার শুক্রবৈ মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সাকা লোকরকনি হামক্রাইন ভারতে ইন্ডোনেশিয়ানি পুইলা খ্লাইথাই সামং তিনি জাকার্তাও ইন্ডোনেশিয়ানি রাষ্ট্রবক্রক প্রভু সুবিয়ান্তু বাই বখাকনি ককলাম সালাইমানি উল কথাজা কক্তমা থুমনাই রগ্নি থুম ব অকগ্ন সাকা মচাং মৌদি সাকা ভারতে ইন্ডোনেশিয়ানি বিশৃঙ্গ তিনি বখাকনি মুংসই রলাইকা আবুবাই ইন্ডোনেশিয়ানি লোকরকনি বাকি কুচুক বেরেমনি তাই মরক মারি কলাইবাই ভারতনি বিথি বরাই লাইতে সাকে মানানো ইন্ডোনেশিয়ানি শাক নাই নাই তাই শাক হাম সেবু খ্লাইনাই রগ্ন মংক্রং খাইনাও ভারত চুবাচু রুয়ানো মন্ত্রীবক্রক সাকা বাবাইনি হা কতনি হামক্রাই নাইমথাং তাং সেপ্তাই রং অবহাই বাবাই রগ খুসা জাকথাই হামক্রাই অঙ্গানো
1: ভারত আর ইন্ডোনেশিয়া কে লিয়ে গরিবি কো পরাস্ত করনা আর আপনে নাগরিকো তক কল্যাণকারী যোজনাও কা লাভ পৌঁছানা সর্বোচ্চ প্রাথমিকতা হ্যায় হামনে ইন্ডোনেশিয়া কে সাথ अपनी मिड डे मील स्कीम और पब्लिक डिस्ट्रीब्यूशन सिस्टम के सॉल्यूशंस साझा किए हैं। अब हम इस सहयोग को नेक्स्ट लेवल पर लेकर जा रहे हैं। हमारा हेल्थ कोऑपरेशन दोनों देशों में क्वालिटी हेल्थ सर्विस सुनिश्चित करने में अहम योगदान देगा।
0: কথাজা কক্তমা থুমনাই রগ্নি থুমো ইন্ডোনেশিয়ানি রাষ্ট্রবক্রক মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদীন ইন্ডোনেশিয়ানি লুকুনি যত্তনি কুচুকুক বরম বিনতাং আধিপূর্ণা ইয়াফানা সাকলাইখা মন্ত্রীবক্রক সাকা অবরম হাকতনি রেজাক রেজাক ভারতনি লোকরকনি বাকি বরম তে ইন্ডোনেশিয়ানি হামজাক মুংনি ফুনুক মারি
1: सर्वोच्च सम्मान दिया गया है। ये सम्मान कोटि कोटि भारतवासियों का है, इंडोनेशिया के लोगों की भावनाओं का है, भारत और इंडोनेशिया के ऐतिहासिक और आत्मीय संबंधों का है।
0: থাংনাই বিশিকবাও তাংচুরু নাইখুং অ তাংচুরু নাইখুং বাই গদালজা খড়ক থামচি রেজাক লোকরকনি লাংমাও

কতাল হামারি তুবু কাহানী সাকা কেন্দ্রী তাংচুরু মন্ত্রী অমিত শাহা দিল্লি কতালো তাংচুরু ককচং লাইনক নেই ফিল বা সংসামা সাল পালাইমা পান্ডা কক নারকমাব মচাংসা সাকা নই সাই নৈচি বা বিশি মন্ত্রী বক্রক নরেন্দ্র মৌদিনী তৈদুল মুংবাই সংসাজাক অ নাইখুং তাংচুরু বাই গদালজাক দিখিল কতাল সরাই সরাই তাংসেপ গদালজাক তাই বাতাইলাই মুগনাং সামুঙ্গস লাই তংখা মচাংসাও সাকা নই সাই ব্রী চি স্নি নি বিশিঙ্গ বসং ইয়কমা মানমা সাল সারা পালাইয়ান আফ্রো তাংচুরু চবা কাইসা হামচাজাক ভারতনি বাকৈ করাক থংগৈ সামুং তাঙ্গানো কেন্দ্রী হুকবার মন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি প্রগতি তাংবুতাং চেঙ্গেরিখা দিল্লি কতালো ককটুমা থুমনাই রকনি থুমো কেন্দ্রী হুকবার মন্ত্রী সাকা ও তাংবুতাং নাহারমুং অংঘা খড়ক নৈচি সাইনিব গবাং হুকবার এন্টারপ্রেনিয়র তাই খড়ক নৈচি রাশাই হুকবার খ্লাইনাই রকন ফানবাংরা বিকশিত ভারত ইমাংন মুখথাং খ্লাইনানি বাকৈ হুকবারনি হামক্রাই হামচাজাক কামি তাই হামচাজাক হুকবার খ্লাইনাই স্নামতি সানানি সাকা ফান বক্সিনকা ব সাকা হাপাং প্রগতি তাংবুতাং বিশিং খবজাক হুকবার খাইনাই রগ্ন লয়খ্লাইমুং সামুঙ্গ তিসানানী ককসাব্য নাহারকা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা আগরতলা পুর আমচাইয় লুকুরকনি যত মানথাই সেবসাবনানি বাকি হাস্তে হাপাং খা রুসুগুই সামুং তাঙ্গি তঙ্গো তিনি আগরতলানি বরদুয়ালিব কতাল তাংজাক ওয়ার্ড টাংনক চেংমানি পান্ডাব ব অকগ্ন সাকা ব সাকা হাস্তে হাপাং তাই পুর নাইক্রাই কথাউই আগরতলা আউলি হামক্রাইনি সামুং খ্লাই তঙ্গো মন্ত্রীবক্রক তংথাই যোজনাও খক সা সাই নৈরা চুকু চিনি রাজাক রাংসবাই খুং স্নি চিচুকু সাই চাররা স্নি চি চার নগ্রনানি নাহারমুং নাহারজা কাহানিব খোসাখা প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরে নি উল নৈবেরেম তৈব খুং ব্রী সাই থামরা নগ রাজাগানো বসাকা আগরতলা আউলিব স্মার্ট সিটি তাংবতাংনি সামুং অঙ্গি তঙ্গো আরও খকবারা চার চিসা রাজাক রাং বায়ানো ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশনের বিশেষতই কায়দক সাই স্নিরা নৈচি বা বাই থাংচুকজাক বদল স্নামজাখা আবনকারী কক নারেখা আগরতলা পুর নাইক্রাইনি মেয়র দীপক মজুমদার কেন্দ্রী শাখা মন্ত্রী জে পি নাড্ডা খকা ইয়াকাকজাক ভারত সামুবুতাং তৈব যাই যাই খ্লাইনানী কবখা তিনি দিল্লি কতালো কুচুক বেরেমনি ককলাম পান্ডা কাইসব ব খকা ইয়াকাকজাক ভারতনি নাহারমুং মানথানি ও শিকলা রকনি নাংকুকমানি সামুং খ্লাইথানি ফান বক্সিনকা হাকতর গনাঙ্গি অ সামুবুতাং তৈব দায়িত্ব খ্লাইনানী বাকৈ ব মাই ভারত ন্যাশনাল সার্ভিস স্কিম তাই ন্যাশনাল ক্যাডেট ডকন কথাবই সামুং তাংনানী দাগিমুং রেখা পান্ডাব মানজাখা কেন্দ্রী শিকলা তৈ থমন্ত্রী মনসুখ মন্দাবিয়া তৈ নাইমথাং মন্ত্রী ইয়াকসু সঞ্জয় শেঠ আকাশবাণী আগরতলা কেন্দ্রী অকক্তমা খনাই তংবায়ু আকাশবাণী ককতুমা আপডেট মানানি বাকি লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এআইআর এপ তে টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এআইআর নিউজ চ্যানেলস ইউটিউব নাইডি নিউজ অন এআইআর অফিসিয়াল আবন কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রী ককতুমা আপডেট মানাখে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক ও এআইআর নিউজ আগরতলা তে ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনানি নাঙ্গানো তাবুক নিশিমি বেবাগ রং নগ শালব্রুম রংনি সেব রীনা সকাং বসং রেসাবমুং বন্দে মাতরম তৈ জনগণ মন রেসাবনানি নাংনাই মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি হদালাম অকক্ন সাকা শ্রেংনাই রকনি বিশিং হানো হামজাকমা কাহাম তংমুং তৈ বসং হামজাকমুং নতুই খা বাজারনা নাহারৈ হাস্তে হাপাং অকচং মুং নাহার কাহানৈ ব সাকা ওয়াতৈনি মল জয়াউই চং ফেরাংমান থগ্রেনানি বাকি চং ফেরাং মন্ত্রী রতন লাল নাথ তিনি আগরতলা ও কুচুক বেরামনি ককলাম পান্ডা কাইসা খ্লাইকা অ ককলাম পান্ডা ও ব হাস্তেনি চং ফেরাং তংমুং চং ফেরাং সেপ নাহারনাই রকনি যত বেচেপনতি ককলাম সালাইকা প্রিপেড মিটার রিচার্জ তাবুকনি কতাল তাং সেপ সামুং নাংনানি বাকি ব বারজা নাজাক মথারকন দাগিমুং রেখা পান্ডা ও চং ফেরাং মন্ত্রী সাকা আকাবিকা দেরামুং বাইক রং সাসক থাইও চং ফেরাং দেরাকে দায়িত্ব দদর সেপ সাবরানি বাকি যত চং ফেরাং সামুং তাংনাই রকন তিয়ার তংনানি নাঙ্গানো অ পান্ডাও সালথাং ত্রিপুরা সিপাহী জলাতে খোয়াই হাঙ্করনি চং ফেরাং নাইখুংনি অফিসার রক ভার্চুয়াল তৈ মানজাখা অ তালনি চুকু তৈ চি সালমারি হাপানিয়া হায়ুং বেরামনি বাণী খলাও ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ সংসার জাগানো ত্রিপুরা চা হামক্রাই নাইখুংনি চেয়ারম্যান সমীর রঞ্জন গুড় সাকা অ কুথুম লাইমাও নাইখুংবাই কর্ণাটক তামিলনাড়ু তৈ পশ্চিমবঙ্গ কাইব্রী মথা খক্স নিরা নৈ চিদক রাজাক রাংবক সিনমুং নতুই মুংসই রেলায়ানো মালমাতা হামক্রাই নাইখুংনি চেতনবাই তিনি আগরতলা প্রজ্ঞা ভবন মালমাতা সাখাম নাইমথাং তৈ সেমিনার কাইসা সংসার জাখা আবনো চেঙ্গিরিখা তাংরা দীপাদি নাইয়ার সেমিনারও মালমাতা রকনি কতাল বেমার তৈ বেমার হামরানো তৈ শুক্রবুই ককলাম অংখা তাবুক হায়ুংকা

ফুটবল ক্লাব নো মেচেন খা তাবুক ন বার্তিবারনি ককতমা বস্কাং দামনৈ চিব্রীয় হাস্তিনি যত হাঙ্কর ফেরাং কগৈ কবাং খেবাতে ওয়াউই মানুহনৈ হজাক মংরেখা নবার্তিবার নাইখং খনাশালনি সাকানি টংমারি টংগানো 33 ডিগ্রি সেলসিয়াস তে খামানি 26 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তিনি সালনি সাকানি টংমারি টংমানি 36.4 ডিগ্রি তে খামানি 23.4 ডিগ্রি সেলসিয়াস শারিকনি দাম বা সতি 33 জরা ওয়াতে ওয়াখা 23.7 মিলিমিটার ককতুমা পাইনানি সিকাং ককতুমা বুবাক রক তেইবাইশা সাফিরো মন্ত্রীবক রক নরেন্দ্র মৌদি সাকা লুকুরকনি হামক্রাইন ভারতে ইন্ডোনেশিয়ানি পুইলা খ্লাইথাই সামং কেন্দ্রনি হুকবার মন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি প্রগতি তাংবতাংন চেঙ্গে রেখা তাবুকনি সিমি হাস্তিনি বেবাগ রংনগ শালব্রুম রংনি সেব্রনা সিকাং বসং রচাপমং বন্দে মাতরম তেই জনগণ মন রচাপনানি নাংনাই হিনে সাকা মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা ফুটবল হায়ুং কাপনি প্রি কোয়ার্টার্স ফাইনেলনি পাইথা কনৈ মেচ থংনা অংখরানো কাইব্রৈ হাগতর ককব্রক বাই ককতুমা পরিমং তিনি নিবাগৈ অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই এঙ্গানো খনাফুং দামসনি সতি ব্রৈ জীব

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। আজকের বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, পুর নাগরিকদের সব ধরনের মৌলিক পরিষেবা সুনিশ্চিত করতে রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। বর্ষাকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জনগণের কল্যাণই ভারত ও ইন্দোনেশিয়ার অন্যতম অগ্রাধিকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা টিবি মুক্ত ভারত অভিযানকে আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। বিশ্বকাপে শেষ আট নিশ্চিত করতে আজ নামছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, আগরতলা পুর এলাকায় নাগরিকদের সব ধরনের মৌলিক পরিষেবা সুনিশ্চিত করতে রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। আজ আগরতলার বর্দোয়ালিতে নবনির্মিত ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে রাজ্য সরকার এবং পুর নিগম যৌথভাবে আগরতলা শহরে উন্নয়নে কাজ করছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় 1,292 কোটি টাকা ব্যয়ে 79,878টি ঘর দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই 76,000-এরও বেশি ঘর নির্মাণ করা হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা শহুরের দ্বিতীয় পর্যায়ে আরও 4,300 ঘর দেওয়া হবে। তিনি জানান, আগরতলা শহরে স্মার্ট সিটি প্রকল্পের কাজ চলছে, এতে ব্যয় হবে 581 কোটি টাকা। ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশনের মাধ্যমে 6,725টি স্বসহায়ক দল গঠন করা হয়েছে। এছাড়া বক্তব্য রাখেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এখন থেকে রাজ্যের সমস্ত বিদ্যালয়ে প্রতিদিনের পাঠদান শুরুর আগে জাতীয় গান বন্দে মাতরম, এরপর জাতীয় সঙ্গীত জনগণমন গাইতে হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ সামাজিক মাধ্যমে একথা জানিয়েছেন। শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা এবং জাতীয় চেতনা আরও সুদৃঢ় করার লক্ষ্যে রাজ্য সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে তিনি জানান। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, গত 5 বছরে সমবায় মন্ত্রক সমবায় খাতের সঙ্গে যুক্ত প্রায় 30 কোটি মানুষের জীবনে নতুন প্রাণ সঞ্চার করেছে। নয়াদিল্লিতে আজ সমবায় মন্ত্রণালয়ের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে শ্রী শাহ বলেন, এই মন্ত্রক সমবায় পরিমণ্ডলকে একটি আধুনিক, স্বচ্ছ, প্রযুক্তিচালিত এবং প্রতিযোগিতামূলক রূপে রূপান্তরিত করেছে। মন্ত্রণালয় সমবায় খাতের প্রধান প্রতিবন্ধকতাগুলি চিহ্নিত করেছে এবং এর উন্নয়নের জন্য একটি বিস্তারিত রূপরেখা প্রস্তুত করেছে। তিনি বলেন, 2047 সালে যখন দেশ স্বাধীনতা শতবর্ষ উদযাপন করবে, তখন সমবায় আন্দোলন একটি সমৃদ্ধ ভারতের জন্য শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করবে। বর্ষাকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ আজ আগরতলায় একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। এই বৈঠকে তিনি রাজ্যের বিদ্যুৎ পরিস্থিতি ও গ্রাহক পরিষেবার প্রতিটি বিষয়ে পর্যালোচনা করেন। প্রিপেড মিটার রিচার্জে আধুনিকতা প্রযুক্তি ব্যবহারের জন্য তিনি দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে নির্দেশ দেন। বৈঠকে বিদ্যুৎমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে কোথাও বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে দ্রুত পরিষেবা প্রদান করতে সমস্ত বিদ্যুৎ কর্মীদের প্রস্তুত থাকতে হবে। তিনি আধিকারিকদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে দ্রুত নিষ্পত্তিরও নির্দেশ দেন। হাসপাতাল, পানীয় জল সরবরাহ কেন্দ্র, সরকারি গুরুত্বপূর্ণ দপ্তরসমূহে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের বিষয়ে তিনি বৈঠকে গুরুত্ব আরোপ করেন। এই বৈঠকে পশ্চিম

0: ত্রিপুরা, সিপাহী জেলা এবং খোয়াই জেলার বিদ্যুৎ বিভাগের আধিকারিকরা ভার্চুয়াল বৈঠকে অংশ নেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ প্রগতি প্রকল্পের উদ্বোধন করেছেন। নয়াদিল্লিতে সংবাদ মাধ্যমকে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী জানান, এই প্রকল্পের লক্ষ্য হল 20,000 বেশি কৃষি উদ্যোক্তা এবং 2,000,000 মানুষকে কৃষককে ক্ষমতায়ন করা। বিকশিত ভারত স্বপ্ন বাস্তবায়নের জন্য কৃষির উন্নয়ন, সমৃদ্ধ গ্রাম এবং সমৃদ্ধ কৃষক তৈরির প্রয়োজনীয়তার উপর এই প্রকল্পে জোর দেওয়া হয়েছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী বলেন, সরকার প্রগতি কর্মসূচির অধীনে 26,000 ক্ষুদ্র কৃষি উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী 9 এবং 10 জুলাই হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ অনুষ্ঠিত হবে। ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ আজ জানিয়েছেন, এই সম্মেলনে নিগমের সঙ্গে কর্ণাটক, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের 4টি সংস্থা 726 কোটি টাকা বিনিয়োগের মৌ স্বাক্ষরিত হবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জনগণের কল্যাণে ভারত ও ইন্দোনেশিয়ার অন্যতম অগ্রাধিকার। আজ জাকার্তায় ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন। শ্রী মোদী বলেন, ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে আজ দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে ইন্দোনেশিয়ার নাগরিকদের জন্য উচ্চমানের ও সাশ্রয়ী মূল্যের ভারতীয় ঔষধ আরও সহজলভ্য হবে। ইন্দোনেশিয়ার চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সক্ষমতা বৃদ্ধিতেও ভারত অবদান রাখবে। প্রধানমন্ত্রী বলেন, উভয় দেশ উন্নয়ন, নিরাপত্তা, প্রযুক্তি, সংস্কৃতি এবং শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রাধিকার করেছে।
1: ভারত আর ইন্দোনেশিয়া কে লিয়ে গরিবি কো পরাস্ত করনা আর আপনে নাগরিকো তক কল্যাণকারী যোজনাও কা লাভ পৌঁছানা সর্বোচ্চ প্রাথমিকতা হ্যায়। হমনে ইন্দোনেশিয়া কে সাথ আপনি মিড ডে মিল স্কিম और पब्लिक डिस्ट्रीब्यूशन सिस्टम के सॉल्यूशंस साझा किए हैं। अब हम इस सहयोग को नेक्स्ट लेवल पर लेकर जा रहे हैं। हमारा हेल्थ कोऑपरेशन दोनों देशों में क्वालिटी हेल्थ सर्विस सुनिश्चित करने में अहम योगदान देगा।
0: যৌথ সাংবাদিক সম্মেলনে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইন্দোনেশিয়ার প্রজাতন্ত্রের সর্বোচ্চ অসামরিক সম্মান বিনতাং আদিপূর্ণা প্রদান করার কথা ঘোষণা করেন। প্রধানমন্ত্রী বলেন, এই সম্মান দেশের কোটি কোটি ভারতবাসীর সম্মান এবং ইন্দোনেশীয়দের আবেগকে প্রতিফলিত করে।
1: আজ সুবহ মুঝে বহুত স্নেহ কে সাথ আদর কে সাথ ইন্দোনেশিয়া কা सर्वोच्च सम्मान दिया गया है। ये सम्मान कोटि कोटि भारतवासियों का है, इंडोनेशिया के लोगों की भावनाओं का है। भारत और इंडोनेशिया के ऐतिहासिक और आत्मीय संबंधों का है।
0: প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে আজ আগরতলার প্রজ্ঞা ভবনে পশু সম্পদ স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কিত এক সেমিনার অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন সচিব দীপা ডি নায়ার। সেমিনারে পশু পাখিদের নতুন রোগ এবং তার নিরাময় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা টিবি মুক্ত ভারত অভিযানকে আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। আজ নয়াদিল্লিতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি টিবি মুক্ত ভারতের লক্ষ্য অর্জনে যুবকদের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেন। দেশব্যাপী এই অভিযানকে ত্বরান্বিত করতে তিনি মাই ভারত, ন্যাশনাল সার্ভিস স্কিম এবং ন্যাশনাল ক্যাডেটদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডভিয়া এবং প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ। কৃষকদের থেকে রবি মরশুমের ধান কেনার প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে শান্তির বাজারে। মহকুমা শাসক তরুণ কান্তি সরকার জানিয়েছেন, জোলাইবাড়ি ও বেতাগাতেও ধান ক্রয় করা হবে। ঊনকোটি জেলা প্রশাসন এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে আজ কৈলাসহর সার্কিট হাউসে 150 জন মেধাবী ছাত্রছাত্রীকে সম্বর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন, অতিরিক্ত জেলাশাসক অর্ঘ সাহা, জেলা শিক্ষা আধিকারিক রাজেশ দেববর্মা। কৈলাসহরের মনু নদীতে আজ বিপর্যয়।

0: মোকাবিলা মহড়া অনুষ্ঠিত হয়। কৈলাসহর মহকুমা প্রশাসন এবং এনডিআরএফ এর প্রথম ব্যাটেলিয়ান এই কর্মসূচির আয়োজন করে। সিভিল ডিফেন্স, আবদামিত্র, মৎস্যজীবী, নৌকার মাঝি সহ সাধারণ নাগরিকরা এতে অংশ নেন। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন, মহকুমা শাসক শান্তিময় দেববর্মা, এনডিআরএফ এর সাব ইন্সপেক্টর ডেনিস লুথা প্রমুখ। খেলার খবর। ফুটবল বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনালের শেষ দুটি ম্যাচে নামছে চারটি দেশ। মহাতারকা লিওনেল মেসির আর্জেন্টিনা খেলবে মিশরের বিরুদ্ধে ভারতীয় সময় আজ রাত 9:30। এরপর রাত 1:30 ম্যাচে মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও কলম্বিয়া। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন ফুটবলের সুপার লিগে টানা দুটি ম্যাচে জয় ছিনিয়ে জম্পু জেলা প্লে সেন্টার খেতাব দখলের পথে এগিয়ে গেল। আজ সুপার লিগের তৃতীয় খেলায় জম্পু জেলা প্লে সেন্টার জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় জম্পু জেলা 4-0 গোলে ইকফাই ফুটবল ক্লাবকে হারিয়ে দেয়। আবহাওয়া। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23.8 ডিগ্রি সেলসিয়াস। বিকাল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 23.1 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, পুরনাগরিকদের সব ধরনের মৌলিক পরিষেবা সুনিশ্চিত করতে রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। বর্ষাকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জনগণের কল্যাণই ভারত ও ইন্দোনেশিয়ার অন্যতম অগ্রাধিকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা টিবি মুক্ত ভারত অভিযানকে আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। বিশ্বকাপে শেষ 8 নিশ্চিত করতে আজ নামছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: এতক্ষণ পরপর রিলে করে শোনানো হলো প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আগরতলা কেন্দ্রের কক্সবাজার সংবাদ এবং সবশেষে স্থানীয় বাংলা সংবাদ। আকাশবাণী বিলোনিয়া, এখন শুনবেন ফোন ইন লাইভ, মনের মতো গান।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, মনের মতো গানের আসরে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। থাকবে বৃষ্টি ভেজা রাত, কোথাও কোথাও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আবার কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির এই সুন্দর রাতে যারাই মনের মতো গান শুনছেন সবাইকে গান শোনার আমন্ত্রণ। সঙ্গে থাকবো আপনাদের সঙ্গে আমি হরিপ্রসাদ, এবং আপনাদের অবশ্যই পছন্দের গান শোনাবার জন্য। তো দেখা যাক কোন বন্ধু ফোন লাইনে আছেন, তাকেই প্রথমে নিই। বন্ধুরা আপনারা ফোন করবেন 8731875545 এই ফোন নাম্বারে, আর বলতে বলতেই বন্ধু এসে গেল। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ তাপস, কেমন আছেন? ভালো আছি, অনেক দিন পর। হ্যাঁ বলুন, কোন ছবির গান শুনবেন? আগে গানটা শুনে নি, কোন ছবির গান? হিন্দি ছবি, আন্দাজ। এটা রয়েছে কিনা দেখতে হবে। তো তাপস আর কে কে আছেন সঙ্গে?
1: সঙ্গে মুহূর্তে শুনছেন আমার যে যারা নেটওয়ার্ক বন্ধুরা খুব আগ্রহ সহিত শুনছেন, এবং তাদের নামগুলো আমি একজলাগে বলছি।
0: আন্দাজ ছবির কোন গানটা?
1: টাইটেল সং,
0: টাইটেল সং।

0: সেটা কোনটা বলুন, লাইনটা বলুন।
1: তাহলে একদিন তো শুনে নেবেন, সেটা আছে।
0: আমার মনের মতো
1: হ্যাঁ হ্যাঁ একদম একদম, আজকে আপনার থেকে আপনার গান দিয়ে শুরু করবো।
0: ঠিক আছে, তো বলুন কে কে আছেন ফোন লাইনে, নেটওয়ার্কের বন্ধু কারা কারা আছেন?
1: শুনছেন এই মুহূর্তে শুনছেন রতন দাস মানাগর থেকে,
0: হ্যাঁ
1: সোমেশ্বর শান্তির বাজার, নারায়ণ চন্দ্র মজুমদার মাধবনগর থেকে, সুশীল পাল বিলোনিয়া থেকে,
0: হ্যাঁ
1: শুনছেন গোপাল মহাজন কোর্স থেকে,
0: হুম
1: শুনছেন সুমিত চৌধুরী আগরতলা থেকে, এবং শুনছেন আরো অন্যান্য বন্ধুরা।
0: অনেকেই শুনছেন, আর নেটওয়ার্কের বন্ধুরাও কিন্তু ফোন করতে হবে তাপস, কি বলো?
1: হ্যাঁ ও একদম একদম, কারণ ওরা তো আমার একে অপর
0: একদমই, তাদের ফোনের অপেক্ষায় থাকবো, আর তোমার গান কিন্তু ভেসে আসছে,
1: ভালো
0: চলো
1: থাকবেন, অনেকদিন কথা হচ্ছে, সুস্থ থাকবেন, এই শুভকামনা রইল,
0: ভালো থাকবে।

0: শ্রোতা বন্ধুরা, পরের বন্ধু কে আছেন দেখে নেওয়া যাক। হ্যালো হ্যালো হ্যালো,
1: হ্যালো, শুনতে পাচ্ছেন স্যার?
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, কে বলছেন?

0: আমি লক্ষ্মীছড়া থেকে বলছিলাম।
1: লক্ষীছড়া থেকে কে বলছেন ভাই? হ্যাঁ
0: মতিলাল
1: হ্যাঁ হ্যাঁ মতিলাল রিয়াং। হ্যাঁ মতিলাল ভাই, বলুন কোন ছবির গান শুনবেন? কোনটা? কোরবান? আচ্ছা, কোরবান রয়েছে কিনা দেখতে হবে। আচ্ছা, তো কারা কারা রয়েছেন আপনার সঙ্গে? কোরবান বাংলা বাংলা না হিন্দি?
0: হিন্দি ছবি,
1: আচ্ছা আচ্ছা আচ্ছা,
0: হিন্দি ছবি
1: ঠিক আছে, হ্যাঁ বলুন
0: কোরবান ছবি থেকে শুনছেন?
1: বলুন, আপনি কারা কারা শুনছেন আপনার সঙ্গে? আর কেউ আছে সঙ্গে? সঙ্গে কেউ আছে, বন্ধুরা?
0: আচ্ছা,
1: কে আছে, বাড়ির সবাই?
0: হ্যাঁ সবাই সবাই।
1: বাড়ির সবাই? কোরবানটা তো পাচ্ছি না ভাই, কোন গানটা বলুন তো।
0: গানটি হচ্ছে ইয়ে ডারতি কান্দে তারে,
1: ইয়ে
0: ইয়ে ডারতি, ইয়ে ডারতি কান সিতারে,
1: চাঁদ সিতারে,
0: ইয়ে ডারতি কান সিতারে,
1: ইয়ে ধরতি চাঁদ সিতারে। আচ্ছা, এই গানটা
0: অভিনেতা এখানে সালমান খান।
1: আচ্ছা, তো হ্যাঁ, তো আপনার কেমন লাগে, অনুষ্ঠান কেমন লাগে আপনার? আপনার ওখানে বৃষ্টি হচ্ছে, ঝিরঝির বৃষ্টি হচ্ছে?
0: হ্যাঁ
1: আচ্ছা, ভালো।
0: সুকান্ত দাস, সমরবনি
1: সবাই আছে, সুশান্ত দাস, সমরবনিক, শালুমুরা সিং, সবাই আছে তো? চলুন গান শুনি।

0: শ্রোতা বন্ধুরা, ঘরের বাইরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে গান একমাত্র সঙ্গী হতে পারে। আপনার প্রিয় গানটি শোনার জন্য আকাশবাণী বিলোনিয়া আপনার সঙ্গে রয়েছে। রয়েছে মনের মতো গান, ফোন ইন লাইভ। ফোন করবেন 8731875545। আবারও বলছি 8731875545। পরের গানে যাব, দেখা যাক কোন বন্ধু আসেন ফোন লাইনে। কেউ একজন আছেন, দেখি কোন বন্ধুর সঙ্গে কথা হয়। হ্যালো হ্যালো হ্যালো, বন্ধু কে আছেন? হ্যালো,
1: আমি এই মুহূর্তে বলছি রামকৃষ্ণনগর থেকে।
0: রামকৃষ্ণনগর, কে বলছেন, নাম বলুন।
1: অনুপ কুমার ভট্টাচার্য।
0: অনুপ কুমার ভট্টাচার্য, ভালো আছেন?
1: হ্যাঁ হ্যাঁ ভালো আছি।
0: হ্যাঁ বলুন, কোন ছবির গান শুনবেন?
1: অবশ্যই, মানে আজকে আপনার সাথে বলব নতুন, মানে প্রথম কথা হচ্ছে।
0: প্রথম কথা হচ্ছে, আপনি কোন জায়গা থেকে বলছেন?
1: আমি বলছি জেলাটা হলো করিমগঞ্জ।
0: আচ্ছা,
1: আর রাজ্যটা হলো আসাম।
0: আচ্ছা, হ্যাঁ,
1: কখনো এসেছেন এখানে?
0: আসাম তো যাওয়া হয়নি, তবে কলকাতা যাওয়ার সময় যাওয়া হয়েছে।
1: তাই?
0: হ্যাঁ, শিলচর গেছি আমি।
1: শিলচর,
0: গুয়াহাটি, গুয়াহাটি যাওয়া হয়েছে। গুয়াহাটি আমি বল কি জানি, মায়ের মন্দির কামাখ্যা মন্দিরে গেছি। আচ্ছা বলুন, আপনি আপনি গানটার কথা বলুন আগে।
1: হ্যাঁ, গানটা বলি আগে। গানটা হলো মধুর কে মিষ্টি মাতো তোমার মুখের হাসি, ওই হাসি মুখ দেখিব বলে তোমার কাছে আসি। মধুর চেয়ে মিষ্টি মাগো,
0: মধুর চেয়ে মিষ্টি মাগো।
1: হ্যাঁ হ্যাঁ, মধুর চেয়ে মিষ্টি মাগো তোমার মুখের হাসি, ওই হাসি মুখ দেখব বলে তোমার কাছে আসি।
0: এটা কোন ছবির গান?
1: ছবিটা ঠিক বলতে পারছি না, তো যাই হোক, এটা যদি না না থাকে, আরেকটা গান আমি বলতে
0: বলুন বলুন।
1: একটা গান হলো
0: ছায়াছবির গান বলবেন?
1: হ্যাঁ, সুরের আকাশে। সুরের আকাশে একটা হিন্দিতে নাও প্যার, বাংলাতে ওই যে বাংলাতে
0: বাংলাতে নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার।
1: বাংলাতে নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার।
0: আচ্ছা, জন্মদিনে কি আর দেব,
1: মুখটা মনে আসছে,
0: জন্মদিনের কি আর দেব।
1: হ্যাঁ,
0: জন্মদিনে
1: কি আর দেব,
0: কি আর দেব। আজকে জন্মদিন কারোর?
1: না না না, গানটা মানে ভীষণ রকমের, মানে প্রিয় গানটা, মানে হঠাৎ মানে ইউটিউব সার্চ করতে করতে গানটা চলে চলে এলো। তাই মানে আমি ভাবছিলাম যে আজকে আমার সকালবেলা সুরের ভেলায় মানে ভাবছিলাম এই গানটা দেব, কিন্তু পরে আমার এটা অ্যাভেল করা যায়নি। তো ভাবছি যে বিলোনিয়াতে যদি লাগে এটা এটাই।

0: গেল
1: ভুলে গেছিলাম
0: আর প্রিয় গান।
1: দেবকে এই গানটা গিয়েছেন অবশ্যই শক্তি ঠাকুর
0: হ্যাঁ
1: আর অলকা ইয়াগনি।
0: একদম ঠিক।
1: তো যে কথা বলছিলাম, মানে ভালো লাগছে আপনার কথা শুনে, মানে যদি ভুল বলে না থাকি, যদি আমার এক বন্ধু বলছিলেন
0: হ্যাঁ
1: আপনার নাম বোধহয় হরিপ্রসাদ চৌরাশিয়া, তাই না?
0: চৌরাশিয়া নয়,
1: চৌরাশিয়া নয়,
0: চৌরাশিয়া নয়,
1: হরিপ্রসাদ,
0: মজুমদার।
1: হ্যাঁ হরিপ্রসাদ মজুমদার। খারাপ পাবেন না, আমি চৌরাশি বলে দিলাম,
0: না
1: কিন্তু ভালো লাগছে আপনার গলাটা, গলার কণ্ঠস্বর
0: আমরা গান
1: খুব
0: শুনি,
1: সুন্দর।
0: আমার প্রশংসা পরে
1: তো
0: হবে।
1: তো আর যাদের নিয়ে আমি শুনবো তাদের নামগুলো বলি
0: হ্যাঁ বলুন
1: এবারে। আমার
0: তাড়াতাড়ি তাড়াতাড়ি।
1: ওই হ্যাঁ ওই প্রেমজিৎ চক্রবর্তী,
0: হ্যাঁ
1: তারপর বিশ্বজিৎ পাল, সুমন মুহুরী, তারপর অবিনাশ তেলি, আমার সহধর্মিণী সুতপা ভট্টাচার্য,
0: বাহ
1: তারপর অম্বালিকা ভট্টাচার্য, আর এই মুহূর্তে যারা রেডিওর পাশে গান শুনছেন সবার জন্য রইল। আর আপনি তো শুনবেন, তাই না?
0: একদমই, আমি তো রয়েছি সঙ্গে।
1: ভালো লাগছে হরিপ্রসাদ জি, খুব সুন্দর লাগলো আজকের,
0: ভালো
1: মানে
0: থাকুন, ভালো থাকুন, আবার ফোন করবেন।
1: হ্যাঁ ভালো থাকুন।

0: শ্রোতা বন্ধুরা, শুনছেন ফোন ইন লাইভ, মনের মতো গান, আর সঙ্গে আমি হরিপ্রসাদ, আপনাদের পছন্দের গান নিয়ে স্টুডিওতে। তো বৃষ্টি হচ্ছে, ঝিরঝির বৃষ্টি কোথাও বা ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আর বৃষ্টির সঙ্গে প্রিয় গানটি। তো আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি, ফোন লাইন খোলা রয়েছে, ফোন করবেন 8731875545 এই ফোন নাম্বারে প্রিয় গানটির জন্য। আর বলতে বলতেই কোনো বন্ধু এসে গেল, দেখা যাক কোন বন্ধু। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন কে বলছেন? হ্যাঁ বলুন আবার।
1: আচ্ছা,
0: হ্যাঁ অনেকদিন পর হচ্ছে। কৃষ্ণমোহন মুরাসিং? অনেকদিন পরে কথা, সত্যি আমি খুব খুশি মানে আপনাকে পেয়ে। বলুন কোন ছবির গান শুনবেন আগে সেটা বলুন। বলুন আচ্ছা কোন ছবির গান? দুধ কা কর্জ। আচ্ছা ঠিক আছে, চলুন আমরা দুধ কা কর্জ।
1: আমি বন্ধুদের নাম বলবো স্যার?
0: বন্ধুদের নাম বলুন বলুন।
1: বদন বণিক, আসাম ত্রিগমি রামকৃষ্ণ রথের প্রেমজিৎ চক্রবর্তী, আর ধর্মনাথে অবিনাশ তেলি, আর সবাইকে নিয়ে।

0: বৃন্দ স্যার,
1: সবাইকে নিয়ে?
0: হ্যাঁ
1: ঠিক আছে, তাহলে সবাই মিলে এই গানটা হোক, দুধ কাকার্স। আমি তো নিশ্চয়ই আছি, আপনার সঙ্গে আছি, চলুন আমরা সবাই মিলে শুনি।
0: নমস্কার, নমস্কার,
1: ভালো থাকবেন।

0: हेलो हेलो
1: जिस व्यक्ति से बात कर रही है उन्हें
0: আমরা যিনি ফোন করেছেন আপনি দয়া করে ফোনে কথা বলবেন, কারণ ফোন করেছেন আপনি গান শোনার জন্য। আর গান শুনছেন আকাশবাণী বিলোনিয়ার জনপ্রিয় অনুষ্ঠান ফোন ইন লাইভ, মনের মতো গান।

0: তো ফোন ইন লাইন বোনের তো গান আপনাদের সবার জন্য চলছে, আর ফোন করুন 8731875455 এই ফোন নাম্বারে, প্রিয় ফোনটির জন্য অপেক্ষায় রয়েছি। যারা ফোন করবেন অবশ্যই ফোন নাম্বার আবার বলছি 8731875455। আর বলতে বলতে ফোন এসে গেল, দেখা যাক কোন বন্ধু আসেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কন বল রে?
1: হীরাপুর জেলা সিহোর মধ্য প্রদেশ সে ভগবান সিং পরমার বল রহা হুঁ স্যার।
0: হ্যাঁ ভগবান জি, কেসা হে?
1: জি স্যার বহুত আচ্ছে হ্যায় স্যার।
0: ওয়াহ, বারিশ হো রহা হ্যায় ক্যা?
1: বহুত জ্যাদা বারিশ হো রহা স্যার, ডেঢ় দো ঘন্টে সে লাগাতার ঝমাঝম বারিশ হো রহি হামারে ইধার।
0: ও আবি বলিয়ে কোন সা গানা
1: স্যার আপ সুনা দিজিয়ে, সালাখে ফিল্ম কা।
0: সালাখে?
1: জি
0: গান কা বোল ক্যা হে?
1: তেরা ধক ধক ধক ধক বোলে,
0: তেরা
1: তেরা ধক ধক ধক ধক বোলে, এসা কুছ হে।
0: তেরা ধক ধক
1: জি
0: বোলে।
1: জি
0: আচ্ছা, কোন কোন হে আপকে সাথ?
1: জি আমারে সাথ হে বহন সঙ্গীতা দেবনাথ জি হে, আশুতোষ দেবনাথ জি, অবিনাশ তেলি জি হে, और बुलचिजा दीदी है, गोपाल महाजन जी है, विश्वजीत जी है, सुमन मौरी जी है, और प्रेम सिंह सिसोदिया जी है, तनुश्री बेटिया है महाराष्ट्र, इन सबके साथ सुनना चाहेंगे सर। आपको भी डेलीकेट रहेगा, जो लाइव सुनर सभी को डेलीकेट।
0: हाँ हाँ वो अंदाज अपना अपना फिल्म का है।
1: जी सर, तो अंदाज अपना अपना आपको ना जी।
0: हाँ चलिए चलिए,
1: गलती से बोल दिए, माफी चाहता हूँ।
0: ठीक है ठीक है ठीक है, चलिए आपका गाना।
1: जी धन्यवाद सर,
0: धन्यवाद।

0: শ্রোতা বন্ধুরা শুনছেন ফোন ইন লাইভ, মনের মতো গান। এই গানটি শুনলেন আশা ভোসলে এবং এসপিওয়ালা সুব্রহ্মণ্যমের কণ্ঠে আন্দাজ আপনা আপনা ছবি থেকে। তো বন্ধুরা, আপনাদের প্রিয় গানের জন্য অপেক্ষায় রয়েছি। ফোন করুন 8731875545 এই ফোন নাম্বারে, আর প্রিয় গানটি শোনার জন্য ডায়াল করতে হবে আকাশবাণী বিলোনিয়া, শুনবার জন্য টিউন করতে হবে আকাশবাণী বিলোনিয়া। আকাশবাণী বিলোনিয়া কিন্তু এখন আপনার ফেসবুকে পাওয়া যায়। ফেসবুকে সার্চ অপশানে লিখতে হবে আকাশবাণী বিলোনিয়া লাইভ, লিখলে অবশ্যই আপনি পেয়ে যাবেন আকাশবাণীর কথা, আকাশবাণীর গান। কে আছেন ফোন লাইনে দেখি? হ্যালো, হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন, নাম বলুন।
1: হ্যালো,
0: নাম বলুন, শুনতে পাচ্ছি।
1: আচ্ছা, আমি চার্লি কর্মকার বলছি।
0: হ্যাঁ চার্লি,
1: ভালো
0: আছেন?
1: হ্যালো,
0: ভালো আছেন?
1: আমি চার্লি কর্মকার বলছি।
0: আপনি চার্লি কর্মকার, বুঝতে পেরেছি, নাম বল, নাম তো বুঝতে পেরেছি, ভালো আছেন কি না বলছি যে।
1: হ্যাঁ
0: ভালো আছেন?
1: হাসলি বাকির উপকথা,
0: ভালো আছেন? হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছেন?
1: হ্যালো
0: শুনতে পাচ্ছেন?
1: হ্যালো,
0: চার্লি, চার্লি ভাইকে পাওয়া যাচ্ছে না, উনি শুনছেন না আসলে। আপনি আরেকবার ফোন করবেন, যিনি ফোন করেছেন চার্লি কর্মকার, আপনি আরেকবার ফোন করবেন, কথা হচ্ছে না আপনার সঙ্গে, হয়তো নেটওয়ার্কে কোনো সমস্যা থাকতে পারে। তো দেখি পরের বন্ধু কে আসেন। হ্যালো, হ্যালো, সুমন মুহুরি আগরতলা থেকে। হ্যাঁ বলুন, কোন ছবির গান শুনবেন? দিল হে তোমারা,
2: গানটা হলো কবি হাসে কবি রো নাহি, এই গানটা স্যার।
0: কোনটা বললেন আরেকবার গান?
2: কবি হাসনা হে কবি রো নাহি,
0: কবি হাসনা হে কবি রো নাহি। ঠিক আছে, মানে হঠাৎ মানে এই গানটা কেন মনে হচ্ছে?
2: দেখুন এই গানটা তো জীবনের সাথে পুরোটাই মিল না,
0: অনেকটা মিলে যায়।
2: হ্যাঁ অনেকটা মিলে যায়,
0: চলুন আমরা শুনি আপনার গান।
2: তাড়াতাড়ি
0: বলেন, চট করে বলেন।
2: শুভরাত্রি।

0: হ্যালো,
1: হ্যালো, আমি শান্তিবাদ থেকে অমিত সিং বলছি।
0: হ্যাঁ অমিতবাবু, বলুন কোন ছবির গান শুনবেন?
1: আমি সৈনিক ছবির গানটা শুনবো, কবি হাসনা হে। এটা কবি হাসনা হে, এটা কুমার শানু আর সাধনা সরগমের কণ্ঠে আর কি।
0: আচ্ছা আচ্ছা, তো
1: সৈনিক ছবির
0: আপনি
1: গান
0: কেমন আছেন?
1: আছি, ভালো আছি, আপনারা ভালো আছেন তো?
0: ভালো আছি। আচ্ছা, একটা গানই আছে, বাবুল কা ঘর।
1: তো
0: আচ্ছা,
1: বাবু তো ওটা শোনালে হবে।
0: আমি চেষ্টা করছি চেষ্টা করছি।
1: আচ্ছা, ওটা
0: গানের
1: সৈনিক
0: লাইনটা
1: গান,
0: বলুন তো, কভি
1: এটা লাস্ট গান সৈনিক ছবি,
0: কোন
1: কবি
0: জানি কোন গানটা,
1: হসরত, কবি হসরত হে সৈনিক ছবি, কুমার শানু
0: কিতনে
1: সাধনা সরগম।
0: হসরত হে,
1: আচ্ছা, আমি
0: কিতনে
1: কয়েকটা প্রশ্ন
0: হসরত
1: আপনাকে।
0: হে। হ্যাঁ বলুন।
1: আমার সঙ্গে আছেন আমার বন্ধু কৃষ্ণমোহন মুরসিং, তৈবান্দল থেকে, দোলাবাড়ি থেকে আছেন তাপস গুপ্ত, কলসি থেকে গোপাল মহাজন, মাধবনগর থেকে নারায়ণ মজুমদার, এবং আপনার বিলোনিয়া থেকে বিশ্বজিৎ পাল, ও কুমারঘাট থেকে বুদ্ধি দাস ও শ্যামল দাস, আর কৈলাসহর থেকে আব্দুল দেবনাথ। থ্যাংক ইউ।
0: বেশ ভালো, চলুন আপনার গান দিয়ে আজকের অনুষ্ঠান আমরা শেষ করতে যাচ্ছি। ভালো থাকবেন বন্ধুরা, হাসরাতে অনেক অনেক থাকবে, আমাদের ইচ্ছে তো আর শেষ নেই না, তাই জন্য ইচ্ছে থাকবে, কিন্তু ইচ্ছের সঙ্গে সঙ্গে আমাদেরকে পরিশ্রম বা আমাদেরকে সেই লক্ষ্যে এগিয়ে যাওয়া উচিত। সবশেষ গানটি সৈনিক ছবি থেকে। ভালো থাকবেন সবাই।

এতক্ষণ শুনলেন ফোন ইন লাইভ মনের মতো গান, আকাশ বাণী বিলোনিয়া। এখন শুনবেন যুব অনুষ্ঠান যুববাণী, অনুষ্ঠান পরিবেশনায় নটরাজ একাডেমি শান্তির বাজারের যুব বন্ধুরা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হচ্ছে।

কাছের ও দূরের বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের যুব অনুষ্ঠান যুববাণী। আশা করি সবাই ভালো আছো। আমরা এসে গেছি নটরাজ একাডেমি শান্তির বাজার থেকে। আজকের যুববাণী অনুষ্ঠানটি আমরা সাজিয়েছি বিভিন্ন ধরনের গান নিয়ে। আজকের অনুষ্ঠানের প্রথম শিল্পী স্বরলিপি দাস। স্বরলিপি প্রথমে আমাদের শচীন কর্তার একখানি গান শোনাবে।

রবীন্দ্রনাথ ঠাকুর কোথাও বলেছিলেন, আমার গান তোমাদের গাইতেই হবে। তার অন্য কোনো সাহিত্যকর্ম দীর্ঘস্থায়ী না হলেও গান যে হবে সে বিষয়ে তিনি নিঃসন্দেহ ছিলেন। তাই বলেছিলেন, জীবনের 80 বছর অবধি চাষ করেছি অনেক, সব ফসলে যে মড়াইতে জমা হবে তাও বলতে পারি না, কিছু ইঁদুরে খাবে, তবু বাকি থাকবে কিছু, জোর করে বলা যায় না, যুগ বদলায়, তার সঙ্গে তো সব কিছু বদলায়, তবে সবচেয়ে স্থায়ী আমার গান, এটা জোর করে বলতে পারি। বিশেষ করে বাঙালিরা শোকে দুঃখে সুখে আনন্দে আমার গান না গেয়ে তাদের উপায় নেই, যুগে যুগে এ গান তাদের গাইতেই হবে।

কাজী নজরুল মানুষ বিশ্লেষণে হিন্দু ও মুসলমান বৈপরীত্যের দোতক না হয়ে পরিপূরক হতে পেরেছে তার সাম্যবাদী চিন্তার ফলে। তিনি একদিকে যেমন বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কালী কীর্তন রচয়িতা, তেমনি অন্যদিকে ইসলামী গানের প্রবর্তক।

বন্ধুরা, যুব অনুষ্ঠানের এই পর্বে আমাদেরকে গান করে শোনাবে স্বনামধন্য শিল্পী দীপরাজ পাটারি।

বন্ধুরা, এই গানটি দিয়েই আজকের মতো আমাদের যুব অনুষ্ঠান যুববাণী শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো অনুষ্ঠানে।

এতক্ষণ শুনলেন যুব অনুষ্ঠান যুববাণী। অনুষ্ঠান পরিবেশনায় ছিলেন নটরাজ একাডেমি শান্তির বাজারের যুব বন্ধুরা। অনুষ্ঠানটি পুনঃ প্রচারিত হল। আকাশবাণী বিলোনিয়া। এখন সরগম অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী ওস্তাদ ইউনুস হুসেন খান। শিল্পী পরিবেশন করছেন রাগ বেহাগ।

এতক্ষণ সরগম অনুষ্ঠানে শুনলেন খেয়াল। শিল্পী ছিলেন উস্তাদ ইউনুস হোসেন খান। শিল্পী পরিবেশন করলেন রাগ বেহাগ। আকাশবাণী বিলোনিয়া।

শ্রোতা বন্ধুরা, গাছ আমাদের প্রাণ, তাই গাছ লাগান, প্রাণ বাঁচান। গাছ থেকেই বৃষ্টি, বৃষ্টি থেকেই সৃষ্টি। একটি গাছ একটি প্রাণ, তাই বেশি করে গাছ লাগান। সবে মিলে গড়লে বন, থাকব সুখে অনুক্ষণ। সুস্থ সুন্দর জীবন গড়তে চাই স্বেচ্ছায় বৃক্ষরোপণ। করতে করছি পণ, হব সৎ, বনভূমির ধ্বংস করব রদ। গাছ লাগাও, পরিবেশ বাঁচাও, নিজে বাঁচো, অন্যকেও বাঁচাও।

আকাশবাণী বিলোনিয়া, এখন শুনবেন হারানো দিনের গান। অনুষ্ঠানের শিল্পী সবিতা চৌধুরী।

এতক্ষণ সবিতা চৌধুরীর কণ্ঠে শুনলেন হারানো দিনের গান। শেষ হল হারানো দিনের গানের অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। এখন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। শ্রোতা বন্ধুরা, আগামীকাল 23 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 8ই জুলাই 2026 খ্রিস্টাব্দ বুধবার আমাদের অধিবেশন যথারীতি সকাল 6টায় শুরু হবে। 6:05 অমৃতবাণী শুনবেন শ্রী শ্রী চণ্ডী থেকে পাঠ। সুরঞ্জলি অনুষ্ঠানে ভক্তিগীতি সকাল 6:10 শিল্পী অনুপ জলটা। 6:25 আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে ককবরকের তথ্য নির্ভর অনুষ্ঠান হায়ুনি খড়াং। 6:55 অনুষ্ঠান সূচি। সকাল 7টায় প্রভাতী তথ্য সম্মিলিত অনুষ্ঠান আজ সকালে শুনবেন। 7:25, 7:35 এবং 7:40 যথাক্রমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ। সকাল 7:45 গীতালি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী শ্রীকান্ত আচার্য। সকাল 8টায় দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত। 8:15 আজকের কবিতা অনুষ্ঠানে স্কুল ছাত্রদের কবিতা আবৃত্তি করবেন প্রণয় সাহা, আনন্দমার্গ SB স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র। এই অনুষ্ঠানের পরে দোলন চাপা অনুষ্ঠানে নজরুল গীতি শিল্পী অজয় চক্রবর্তী। সকাল 8:30 শিশুমেলা অনুষ্ঠান। 9টায় বিশেষ সংবাদ বুলেটিন দিল্লি কেন্দ্র থেকে। 9:05 গানে গানে অনুষ্ঠানে হিন্দি ছায়াছবির গান। সকাল 10টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। 10:05 দেশবন্দনা। 10:30 শুনবেন স্মৃতি সুধা অনুষ্ঠানে সাক্ষাৎকার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃন্ময় চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎকার শুনবেন আগামীকাল সকাল 10:30। সকাল 11টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। 11:05 আগরতলা কেন্দ্র থেকে FM উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। বেলা 1:30 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 1:40 আবারও FM উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। দুটোই দিল্লি কেন্দ্রের মিড ডে নিউজ। 2:15 সাহিত্য পাঠের আসরে শুনবেন গল্প পাঠ রানুর প্রথম ভাগ, পাঠ করবেন সুদীপ্ত চক্রবর্তী। বেলা 2:30 আমিনারি অনুষ্ঠানে শুনবেন সুরমালিকা অনুষ্ঠানে বাংলা গান। বিকেল 3টায় বিশেষ হিন্দি সংবাদ বুলেটিন দিল্লি কেন্দ্রের। 3:05 বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান শুনতে পাবেন। বিকেল 5টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। 5:05 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। 5:10 জীবনের গল্প অনুষ্ঠানে শুনবেন LIC এজেন্ট প্রবীর দেবনাথের জীবন গল্প। এই অনুষ্ঠানের পরেই অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে পূর্ণ হিন্দি ছায়াছবির গান। 5:45 লোকসঙ্গীত শুনবেন সন্ধ্যে 6টায় ককবরক অনুষ্ঠান। 6:30 খেতে খামারে অনুষ্ঠানে শুনবেন পাম অয়েল চাষ পদ্ধতি সম্পর্কে আলোচনা। আলোচনা করবেন এগ্রি অফিসার কৃষি আধিকারিক জয় রুদ্রপাল। সন্ধ্যে 7টায় অনুষ্ঠান সূচি। 7:05 সারগাম অনুষ্ঠানে শাস্ত্রীয় গায়ন শিল্পী বিদুষী গিরিজা দেবী। 7:35, 7:45 এবং 7:55 যথাক্রমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 শুনবেন লাইভ মনের মতো গান এই অনুষ্ঠান। 9:05 9:30 স্বামী গজল অনুষ্ঠানে গজল শুনবেন শিল্পী পঙ্কজ উধাস। বিবাহডে অনুষ্ঠান শুনবেন রাত 10টায় শিল্পী ইন্দ্রাণী সেন। 10:30 অনুষ্ঠান সূচি জানিয়ে শেষ হবে আগামীকাল।